আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর এ, একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন সরাসরি অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা আজ বৃহস্পতিবার 14 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 4 জুন 2026 খ্রিস্টাব্দ।

0: ties reflected in their common heritage of Buddhism and the Ramayana. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন সুভাষিত অনুষ্ঠানে কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ।
2: ভক্তি কি? হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি। কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয়? সত্যং শিবং সুন্দরং পদার্থ। যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না, তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে। ফলত ভক্তি ভাব বিশেষ। সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক। ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয়, তবে নিশ্চয় উহা বিকিতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার, তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোন সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এই রূপই গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ মঙ্গলময় সুন্দর তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ ভক্তি প্রেম। সত্য শিব সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য শিব সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন অমর প্রসাদ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

ফেদিকে তিনি সালো তামো তামো পাতিখা এবার তিনি সাল না তামো হুঞ্জাক আপনার তুই যে কিছা সা চেরে নাইলাই নাই তিনি ইংখা ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন্স ভিকটিমস অফ এগ্রেশন আবং আবংখা 1982 বিশ্ব পহিলা ইউনাইটেড নেশন চেংলাং মানি বিশিব্রুম ন ফরজুন ন পালাই যাব উমর শকশকিয়া চড়াই রকন ফিজিক্যাল হ্যারাসমেন্ট মেন্টাল তাই ইমোশনাল সাফার ক্লাই তংনাই রক ন বাহাইকে মথাংনানি বাগে তিনি হাই সাল অসাল পালাই যাব জং তিনি তাকলাইনি থিমংখা চিলড্রেন অফ এগ্রেশন এবা চড়াই রক যে সাতকিত ক্লাই জাগি তংমানি আর জাগাও খরান টিশানানি তাঙ্গে হিমালয়ে চড়াই রক্ন সংক বাং মানো নোকচা।

0: থাকবো, অমহাই চড়াইরক যে মেন্টালি হ্যারাসমেন্ট এবার ফিজিক্যালি হ্যারাসমেন্ট খেলাই যাক তোমরা রকম কা শোনানি এবার কাতির নানি বাগাই চেন বাংমা পদরে পথ লাম না হাট যাগো তাই চিনি হাস্তিও তুমুং নরক অমহাই নগুই দংখাগাই ত্রিপুরা কমিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইটস আ জাগাও চেন ব্রকনি বাগাই খরাংটি সাইমানো হাই হেনিন তিনি ও সালন বিশ্ব ব্রুম ব্রুম ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ এগ্রেশন হানাই পালাই যাব বিচি চিজুকু বা বিচি চিজুকু রা বা চিচুকু বিশ্ব তিনি হাই সালন বার হায়ক থানি চবা ক্লাইনাং ক্লাইলাংনাই সি রাজা গোপাল চারিন স্বতন্ত্র পার্টিস নামানি বাগে সাকলাই যাখা তাই তিনি হাই সালন নৈশাই নৈচি চার বিশিব কাইসা লাইবুমা গুণা ভারত গণতন্ত্র হাকতর স্নামথানি লোকসভা চংমারিও গবাং বুথ মানমানি সাকলাই যাখা আবুবাই জুত হাপং খাজাখা তাই তিনি হাই সালানো ভারত হাকতর উলনি বেরামনি এবার হেনরি ফুডস গথাং কবই অঙ্গই এবার কাহাম অঙ্গই তিনি পালাই জাকমানি শাল তাই তিনি শালানো বেলাইখান মুং গনাং এবার বেলাইখান রচাব গ্রং বলিউড নি খরকসা থংনুক গ্রং বিনি মুং নতুন হনাই সিনি জাগো বিনি আচাইমানি শাল ব অপারেশন ব্লু স্টার বেলাইখানো মুং খালাইলাঙ্কা বিসি চুকোচি রা চারচি ব্রেয় বিনি আচাইমানি শাল তিনি হাই শালন আমসে জড়াতেই যেন তিনি খানালাইকা লাই থাংজাক জড়ার গো তামো তামো নাংখা বা তিনি নিশালন তামো হানি পালাই যাক
1: আও হাজি তাবো সং সাকামগ্রানি কগ কিসা থাংলাইনে তিনি বাকে সাকামগ্রানি ক খালাইনে পাইলস বেমান তুই থাইজা থাইনে পাইলস অংকা খিলাম এবাকে খিলামনি কিসা তলা রবন মানি নজাগো অব খিলামনি বিশৃঙ্গ এবাকে ফাতার ফানো অঙ্গিমান বন সৈ সৈ অংমানি শিশু গিয়া ফানো যে বাকে ইঙ্গি টঙ্গ আবুনি বিশৃঙ্গ রগ নুকজাগো কি কসা এবাকে ডাইরিয়া সাল কলকমা অঙ্গি দংহাকে মই কথং এবাকে বুকুর গনাং সামুং রক সায়া দংমানি এবাকে তৈ কিসা নংমানি তমু যাইতে গোষ্ঠী রগ এবাকে বংশ রগ তমুই দংহাকে আবনো কারিব বসা খিলি মানে উমর গবাং ওংখাঙ্কে লিভারনি জঞ্জাল দংখাঙ্কে সানসুগুই খিউনো দংখাঙ্কে এবার জরা গদকে খিকাকে অবেবার মানজাকানী লামা অঙ্গ তাবো ও বেমার মানজাকি দংখাকে বাহাকে সঙ্গে সিনিলাইনাই খিফ্রু তুমুন থুই ফাইকাকে খিক্রক বুমুক্রক তুমুন ক খাকে খিফ্রু তুমু ইয়গী দংখাঙ্কে এবাকে টেক্ট কষ্টই দংহাকে অ বেমার মান জাকা হানে সঙ্গ সাইমানো তাবো সিনি খাইটাই তামো অ বেমার মান জাকাকে নামা জরাতই মই গথং এবাকে বকুর গনাং সামু জানানি নাংনাই তৈ সালো ইয়া হানমানি ন গ্লাস থাইসি নংনানি নাংনাই সামু গবাং খাইয়াওই দংনানি নাংনাই সালো দামদক নিসিমি দামসার জরা থুনা নিনাংনাই সা হিলেকমানি ন হলসা মা খাইনা নিনাংনাই ডাক্তি গেলেজাকনাই আবহাই সামুরক জানানি নাংনাই তাই সানসুগুই খিয়াউই দংনানি নাংনাই তাবো অ বেমার মানজাকাকে তামো তামো জানানি নাংনাই ডাল সেলাই দই পনির গাজর চাকুমরা লেবু গখৈমানৈ ফল বেল কয়ফল কুমন আপেল

0: কমলা, খাজুরি, তক্তুই, আ, তহান, আতা, তে, মাই। অবেমার মাজাকি তহাকে বিথিব্রাই সিনথাম সানানি নাংনাই আবুনি বিসিঙ্গ জবা কসাক লাইসিনি বাসক বলাই লাইথাম নাওই সাবলুই সেরুই সালসিনি রমুই সাকাকে কিসিসা হলসা অঙ্গ আবুন কারিব হাসিং বাই লেবু রস লগিও চামচ কাইসা মধু সাবলুই সালাওয়াইনই নাকিব আ বেমার কিসিসা হলসা অঙ্গ আবুন কারিব তাম তামো খাইনানি নামাই হিঙ্গাকে কুমুদ খিনানি নামাই তুমুং আ বেমার মানজাগি তমানি জরাও সতই এবাকে সতই কথং তৈ কুতুং গ রুয়ই ফুটি রুয়ই নামানি নামাই তাই পিয়াস কথং রও জাকাকেব অ বেমার কিসিসা কাসুজাগ আসুজারা পাইলস বেমানতই থাইজে থানি ক সং সিলাইকা
1: ফাইদি তাবো তং বিদিনি ফাইসং সং থাংলাই তং বিদি ও থাইপং কাইমানতই সানাই থাইপং বুথাই বেলাইখেন কথক বুথাই হেন সিনি জাকনাই বুথাই ভারত হা কতর গবাং কিসাকে থাইপং মানথগ চিনি হাওয়াকে বেলাইখেন গবাংকে থাইপং বুথাই মানথগ রংথং আজিনানি ফাইসিং নাহারি নাইখে থাইপং কায়ে ব বুথাই ফালৈ আজুই মান চিনি হাও যত হাওন এবা মুরা রগ হাইন কাইব কাহাম বুথাই মানমারি মানে মানো ফাংব্রৈ ফাংবা থাইপং বুফাং কায়ে তরৈ বুথাই থাইরুই মানখে ন জং হাতি হাবাও তিখলাইব ফালে মানো থাইপং তাবুক ফাইডি সাইমালায় বাহাইকাই গাইনানি বা বজরা কালাই গাইনানি থাইপং বিনি বুচলি ন চারা খ্লাই মানো বুচলি কাহাম নাই কুমন বুথাইনি বুচলি ন নারগৈ সানে সালতাম সাকলম খাই গরান খ্লাই তনিউই সালচা তৈয় চমুই থাইপং চারা পলিথিন এবা হাও ফানো চারা খিকলাই মানো ফিয়া বন যে জায়গা কাইনানি আরো ব খিকলাই খিকলাইকে তাইব কাহাম তাঙ্গৈ হনকে ইয়ারং যাতে লরিয়া তৈ তাই কুথুক খ্লাই তৈ রক কচাইয়া তৈখে মা কাইরিনাই এবা থাইপং সং কাইনানি নাংনাই থাইপং সং কুতুং জাগা কাইব থাঙ্গো সি বা সাই কুচুক হাসক সাকারগ ফানো থাইপং কাই মানো যত হাওন থাইপং কাহামন কাইব বুথাই মানি মানো ফিয়া তৈ নাঙ্গি টংমানি জাগাও খে বুফাং থৈ থাঙ্গো বন তৈ গ্রৈ তাই কুচুক মুরারগন কাইনানি নাঙ্গো চারা খেকলাইমানি তালনৈ সেকাং তিন ফুট কুয়ার তিন ফুট কুথুক হাকর খুরৈ সাতুং ফনাঙ্গৈ তাই হাকর কাইসাও নৈজি কেজি মুসকি তাই বারা গ্রাম সুপার ফসফুট হাকর সুপুঙ্গৈ গাহামকে সাপলৈ মা তনি থাই কাইসাতেই কাইসা হাকর বাই চি ফুট মিটার হাকসাল মাখলাইনাই থাইফুং চারা ক্লাইমানি উল সালনৈ সালথাম ওয়াতৈ গ্রৈ হনকে তৈ মা লুনাই তাই মুসুক পুন চায়াতেখে হাকর গুড়িউই বেড়া দুমুই মারে থাই থাইপং ইয়াফুঙ্গ এমনে বিথি বড়ই রিয়াউইব যুগ ফিয়া বুথাই কাহাম মান্নানি বাকৈ কাইমানি বিষা বিশিকনৈ ইয়াফাঙ্গ নৈজি কেজি মুসকি তাই নাইট্রোজেন একশো গ্রাম ফসফরাস পাঁচশো গ্রাম রুই মানখেবা বুথাই কাহাম তাইব থায়ো বিশুদক বিচিচার অংখেন থাইপং বুথাই থায়ো পুইলাও কাইসা পুইলাও কিসা কম ন থায়ো জেফ্রো থাইপং বুফাং বিচিচি বিচিথাম রক অঙ্গ আফ্রো ন বুথাই গবাং থায়ো কচাংমা জরাও খে থাইপং থাইফুং বুবার রনা চেঙ্গো তাই জানুয়ারি ফেব্রুয়ারি খেন বুথাই থাইনানি চেঙ্গো মে জুন খেন থাইপং মুনানি চেঙ্গো থাইপং কুমুন জুস খ্লাই নংমানো থাইপংনি আওয়ান আকরক খ্লাই

0: Emano, Taipung Batai Eba Binimushi Impro, Kabanke Joriwi, Tango, Abono Kashunani Bagai, Liter Egg Liter Tayo, Dusho ML, Plano Frick Korahnai, Buthayo, Kisses Spray Klainani, Nangai, Abo Haike to Mumno Sung Taipunga, Jotno Klaikanke, Bishuo, Buthaino Kari, Buslebo Kabang Manosung, Bazar Hatiroko, Falemano. Amset Zorati Sung Kanalaga, Taipungo, Kaimanotui, Tang Vidio.
1: Oh, Paditabusan, Cock Tumors and Talashiwana. Will any Cock Tumors and Kanalaina? Tipra Hasteni, Haikut Bedego, LDC books are Sutanibagi, Koimung Blade and Idol, Borokni, Simuni Amzokmo, Mani Saklajaka, Salmari Inca, Obisini's Haldok, Obisini. Jun talne sal, nisisar salmariwo, jora hanke, pony damsini, simi, diboni damsa, jorawo. Awo, abo aguliwono unai, tai boroni call letter, download kaina nibagay, siangnai, obisini jun talne sal, siba, salmarini, simi. Tebo kanki sinanibagay website name anai, https://thc.nic.in website.
0: Kena hayung tongkor shal abono rugi kwai hastio bo kwai zelao bo hayung tongkor shal no rukshawi gaisha shamung botang chengjak nani thang tongo abo poddobul tula shikor kalanpur teliamura mungyakami blogo jotoi kaichi dok chichuko biles committee wo kaibachi panchayato Hayung tongkor shalno palaijak nani thangi tongo. Kunanka jeng chaimano abono rugi. Panchayat kami panchayat ni bukhakte kaisa bupang kaimong pandabo songsar jagana hanai shaka. Aro man jagana khwaijila parishat ni tangphang. Tai. Kubangma lukrok ni chubachu mannani bagai kami amchai ni lukrok bo manjagana amsik zaratai kwayo khana opanda palai jagana hanai shaka
1: au abono karibo taibo juda juda thai rogobo khana ni tongkhor je world environment day palai jakne ni thangai jongo abuni bisengo ishwar pathshala english medium rong nogobo phongni damsi tamani jorao o Salno palajakna nibagai sajakha apuni kariyan yan ya phawo tongo tripura global pineapple festival abongna ni thangi tongo obisini jun talni sal neisi sini simi neisi chuku salmari jora abo unai major dhyan chand national stadium new delhi o abono karai CUET PG wo je amjukmung ranairok borok regular course MA MCOM MHC BEd khlaina ni bagai form fill up ngui tongo paithak salmari engkha OBC ni jun talni sal sibrei salmari jora abono karibo NEET UG ইংরেজি বিষয়ে সাইনি সিডকনি তেওইসা হাইন হাই আবো আমজুম উংফিনাই ও বিসিনি জুন তালনি সাল নৈচিসা সালমারি ও জরাঙ্গাকে শারিক নি দাম নাই তাম মানে সিমি দামবা নৈচি ছটি জরা আবো ন্যাশনাল টেস্টিং এজেন্সি নি বখকি অককমং সাকলাই জাখা তাই প্রেস এবাকে ফ্রেশ এডমিট কার্ড বরক ডাউনলোড খাইমান্নাই অবিসিনি জুন তালনি সাল সিবরি সালমারিনি সিমি আসু যারা ককঠুম রক্ষণা বাইখা তাবু সেবক বরকলামানি খানা লায়েন
0: স্টাফ সিলেকশন কমিশনি বখাকতে কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল আমজকপং অনলাইন তে নাহার জাকি তঙ্গ নৈশাই নিচি দকনি গ্রাজুয়েট assistant

0: Assistant Section Officer Income Tax Inspector Tax Assistant no khoboi juda juda bukcha thayo borak supung jak nai aboni bagai umor nangna ni nangnai BC teacher ni simi neji sini tai BC thamsi ni simi thamsi nei jora abonoro koiblai rohornani paithak shalmari eba o talni nei si nei eba 22 tarikh jun jora noro horne damjisha eba 11 ta jora online tei abono noro bukcha thaino shopongoi manai tebo kamkai shaimane ni bagai https://scc.nic.in thangai kamkai nainani nangnai
1: awani aphotongo high court of tripura o বেবাগাই বক্সা আসুথায় কাইবা ও সুপুনানি কয়মংবলাই সানজা খা বক্সা আসুথায় কা জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আন্ডিজাবনি বাগে কাইনই সন্দুক বসংরনি বাগে কাইনই এছিরনি বাগে কাইশা অ বক্সা আসুথানি বাগে রেমারি নানি নাঙ্গো এম এ ইংলিশও তাই কম্পিউটার সায়েন্স ফি নাই আন্ডিজার নিবা গাই 600 এস টি এইচ সি রা গাই 300 কমিউমলাই রানি পাইথাক সালমারি ও বিসি নি জুন তালে সাল সিথাম সালমারি জরা উমর উনানি নাই গবাং কো খমানি ন বিসি ব্রিজি জরা দরমাই তং নাই তালো 5700 নি সিমি 24,000 তেব কাহামকে সিনাই ওয়েবসাইট নাই মাননাই https://sct.gov.in ওয়েবসাইট
0: অ্যাপ্রেন্টিস এসবিআই আজাগাও বকচা থাই দঙ্গ স্নিরা বাজি আবনি বাগৈ রংমারি নাংনাই বিএ বিকম বিএসসি বিবিএ বিসিএ বি বিই বিটেক ক্লাইজাক রক আবনি বাগৈ নরক কয়ব্লাই রহরি মান্নাই জুন টালনি 4 সালমারি জরা এবা 8 জুন জরা উমর খাজাক তঙ্গ বিশি নেই জিনিসিমি বিশি নেই জিজার নরক অনলাইনটি আবনো কয়ব্লাই রহরি মানাই তেই তঙ্গ তিরপ্রাণী অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার বরক ত্লাংজাক নাই বুকচা থাই তঙ্গ নৈরা নৈজি আবনি বাগে রেংমারি নাংনাই বিটেক ক্লাইজাক উমর খাজাক তঙ্গ ব্রিজি জরা অনলাইন নি বখাক থেকে নর কয়ব্লাই রহরনানি পাইথাক সালমারি ইংখা জুন তালনি বা সালমারি জরা
1: আসে জরা সং সেবগো বর্তমানে খানালাইখ্যা
0: তাবুক ফাইদি তিনি নবর দৈবানি হালকন সং সাইমানলাইনাই তিনি নখা কিসা সময় দঙ্গনা বাক্সা বাক্সা কাইসা কাইনি থাই রগ এবার হাস্টে রগ ওয়া দৈফানো ওয়াইমান হনে সাইমান কা তিনি সালনি সাকানি তংমানি দঙ্গনা থামসি দক ডিগ্রি সেলসিয়াস টে খামানি চাংমারি নেইচি স্নি ডিগ্রি সেলসিয়াস তিনি ফুংনি দাম্বা তামই সতী থামজি জরা তংমারি নুকসাখা থামসি স্নি 0.0 ডিগ্রি সেলসিয়াস তাই নেইচি 4.0 সেলসিয়াস নবার তুই হকনি মারি তঙ্গ সাকাও চকুচি বা খামাও বাচি ব্রই তাই বেলাইখান তুংনানি হেনে ও সালনি সালতাম বিশিঙ্গ সাকলাই জাখা খুয়াই সিপাহী জলা গুমটি তাই সাউথ ডিস্ট্রিক্ট তিরপ্রাও গবাং খে তুঙ্গুই এবা বেলাই তুঙ্গুই মানো হনেব সাকলাই জাখা
1: আশা জরা সং হায়ুনি খরং পান্ডাও নগবর্তীবানি কগ্রব খালাইখ্যা তাবু পাইথাগ রেসামং খালায় রেসামঙ্গ খরং রোয়ান চন্দ্রানী জমাতিয়া

0: চন্দ্রানী জমাতে নিরসা ফুনে লগে লগেন তিনি ফুনে হায়ুনি খরং পান্ডা অরণক মথাক লাইসিনাই আং তিনি টঙ্গ অজয়
1: আং সবিতা
0: যতনন হামবায়।

0: इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला রবিকিরণ অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, শুনছেন রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে, সেই সঙ্গে শেষ হলো রবিকিরণ অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ, এর পরপরই শুনবেন স্থানীয় বাংলা এবং স্থানীয় কাব্যরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধিদল। এই প্রতিনিধিদল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্কফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8 রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাওপিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষের যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিক জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালায়।

হবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারে আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন কোয়াডের 4টি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন ভারত দক্ষিণ আফ্রিকার সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় 2 দিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবন্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সব দিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সব রকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। 4 দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান 3 বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর 2য় বৈঠক

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুদিনের রাজ্য সফরে আসছেন। তিনি সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলা আসবেন। আগামীকাল 5ই জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনএসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্ক ফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়েও এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আজকের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 9টি জেলার বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী গতকাল কৈলাসহরে 9টি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙুর চাষের উপর ক্ষেত্র দিবস ও ক্ষেত বাঁচাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙুর চাষের উপযোগী এবং একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী দিনে আঙুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়েছে কৈলাসহরে কৃষি বিজ্ঞান কেন্দ্র। উল্লেখ্য যে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিজস্ব 1500 জমিতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ ও গবেষণা সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা তেল বিপণনকারী সংস্থাগুলিকে তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কর্মকাণ্ডের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলিকে ATF মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য 10,000 কোটি টাকার এককালীন বাজেটীয় সহায়তা অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ার সংকট থেকে উদ্ভূত জ্বালানির মূল্যের চলমান অস্বাভাবিক অস্থিরতার সময়ে বিমান সংস্থাগুলির জন্য ATF এর স্থিতিশীল মূল্য নিশ্চিত করতে সংস্থাগুলিকে এই সহায়তা প্রদান করা হবে। নয়াদিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এই কথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বিমান চলাচল ব্যবস্থার উপর নির্ভরশীল 77 লক্ষ চাকরি রক্ষা করবে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি NCR এলাকায় পুরনো ট্রাক ও বাস প্রতিস্থাপনের জন্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড NCRPBকে সহায়তা প্রদানের প্রকল্প অনুমোদন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূয়সীর ভূমিকার প্রশংসা করেছেন। রামনগর 3 নং রাস্তায় রামকৃষ্ণ ক্লাবের রক্তদান শিবিরে গতকাল তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গতকাল বলেছেন, রাজ্যে গত অর্থ বছরে GST সংগ্রহের পরিমাণ বেড়েছে। ইকফাই বিশ্ববিদ্যালয়ে 3 দিনের নেক্সট জেনারেশন GST রিফর্মস ইন ইন্ডিয়া, ইমপ্লিকেশনস ফর ইকুইটি, এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় নিজের বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশের GST ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিকরণ প্রভৃতির বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন।

রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্প সফলতার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রামের পঞ্চায়েতের অজগরটিলা গ্রামে গতকাল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তার একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গনাঙ্গই আদিবাসী হদানি বেবাক বখাকতই হামক্রাইতে হুকুমনক রাগ খাইনানি সাকা ফান বকশিনকা মিয়া দিল্লি কতালনি বিজ্ঞান ভবন আদিবাসী নতই ককচংলাই নকবাই সংসাজাক আদিবাসী রকনি হামক্রাই মথা রকনক রাগ খাইনানি তৈ আদিবাসী হামক্রাই তাংব তাং বেচেব ব শঙ্কুথুম লাইমাব রাষ্ট্রবক্রক অককনো নারেখা রাষ্ট্রবক্রক আদিবাসী হামক্রাই যত বেচেব হামক্রাই তুবুনানি বাকই সাকা আদিবাসী হদানী সিকলা রকনি বাকই বরম গনাং সেবুক যত আদিবাসী স্রাই রকনি বাকই রংনক মানসক রানি নাংনাই বসাকা আদিবাসী সিকলা রকন থংমুঙ্গ মানজাকানী খাতুং রানি বাকই ক্রংজাক তাংফাং সংন জাইখে বারজানা হারনানি কবকমুঙ্গ নারেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সংসদীয় কেন্দ্র বারাণসী ও তিন নিসিমি ব্রিক্স সাংস্কৃতিক সামুবুতং উল নই ককলাম সালাইমা চেংজাগান নখা সালনী অককলাম সালাইমা ও চীন ব্রাজিল মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়ান খবৈ কাই চিসা হাকতনি লুকু আদংরক মানজাগান আর জুদা জুদা নাকুমা বাবাইনতী ককলামগান ককলাম সালাইমান রগৈ কাশী জি আই টেক মানজাক তৈ উডিউপি মানিকনৈনতী ফুনুক মুংব সংসাজাগান কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সালনৈনি হাস্তে বেড়াইমা ও ফায়ানো বতিনি সানজাও গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলা ও ফায়ানো খানা আগরতলানি কচাম রাজভবনী পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হা মতাই রেমাও মানজাগানো দিবর সালথাং ত্রিপুরা হাঙ্করনি লঙ্কামুড়াও বিএসএফনি আরি ক্যাম্প বেড়াইনায়ানো আবনিউল ব শালবাগানো বিএসএফনি আউলি নাইকুঙ্গ কুচুক বেরেমনি পান্দাও মানজাগানো পান্দাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিবকরা পুলিশনি দাগি ফাঙ্গকরা বিএসএফনি আইজিন খবৈ কুচুক অফিসার রক মানজাকানী কক তঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আচুক ফাংবাই তিনি শিলঙ্গ উত্তর সালকা পর্ষদনি এবা এনইসি নি ফিল্ডস নি চিথাম ককলাম পান্ডা সংসার জাগানো ককলাম পান্ডা আও আমচাইনি হামক্রাইনি বাকি খাজা কুচুক বেরেমনি টাস্ক ফোর্স রকটি সামুং সাসারে মানতই ককলাম অঙ্গানো বেড়াইখিরি হুকবার রাং ফনাংমুং বাংরানি দু তক্তই আকরক বাংরানি থংমুং বেখ্রেপ হামক্রাই তৈ ইয়াক নিস নামজাক মানিনি সাকাব ককলাম তিসা জাগানো নর্থ ইস্ট ভিশন প্ল্যান নই সাই ব্রিজি সিনিনি বিশিঙ্গ উত্তর সালকানো কুচুক হামক্রাইয়ত লাংনানি বাকি অককলাম সালাই জাগানো তিনি ককলাম পান্ডাও উত্তর সালকা আমচাই এবার ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ডিয়া তাই ডোনার মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার উত্তর সালকা কাইচার হাস্তেনি হাস্তে ফাতেই মন্ত্রী অক্রারক মান জাগানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তেনি বাই থাং মুচুঙ্গই থৈ রেমাও জুদা জুদা ক্লাব তৈ হদানি সামুংন বলাইখা মিয়া রামনগরনি তিন নং রোডনি রামকৃষ্ণ ক্লাবনি যুগালিজাক থৈ রিমুং শিবির ককনারক থানী বসাকা সা খামনকনি ব্লাড ব্যাঙ্ক রগ থৈ মানথক রুইতনি থানী মৌসা কেবেং মুং করৈ আর মানজাকা আউলি নাইক্রাই মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা উনকৌটি হাঙ্কর বানিয়াতে কতাল আঙ্গুর হুকবার খাইনানি চেংজাখা আবো হাস্তেনি লাইবুমাও পুইলা হুকবার মন্ত্রী মিয়া কৈলাসহরনি উনকৌটি হুকবার ছয় সিমুং কেন্দ্র বুসকাঙ্গ আঙ্গুর কাইমানি সাকাও অসামুবুতাং চেঙ্গই অককন নারেখা বুসকাং সালো আঙ্গুর কাইমানি বিশিংতৈ হাস্তেনি রাংথং কাহাম অঙ্গানো পান্ডাও থং মন্ত্রী টিঙ্কু রায়সাকা বুসকাং সালো আঙ্গুর কাইনানি নতই কতাল দগলাম ফিয়গৈ রেখা কয়লাশহরনি হুকবার সৈসিমুং কেন্দ্র পান্ডাও ককনা

0: শাখা ঊনকোটি জেলা পরিষদ নিকাশ কোয়করা অমলেন্দু দাস হুকবারদা গিফাং ডক্টর ফণীভূষণ জমাতিয়া মহারাষ্ট্র পুনে ও টংনাই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস নিদা গিফাং ডক্টর কৌশিক ব্যানার্জি আকসং পান্ডাও হুকবার ক্লাইনাই রক্নিবিসিংহ হুকবার নিমানেই বাগজাখা রংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই মিয়া কামালগাটো ইকফা ইউনিভার্সিটি নি পান্ডা কাইসাব শাখা হাস্তে ও থাকাই রং বিচি ও জিএসটি নি থুমারি বাংখা ইকফা ইউনিভার্সিটি ও সালথামনি নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক্স গ্রোথ বুমুঙ্গই ককলাম পান্ডা ও কক নারকথানী ব অকক শাখা পান্ডা ও ইকফা ইউনিভার্সিটি নি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিপ্লব হালদার তৈ রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ জিএসটি নি জুদা জুদা বখাকনো তুই কক না রেখা হাস্তিনি ব্রীরকন শাকবাইথাং চুকজাক খাইনা ও গ্রামীণ জীবিকা মিশন তাংবতাং চাসামানি লগে কাইসা খুরসা জাকনাই সামুং খাই তঙ্গ মিয়া খোয়াই ব্লকনি সালথাং সোনাতলা গ্রাম পঞ্চায়েত নি অজগর তিলা কামিব ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন তাংবতাংনি রাংনি চুবা চুবাই বাইথাং চুকজাক বদলনি ব্রীরকনি আক্রান সিনামানি স্নামখর্ন চেঙ্গই রেজাখা আবন চেঙ্গে রেখা খোয়াই জেলা পরিষদনি আচুকফাং অর্পণা সিংহ রায় তাবুক নবার তিবানী ককতুমা ভারতনি নবার তিবার বেদেগ সাজাখা বুসকাং দামনি চিব্রীনি বিশৃঙ্গ সালগ্রা সালথাংনি নকবার কেরল হাফফায়ানো ইয়াং বুসকাং সালদক তৈ সালচনি জুন সালমারিও ত্রিপুরা মণিপুর মিজোরাম তৈ নাগাল্যান্ড কবাংখে ওয়াতৈ ওয়াইমানো আগরতলানি নবার তিবার নাইখুংনি বখাক্তৈ সাজাখা বুসকাং দামনি চিব্রীয় সালথাং দলাই খোয়াই তৈ সিপাহী জলা হাংকর কুতুং নবার শিবচাওই মানো তিনি সালনি সাকানি তুংমারি থামচিদক ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াস নি গানাকিনিও তঙ্গানো আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচি চার ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীজি বাবু
1: আকাশবাণী আগরতলা।

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে এই মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি নিতাই, আর আমার সঙ্গে
1: আমি রশ্মিতা। মানব জীবনের বিশাল অংশ জুড়ে রয়েছে পরিবেশের বড় অবদান। পরিবেশ যত সুন্দর হয়, মানুষ তত রুচিশীল হয়। সুন্দর পরিবেশ সাধারণত মানুষের মানসিক ও শারীরিক সুস্থতায় প্রধান ভূমিকা পালন করে থাকে। কেননা কথায় বলা হয়ে থাকে, সুস্থ দেহে সুন্দর মন বসবাস করে থাকে। আর এই সুস্থ দেহ তখনই সম্ভব যখন চারপাশের পরিবেশ সুন্দর থাকে এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। সুন্দর পরিবেশ বলতে সাধারণত স্বাস্থ্য উপযোগী পরিবেশকে বোঝানো হয়, অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশে মানব সন্তান তার জীবনের সকল কিছু পূরণ করতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দর একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ পায়। তাই তো আমাদের সকলকে পরিবেশ সুন্দর রাখার উপায়গুলো জেনে রাখতে হবে। পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো পরিবেশে জন্মগ্রহণ করে সেই পরিবেশে ছোটবেলা থেকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে কাটিয়ে দেয়। পরিবেশ সাধারণত মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই জড়িত। মানব সন্তান জন্ম থেকে শুরু

0: করে বেড়ে ওঠা তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং বার্ধক্য জীবন প্রতিটি ক্ষেত্রে এই পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশ বলতে সাধারণত আমাদের চারপাশে যা কিছু আছে, অর্থাৎ যেখানে আমরা জন্মগ্রহণ করে থাকি এবং যেখানে বেড়ে উঠি, সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। মূলত আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে এই পরিবেশের অবদান রয়েছে। সুন্দর পরিবেশে একটি শিশু বেড়ে উঠলে শিশু সকল পরিবেশে সহজেই নিজেকে খাপ খাইয়ে চলতে পারে। এছাড়া সুন্দর পরিবেশ শিশুর সুস্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি সুন্দর পরিবেশ কেবল আমাদের শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং মানসিক প্রশান্তি ও গভীর আনন্দের উৎস। এ মানুষকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে এবং জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে। তাই আগামীকাল 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসে চলুন আমরা সকলে মিলে গাছ লাগাই, পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করি।
1: এবারে আপনাদের জানিয়ে দিই আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ। 1920 সালের আজকের দিনটিতেই প্রথম বিশ্বযুদ্ধে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির ত্রিয়ানো চুক্তি স্বাক্ষরিত হয়। 1924 সালে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিক্সের উপর তার গবেষণাপত্র, যেটি পরবর্তীতে বোস আইনস্টাইন কনডেন্সড টুইন নামে পরিচিত, আইনস্টাইনের কাছে পাঠানো হয়। 1942 সালের আজকের দিনটিতেই প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্র শক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়। 1902 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক ও ভারতের প্রথম ঘূর্ণায়মান মঞ্চের প্রবর্তক সত্যেন্দ্রনাথ সেন। আবার মার্কিন অভিনেত্রী, কৌতুক অভিনেত্রী এবং চিত্রনায়িকা রোজান ডিন্সরাজ 1907 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। নতুন ভারতীয় অভিনেত্রী যার নাম নতুন নামে পরিচিত, তিনি 1936 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। আবার 1946 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী SP বালাসুব্রহ্মণ্যম।

এর ফলে আমাদের সবুজ প্রকৃতি আজ সংকটের মুখে। তাই জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং এবং ক্রমবর্ধমান দূষণের হাত থেকে আমাদের একমাত্র বাসস্থান রক্ষা করতে সবুজায়নের কোনো বিকল্প নেই। আমাদেরই প্রিয় ধরিত্রীকে আবার সবুজ শ্যামলে ভরিয়ে তুলতে আমরা প্রত্যেকে ব্যক্তিগত ও সামাজিকভাবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেমন নিজের ছাদ বারান্দা, উঠোন বা রাস্তার পাশে সাধ্যমতো গাছ লাগানো, নিম, জাম, বট ও তুলসীর মতো পরিবেশ বান্ধব গাছ বেশি করে রোপণ করা প্রয়োজন। সামাজিক বনায়ন, যেমন বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দলগতভাবে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করতে হবে। অর্থাৎ সবুজায়নই একমাত্র পথ যা আমাদের ধরিত্রীকে আবার প্রাণবন্ত ও বাসযোগ্য করতে পারে। পরিবেশ যত্নের মধ্যে প্লাস্টিকের ব্যবহার বর্জন, জলের অপচয় রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা করা আবশ্যক। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা কমায় এবং মাটির ক্ষয় রোধ করে। নির্বিচারে গাছ কাটার ফলে আজ জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের মতো ভয়াবহ সংকট দেখা দিচ্ছে। শুধু বিশ্ব পরিবেশ দিবস বা ধরিত্রী দিবসের মতো বিশেষ দিনগুলোতেই নয়, প্রতিদিন আমাদের এই বসুন্ধরাকে ভালো রাখার শপথ গ্রহণ করি। আসুন আমরা একসাথে অঙ্গীকার করি যে নিজেদের স্বার্থেই এই সুন্দর বসুন্ধরাকে আগামী প্রজন্মের জন্য আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলি। কারণ প্রকৃতি বাঁচলে বাঁচবে ধরিত্রী, আর ধরিত্রী বাঁচলে তবেই টিকে থাকবে মানুষের অস্তিত্ব।

0: ভাবনা ঝুড়ে পড়ে তাতে, তিনি গাইতে থাকেন, এসেছে বর্ষা নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন বর্ষা, দুলিছে পবনে শন শন বনবীথিকা, গীতিময় তরুলতিকা। ধরাতে তখন কতই না আনন্দের সুর, সবুজ ভরা সবুজ প্রাণে জরা জড়তায় তারুণ্য আনে, শান্তি সমৃদ্ধি অগ্রগতি সবুজে গড়া মোদের প্রকৃতি। দেখি গাছপালা গাছ দাদারা গাছ লাগিয়ে ভরায় ধরা। মেদিনীপুর শহরে 2025 সালে একটি দিন রাস্তার সম্প্রসারণে এটি মহিরুহ অশ্বথ বৃক্ষ কাটার নির্দেশ হল, কিন্তু সেই বৃক্ষ কত শত পাখির বাসা, কত শত কীট পতঙ্গের আশ্রয়, রোদ বৃষ্টিতে পথিক জনের বিশ্রামাগার, স্থানীয় বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদেরও প্রাণের ভালোবাসা সেই মহিরুহ প্রাচীন বৃক্ষ। পাখিদের কলকাকুলিতে মুখরিত হয় সুপ্রভাত, সব শিক্ষার্থীদের চেনা, শত শত পাখি কীট পতঙ্গের মতো সেই গাছ তাদেরও প্রাণ, গাছ কাটা শুরু হয়, শিশুরা দৌড়ে আসে, তারা বৃক্ষকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, আগে আমাদের কাটো তারপর গাছ কাটো। প্রশাসন হার মানে, গাছ কাটা বন্ধ হয়, তৈরি হয় বিকল্প পথ, জয় হয় শিশুদের ভালোবাসা আর সবুজ হয় ধরার প্রাণ। এতে ডক্টর নিত্যরঞ্জন খা, পাহাড়িপুর, মেদিনীপুর।
1: পরের চিঠিখানি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে দোলনচম্পা দেওয়ারি দে। সবুজ প্রকৃতির প্রতীক, জীবনের প্রতীক। গাছপালা বনভূমি ও শ্যামল পরিবেশ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না, কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির নামে নির্বিচারে ধ্বংস হচ্ছে বন ও বন্য প্রকৃতি, ফলে দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের জন্য পৃথিবীর সবুজ আবরণ ক্রমেই কমে যাচ্ছে, কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে চতুর্দিক। এই কারণেই জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, খরা, বন্যা ও নানা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। সবুজ হোক ধরার প্রাণ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার। পরিবেশকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে, বন উজাড় বন্ধ করতে হবে এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রতিটি মানুষ যদি নিজের আশেপাশে অন্তত একটি গাছও রোপণ করে এবং তার যত্ন নেয়, তাহলে পৃথিবী আবার প্রাণ ফিরে পাবে। সবুজ পরিবেশ মানুষকে নির্মল বাতাস দেয়, মানসিক শান্তি আনে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। তাই উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। আমাদের ছোট ছোট সচেতনতা ও উদ্যোগী হতে পারে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সবুজ পৃথিবী। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সবুজে ভরিয়ে তুলব পৃথিবী, সবুজ হোক ধরার প্রাণ।
0: এবারের যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, এটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, কৃষ্ণপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। মায়ের সবুজ প্রাণে যেমন তার সন্তানের অস্তিত্ব, তেমনি ধরাধামের সবুজ সতেজ প্রাণে তার সন্তান তুল্য জীবী জগতের অস্তিত্ব। বিশুদ্ধ পানীয় জল, নির্মল বাতাস, উর্বর মাটি জীবন ধারণের অত্যাবশ্যক প্রয়োজনীয় শর্ত। কিন্তু হায়, পৃথিবীর গভীরতর অসুখ

আজ বিশ্বজুড়ে পানীয় জলের মহাসংকট। উন্নয়নের উন্মত্ততায় শিল্পোন্নত দেশগুলি লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড নির্মল বায়ুমণ্ডলকে করছে উদ্গিরণ, ফলশ্রুতি বিশ্ব উষ্ণায়ন। এছাড়া উন্নত দেশগুলি অহং এর দাপটে করে চলেছে যুদ্ধ। যুদ্ধের বিরাম কোথায়? ফলে সবুজ পৃথিবী ক্রমশ পাণ্ডুর হয়ে পড়ছে। পৃথিবীর ফুসফুসে আমাজনে লেগেছে দামানল। সুজলা সুশলা শস্য শ্যামলা ধরাভূমি বিপন্ন, অস্তিত্বের সুন্দর বাস্তুতন্ত্র গভীর সংকটে। তুমি বলো, কোন অয়নে পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে? প্রিয় বন্ধু, অভিজ্ঞাপন ভাববাচ্য ব্যবহার করে সবুজ চাইলেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো সবুজের আবির্ভাব ঘটে যাবে। নৈব নৈব চ, পরিবেশকে রক্ষা করার দায় মানুষকে নিতে হবে, কেননা পরিবেশকে দূষণ তাড়াই করছে। ভাববাচ্য নয়, কর্তৃবাচ্যে বলি, আমি বিশ্ব নাগরিক, আমি পরিবেশ রক্ষা করব লক্ষ লক্ষ প্রজাতির তরে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তরে। হ্যাঁ, বাঁচার ধরে অবশ্যই উন্নয়ন প্রয়োজন, তবে উন্নয়ন হোক সুস্থায়ী জীবাশ্ম জ্বালানির নয়, ব্যবহার হোক বিকল্প শক্তি। পরিবেশকে বাঁচিয়ে করি উন্নয়ন, আর করি নির্মল বাতাসের তরে সবুজায়ন। কথা কম কাজ বেশি, অস্মিতা দূর করে শুভবোধের ঘটক মহামারী। শেষে তোমারই ভাষায় বলি, সবুজ হোক ধরা সবুজের তরে। শুভেচ্ছা সহ আশিস চক্রবর্তী, কৃষ্ণপুর, ছোট কৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে এই চিঠিটি পাঠিয়েছেন।

এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। আগামী 5 জুন অর্থাৎ আগামীকাল সারা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। এতে খোয়াই জেলার খোয়াই ব্লক, পদ্মবিল, তোলাশিখর, কল্যাণপুর, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী ব্লকের মোট 69টি ভিলেজ ও 56টি পঞ্চায়েতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষে প্রত্যেকটি পঞ্চায়েত ও ভিলেজ সমূহে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হবে ও বৃক্ষরোপণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন, পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও তেলিয়ামুড়া ব্লকের রূপছড়া মহিলা বান্ধব পঞ্চায়েতে তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে জেলাভিত্তিক বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ সুন্দর করতে খোয়াই জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ জানিয়েছেন। আরও একটি

তথ্য এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবেন না। এই সময়ে উক্ত

0: ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলাশাসকের নির্দেশ নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ এবং অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদনপত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহনকারী ব্যক্তি বা তাঁদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় বাইরে থাকবেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলা শাসক। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএসএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত। জানিয়ে দিলাম কিছু তথ্য।
1: এবারে জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। ত্রিপুরা সরকারের অধীনে ডিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্য পদ 220টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 5ই জুন। অনলাইনে রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও স্ক্যান করে রাখতে হবে নিজের প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস। আরও বিস্তারিত জানতে এদের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9ই জুন। মোট শূন্য পদ 8টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনি ত্রিপুরা কেরিয়ার জব পোর্টাল দেখতে পারেন।
0: এবারে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে দিই, আকাশে সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 37 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 95% এবং সর্বনিম্ন 54%। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে সবকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এ ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। আর এরই সঙ্গে আজকের মতো অভিজ্ঞাপন অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ অভিজ্ঞাপন সংযোজনায় ছিলাম আমি নিতাই
1: এবং আমি রশ্মিতা।

0: Nada, la la la, kalau besar, nunggu hura aja sih na, kostong suka ang, aja sih di, muka botol suka, nunggu aja sih di tadi.
1: Asal di sini lo malai masih, nunggu no sih ya, bawa hai tamu go, malai kan, ini nanti ya go, no, ku, mal ku mal, bebang tuh bay, mutai lo. মতামো খাইমা গলাইক ও মতায় মতামো খাইমা গলাইক আংবা বিনে বাকে জেফ্রু হক কাহাম সানমোলা নিন থানি অমদা নিন তঙ মতায় অমদা নিন তঙ ও সাইনি চাকরি দশ লাখ দুধে তেজ মদ খুব হাই হিন্দি মতামে হাইমা গলাইক

0: তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলা যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি, উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে কথা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও পিটিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, গভীর সাংস্কৃতিক এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক এবং পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িত আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। শ্রী মাঝি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন।
2: আগামী 6 জুন মাননীয় রেলমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে। নবান্নের সভাগৃহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হচ্ছে পূর্ব রেলের, দক্ষিণ পূর্ব রেলের এবং আমাদের NF রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল। এই তিনটে রেলওয়েকে নিয়ে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে চর্চা হবে। তাতে আমাদের মাননীয় বিধায়কগণগুলো থাকবেন, ওনাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড এরিয়া ওয়াইজ সেগুলো আলোচনা হবে। ইনফ্যাক্ট এই মিটিংটার মধ্যে দিয়ে একটা প্রপার সেন্টারের সাথে যে স্টেটের কোঅর্ডিনেশন সেটা শুরু হচ্ছে।
0: কয়লাপাচার মামলায় এরাজ্যের 9 জন IPS আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু, কোটেশ্বর রাও। 15 জুনের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 2020 সালে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ ওঠে। ওই IPS আধিকারিকরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে

0: রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফ এর হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। নাগড়াকাটা বামনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলকে দেওয়া হবে। সেবক রংপো ব্রডগেজ রেল প্রকল্পে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ওই জমি ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে। তাজপুরের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এবং ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসইজেড তৈরির ব্যাপারেও গঠনমূলক আলোচনা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বিহারের মুজাফফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ব্রহ্মপুরা থানা এলাকায় ওই হাসপাতালে গতকাল রাতে হঠাৎই আগুন লাগে। জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানিয়েছেন, গুরুতর আহতদের অন্য হাসপাতালে চিকিৎসা চলছে। আইসিইউতে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবোয়ে এই 5টি দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। 2027-এর 1 জানুয়ারি থেকে 2028-এর 31 ডিসেম্বর পর্যন্ত এই সদস্যপদ থাকবে। অস্থায়ী সদস্য ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়ার কার্যকালের মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে। তাদের জায়গায় নতুন 5টি দেশ অস্থায়ী সদস্যপদ পাচ্ছে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা হল 15। এর মধ্যে স্থায়ী সদস্য হল ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নাসার মঙ্গল অভিযানের মহাকাশযান ম্যাভেন নিষ্ক্রিয় হয়ে গেছে। টানা 6 মাস কোনো রেডিও সংকেত না পাওয়ার পর নাসা জানিয়েছে মহাকাশযানটিকে আর সচল করা সম্ভব নয়। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে গবেষণার জন্য 2013 সালে ম্যাভেন উৎক্ষেপণ করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে মঙ্গল গ্রহের পেছনে চলে যাওয়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাসার তথ্য অনুযায়ী মহাকাশযানটি হঠাৎ দ্রুত ঘুরতে শুরু করায় কক্ষপথে সমস্যা দেখা দেয় এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ম্যাভেন আরও 50 থেকে 100 বছর মঙ্গলের কক্ষপথে ঘুরতে থাকবে ও পরে মঙ্গলের মাটিতে আশ্রয় পড়তে পারে বলে মনে করছে নাসা। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400-এরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য হল সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। মঙ্গোলিয়ার উলানবাটরে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটর ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। 4 দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিররা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান 3 বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে যোগ দেবেন। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে 5 বারের চ্যাম্পিয়ন ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের 58 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নংরুম। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ বেলা সকাল 10টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী আগরতলা।
2: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 2 দিনের রাজ্য সফরে আসছেন। তিনি সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। আগামীকাল 5ই জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজন সহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনইসির 73তম

পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্ক ফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূমিকায় ভূয়সী প্রশংসা করেছেন। রামনগর 3 নং রাস্তায় রামকৃষ্ণ ক্লাবের রক্তদান শিবিরে গতকাল তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড়া করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্প সফলতার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজকরটিলা গ্রামে গতকাল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এ প্রথম। কৃষিমন্ত্রী গতকাল কৈলা শহরে ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙ্গুর চাষের উপর ক্ষেত্র দিবস ও ক্ষেত বাঁচাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা তেল বিপণনকারী সংস্থাগুলিকে তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কর্মকাণ্ডের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলিকে ATF মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য 10,000 কোটি টাকার এককালীন বাজেটীয় সহায়তা অনুমোদন করেছে। নয়াদিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে একথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গতকাল বলেছেন, রাজ্যে গত অর্থ বছরে GST সংগ্রহের পরিমাণ বেড়েছে। ইকফাই বিশ্ববিদ্যালয়ে 3 দিনের নেক্সট জেনারেশন GST রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইট এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় নিজের বক্তব্যে তিনি কথা বলেন। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করবে। এদিকে আগামী 6-7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই ও সিপাহী জলায় জেলার উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের সংবাদ শিরোনাম।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 12:55 অনুষ্ঠান চাষির কথা। 1:05 শুনবেন মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতি শুনবেন দুর্গা রায়ের কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী ইন্দ্রনীল সেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে সুস্থ থাকতে দাঁতের যত্ন নিন এই প্রসঙ্গে শুনবেন আলোচনা। পরে লোকগীতি শুনবেন রাখাল দাস বাউলের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সমীক্ষা। রাত 8:30 ভক্তিগীতি শিল্পী মান্না দে। রাত 9:00 আধুনিক গান শুনবেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছরের স্মরণে বিশেষ সিরিজ এবং বিশেষ প্রোগ্রাম প্রযোজনায় আকাশবাণী শিলং। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 নতুন আলোর দেশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকাল আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে।

গানখানি শুনছিলেন অনুপ ঘোষালের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুলগীতি। পরবর্তী গানখানি শুনুন শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র।

গানখানি শুনছিলেন ফিরোজা বেগমের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুল গীতি। পরবর্তী গানখানি শুনুন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: গানখানি শুনছিলেন? সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুলগীতি, আকাশবাণী আগরতলা।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন আন্ধি ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।
4: বরসোঁ বাদ ইউঁ ফিরনে নিকলি হুঁ, এসা লগতা হ্যায় কি ও কিসি অর শাদি কি বাত থি।
5: শায়দ উন দিনো কি বাত হোগি জব ইয়ে ইমারত অভি উজড়ি নাহি থি।
4: হ্যাঁ, পিছলে কিসি জন্ম কি বাত হি তো লগতি হ্যায়।
5: এক কাম করে, জব তক তুম ইয়াহাঁ হো

গান গানে শুনছিলেন আন্দে ছবি থেকে মোহাম্মদ রফি, অমিত কুমার এবং ভূপিন্দর সিং এর কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানটি শুনলেন আধার সূর্য ছবি থেকে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে পরের গানটি আপনারা শুনবেন তৃষা ছবি থেকে, শ্যামল মিত্রের কণ্ঠে।

মহালগ্ন ছবি থেকে গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন দাদা ঠাকুর ছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন নতুন ফসল ছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে পরের গানটি আপনারা শুনবেন বিচার ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: টগরি ছবি থেকে গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন বিবাহ বিভ্রাট ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।
1: বলো তো

শখের চোর ছবি থেকে গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন হারানো প্রেম ছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন রাজদ্রোহী ছবি থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে পরের গানটি আপনারা শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, মান অভিমান ছবি থেকে।

গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে মৌচোর ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন চেনামুখ ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

গানটি শুনলেন মায়ের আশীর্বাদ ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে। আর এবারে অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনবেন মান অভিমান ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশমান আগরতলা যতীন ফাসিং দীপর জরণী হামজাক মাতায় খাকা হামিয়া ফরি সেজগো স্নেতিনী দীপর জরণী কগরক পান্ডা দিনে খনাবাইনে লোকর খনাতক যোগে কবক্ষর মানে চক্রং পান্ডাবো জুদা জুদানি খরাঙ্গর চাপং তাই তমুং নরক দাদাক সিদায় কগদকনি বিশংতি কৃঙ্গনানি বাকে বা কৃঙ্গি মানা 0381-2326-255 আর কগদকনি বিশংতি কৃঙ্গি নরনি খাতক জাকমনি রুচাপুং কব ঘরে মানো আং সাইটকনে যে মানসাক নরনা খানার নান বাকি হাকে নর কৃং দি 0381-2326-255 আর কৌদকনি বিশিংতে ফাইডাকে আসে কক এবং সালাইও চেং রুচাপুং হাপার গুলোকে থাকলে তিনি সাকুন পান্ডা পলেনে খানাবাদি ননি গোপাল দেব বর্মানি খরাং রুচাপুং বিনি রুচাপুনি কক থাইংখা বার্ষিকাম সিকলা বিনি অর চাপুং খাতক যোগে কব খনার রঙা সালকা দেব বর্মা ঋষা দেব বর্মা তাই চুমু দেব বর্মা শ্রীহরকা বরগাথাল কামি সিদে মনপুর সালথাং তৈপ্রাণী

আমাশয় দূরসং রুসামংখনা লাগে জয়ক্রং পান্ডব ননী গোপাল দেব বর্মানি খরং বার্ষিক এম শিকলে অকক থাই অরচাপং তাকে বুক নরও পান্ডা খাই তঙ আকাশ পাই নাগতলা কক বুক জয়ক্রং পান্ডব নীরা থামজিদু পয়েন্ট ব্রী মিটুর এবার সাসা নীরা জগতিচুকু কিলু হারচ জয়ক্রং পান্ডব তাবুক বিগুল খাবাদি স্মৃতিকনা জমাতেনি খরং রুচাপং বি রুচাপং কক থাই বুখা অ আনি বুখা বিনি অরুচাপন খাতক জবী কব খানে রঙা সারা জমাতিয়া বিথিকা জমাতিয়া তাই বিনারানী জমাতিয়া শৈহরক খুমপুলুং কিলা বাজার উদয়পুরনী

আও হয় না হয় কক দু কেসা ফাইতং খান আগে না ক্রেঙ্গেন যে মালিনের স্বাগতম লাগিব। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আও কক দু কেসং কাশে পেপার না ক্রেঙ্গে মালালিয়ে ফিয়া বা বেলেকে জংজলা কলা যায়।

বিনিয়াগুলো তাব খাবাদি চক্রং পান্ডাব সুমিতা দেববর্মানি খরাঙ্গু রেচাপুং বিনি রেচাপুনি কক থাইংকা সলাইজাক থাঙ্গু বিনি অ রেচাপুং খাতক জয় কব খনে রংখা সুমাই দেববর্মা তাই পহর দেববর্মা শিহরকা মাস্টারপাড়া বিশ্রামগঞ্জনী

আসুকজরা সক্রম পান্ডব শশীন্দ্র দেববর্মণি খরঙ্গর চামুং খানা লাখিয়া সক্রম পান্ডব তাবুক বিনিয়াগ লক্ষণাবাদী জেসমিন দেববর্মণি খরঙ্গর চাপুং বিনির চামুনি কক্তাইংকা আমি শিখলি নিংব শিখলা বিনি অর চাপুন খাতক যোগী কবখনের রংখা দুকমালে হাতি খমুলংনি শিহরনাই রোগ শিয়ারি দেববর্মা খুমতিয়া দেববর্মা তাই খরং দেববর্মা

আশোকঝরা চক্রং পান্ডেন পাইথাগ গরং হরি জমা তিন খরাং চাপমুং খানার জাখা আকাশ বানাগর তোলা তাবু জরতে দীপুর জরানি কক বরক পান্দাবরণ পাখিয়া যতন নহাম্বায়।

চাষের কথা, আজকের প্রসঙ্গ শিম চাষ। শিমের ইংরেজি নাম বিন। শীতকালে দেশি শিম খুবই জনপ্রিয় সবজি। প্রোটিন সমৃদ্ধ এই শিম তরকারি হিসেবে দুভাবে খাওয়া হয়। দেশি শিম ভারতের একটি গুরুত্বপূর্ণ শীতকালীন সবজি। এটি পুষ্টিকর, সুস্বাদু এবং সব শ্রেণীর লোকের কাছে অত্যন্ত জনপ্রিয়। শিমের কচি শুঁটির বীজে প্রচুর পরিমাণে প্রোটিন ও শ্বেতসার থাকে বলে খাদ্য হিসেবে খুবই উপকারী। তাছাড়া এতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন এ, বি ও সি থাকে। আমাদের দেহের পুষ্টি সাধনে এসব পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিম সব ধরনের মাটিতেই চাষ করা যায়, তবে দোঁয়াশ বা বেলে দোঁয়াশ মাটি দেশি শিম চাষের জন্য বেশি উপযোগী। সহজে জল জমে না এমন উঁচু বা মাঝারি উঁচু জমি শিম চাষের জন্য বেছে নেওয়া ভালো। শ্রাবণ ভাদ্র মাস থেকে এই সবজির বীজ পুঁততে শুরু করেন কৃষকেরা, তবে অগ্রহায়ণ মাস পর্যন্ত বীজ লাগানো যায়। এজন্য জমিতে চাষ দিয়ে তৈরি রাখতে হয়। কোনো কোনো চাষি আবার শিমের বীজ পোঁতার আগে ওই জমিতে আলুর বীজ বপন করে নেন। আলু বেরিয়ে গেলে দুই আলের ফাঁকে ফাঁকে গোল করে শিমের বীজ পুঁতে থাকেন। এক্ষেত্রে বীজ থেকে গাছ বের হয়ে একটু বড় হতেই আলু তোলার সময় হয়ে যায়। আবার অনেকে শুধুমাত্র শিম চাষের জন্যই জমি তৈরি করে নেন, তাতে আগাম শিম পাওয়াও যায়, বাজারে ভালো দামও পাওয়া যায়। শিমের মরশুম ভিত্তিক দু ধরনের জাত রয়েছে, সেগুলি আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পুষা আর্লি প্রলিফিক, পুষা শিম টু, ZDL 37 ইত্যাদি। এগুলি মাচানো পদ্ধতিতে চাষ করা যায়। এছাড়া কিছু জাত আছে যেমন আরকা জয়, আরকা বিজয় ইত্যাদি। এগুলি বছরভরই চাষ করা হয়। এসব জাতের শিমের গাছ ঝোপের আকারে হয়, তা থেকে ভালো ফলনও পাওয়া যায়। এবারে জানিয়ে দিচ্ছি বীজ বপনের পদ্ধতি সম্পর্কে। বিঘা প্রতি 3-5 কিলোগ্রাম আর ঝোপালো জাতের জন্য 5-7 কিলোগ্রাম পর্যন্ত বীজ লাগানো যেতে পারে। এগুলি নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে লাগানো দরকার। লতানো জাতের গাছগুলি 5-3 ফুট দূরত্বে এবং ঝোপ বা বেটে জাতের জন্য কম দূরত্বে লাগানো দরকার। তার মাপ 2.5 ফুট/2.5 ফুট দূরত্ব হলেই চলবে। এবারে আমরা জানবো চাষের প্রণালী সম্পর্কে। জমি তৈরির সময় প্রাথমিক সার হিসেবে বিঘা প্রতি 20-25 কুইন্টাল গোবর সার এবং 40-50 কিলোগ্রাম নিম খোলের সঙ্গে 2 কিলোগ্রামের অ্যাজোফস জমিতে প্রয়োগ করতে হবে। পরে গাছ বের হওয়ার পর 3 সপ্তাহ বয়সে ও 6 সপ্তাহ বয়সে চাপানো সার হিসেবে 5 কিলোগ্রাম ইউরিয়া, 3 কিলোগ্রাম পটাশ সার জমিতে দিয়ে দিতে হবে। এর সঙ্গে অনুখাদ্য হিসেবে বোরন, জিঙ্ক মিক্সচার

দেড় থেকে দু গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের পাতায় সরাসরি স্প্রে করে দেওয়া যায়। প্রয়োজন মতো জলসেচ ও রোগ পোকা নিয়ন্ত্রণকারী ওষুধ দেওয়া যেতে পারে। মাঝে মধ্যে প্রয়োজন বুঝে জমিতে হালকা জলসেচ দিতে হবে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল শিম চাষ।

0: फंड, इसके द्वारा बहुत सारे योजना शुरू हो चुका है, काम हो रहा है।
1: उत्तर प्रदेश सरकार राज्य पुलिस कांस्टेबल परीक्षा के उम्मीदवारों को परीक्षा केंद्रों तक निःशुल्क बस सेवा उपलब्ध कराएगी। सिविल पुलिस कांस्टेबल और समकक्ष पदों के लिए भर्ती परीक्षा 8, 9 और 10 जून को प्रतिदिन 2 शिफ्टों में आयोजित की जानी है। पहली विश्व योगासन खेल चैंपियनशिप आज गुजरात के अहमदाबाद में शुरू हो रही है। प्रधानमंत्री मोदी आज वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से कार्यक्रम में शामिल होंगे। सोशल मीडिया पोस्ट में प्रधानमंत्री ने इस आयोजन को योगासन के वैश्विक खेल विकास की दिशा में एक महत्वपूर्ण उपलब्धि बताया। इस बीच प्रधानमंत्री ने देशवासियों से नियमित रूप से योग करने का आग्रह किया है। एक संस्कृत श्लोक साझा करते हुए उन्होंने कहा कि योग के नियमित अभ्यास से शरीर स्वस्थ और मन शांत रहता है। भारत सैफ महिला फुटबॉल चैंपियनशिप के फाइनल में पहुंच गया है। गोवा के मडगांव में कल भारत ने सेमीफाइनल में भूटान को 1-0 से हराया। फाइनल शनिवार शाम 6:30 बजे से खेला जाएगा। शेयर बाजार दोपहर के कारोबार में आज मामूली गिरावट दर्ज की गई। अंतिम समाचार मिलने तक सेंसेक्स 35 अंक गिरकर 74,311 पर, जबकि निफ्टी 5 अंक फिसलकर 23,401 पर था। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
2: आकाश बनिया गुरतोला এখন শুনবেন অনুষ্ঠান মহিলা মহল।
3: সবাইকে আজকের মহিলা মহলের আসরে শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি কিন্তু সারা দেশের সাথে, আমাদের সারা পৃথিবীর সাথে, আমাদের রাজ্যেও কিন্তু এই দিনটি মহা সমারোহের সঙ্গে আমরা পালন করব। এ নিয়েই আজকের আসরে আমরাও কথা বলবো। আজকের আসর শুধু গাছ লাগানোর গল্প বলবো না, আজকের আসরে আমরা মানুষ বানানোর গল্পও কিন্তু বলবো। যে মানুষ গাছকে ভালোবাসবে, জলকে সম্মান করবে, প্লাস্টিক দেখলে না বলবে, আর সেই মানুষটা তৈরি হয় কোথায় জানেন? স্কুলে নয়, মায়ের কোলে। শিশুর প্রথম পরিবেশই হলো মায়ের আঁচল। এ নিয়ে কিন্তু আজকের আসরে আমরা বিস্তারিত আলোচনা করব। রাষ্ট্রসংঘ বলে বেস্ট প্লাস্টিক পলিউশন অনলি ওয়ান, কিন্তু আসল পাঠশালা তো আপনার রান্নাঘর, আপনার বারান্দা, আপনার বাজার যাওয়ার থলেটা, তাই নয় কি? একটা গবেষণায় দেখা গেছে 7 বছরের মধ্যে শিশুর 90% অভ্যেস তৈরি হয়ে যায়। তাই পরিবেশ সচেতনতা সাবজেক্ট নয়, সংস্কার। আর এই সংস্কার দেওয়ার প্রথম শিক্ষিকা হলেন মা। এ নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা। স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পরিবেশবিদ অন্তরা চৌধুরী। নমস্কার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
4: অনেক অনেক ধন্যবাদ স্মিতাদি, আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য।
3: আমরাও কিন্তু কৃতজ্ঞ আপনার কাছে, এমন একটা দিনে আপনাকে কিন্তু আমাদের সঙ্গে পেয়েছি। যেটা বলছিলাম যে একেবারে শিশুবেলা থেকেই যদি সেই অভ্যেসটা গড়ে তোলা যায়, তাহলেই কিন্তু একটা সঠিক মানুষ তৈরি হবে এবং আমাদের এই পরিবেশকে আরও অনেক বেশি সুস্থতায় ভরে তুলবে। তার আগে আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব, যে এই বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যটা বা প্রাসঙ্গিকতা, প্রতি বছরই কিন্তু একটা না একটা থিম নির্ধারিত হয়, সে সম্পর্কে।
4: প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় গোটা বিশ্ব জুড়ে। প্রকৃতিকে সংরক্ষণ করা ও পরিবেশ সচেতনতা, এই জিনিসটাকে লক্ষ্য রেখে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। বর্তমানে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে জলবায়ু দূষিত এবং নির্বিচারে গাছপালাকে কাটা হচ্ছে। তো সেই জিনিসটা কি হচ্ছে, আমরা পৃথিবীটাকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি, তাই তো?
3: একদম।
4: তো তার পাশাপাশি যদি আমরা পৃথিবীটাকে মানুষে বাসযোগ্য রাখতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে চাই, তো সেটার জন্য বিশ্ব পরিবেশ দিবস শুধু একদিন পালন করলে হবে না, সেটা আমাদেরকে রোজ এবং লাইফ টাইম ওটাকে আমাদেরকে উদযাপন করতে হবে এবং সেলিব্রেট করতে হবে, এইভাবে যাতে আমরা গোটা পৃথিবীটাকে সংরক্ষণ করতে পারি। তো প্রতি বছর ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম একটি করে থিম রাখে। তো এই বছরের থিম যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। বিশেষভাবে এবার দেখা গেছে যে ক্লাইমেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চতুর্দিকে আমরা গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ এই ধরনের কিছু টার্ম শুনে থাকি। তো সেটা একটা কাইন্ড অফ এ সিগন্যাল, একটা ওয়ার্নিং আমাদেরকে, আমাদের পৃথিবী বা আমাদের যে নেচার রয়েছে সেটা আমাদেরকে ক্রমশ দিয়ে যাচ্ছে। ইউনাইটেড

0: নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামে খুব সুন্দর একটা লাইন আমি পড়লাম, সেটা একটু বলতে চাই।
1: একদম,
0: সেখানে খুব সুন্দর বলল যে প্ল্যানেট ডাজ নট আর্গিউ, ইট ডাজ নট নেগোশিয়েট, ইট সেন্ড আ সিগন্যাল। সেটা সত্যি, পৃথিবী কিন্তু আমাদেরকে কিছু ঝগড়া বা কিছু কম্প্রোমাইজ কিছুই বলে না, শুধু নির্বিকারে আমাদেরকে দিয়ে চলেছে একের পর এক, শুধু আমাদেরকে জল বায়ু ফুল ফল দিয়ে চলেছে। ও আর্গিউ করছে না, কিন্তু নেগোশিয়েটও করছে না, কিন্তু আমাদের সিগন্যাল পাঠাচ্ছে যে তোমরা সতর্ক হও। কিসের থ্রুতে সিগন্যাল পাঠাচ্ছে? যেরকম আমাদের সি লেভেল রাইজ হচ্ছে, ওয়াটারের ভলিউম বেড়ে চলেছে, যে তাপমাত্রা রয়েছে সেটা ক্রমশ আমাদের যে অ্যাভারেজ যে তাপমাত্রা থাকা উচিত সেটা আমাদের অনেকটা বেড়ে চলেছে, যে যার কারণে গ্লোবাল ওয়ার্মিং বলে সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি। সেগুলো দিয়ে আমরা কিছুটা বুঝতে পারছি যে এবার সময় চলে এসেছে যে আমরা সতর্ক হয়ে উঠি, সচেতন নাগরিক হিসাবে অ্যাকশন নিতে শুরু করি
1: বা আমাদের দায়িত্ব পালন করতে শুরু করি। কিন্তু এখন কিন্তু আর দেরি করার সময় নেই।
0: একদম ঠিক বললে যা,
1: ঠিক। আর আজকের আসরে তাই আমরা সেটাই বলবো যে আমাদের শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আর তাদের হাত ধরেই কিন্তু আমাদের সুরক্ষিত থাকবে আমাদের এই পৃথিবী। তার জন্য কিন্তু ছোটবেলা থেকেই সেই
0: শিক্ষা,
1: পরিবেশ সচেতনতার শিক্ষাটা কিন্তু আমার মনে হচ্ছে আগে জরুরি।
0: একদম
1: একদম। আর সেই ক্ষেত্রে একজন মাই পারে ছোটবেলায় শিশুকে তার মায়ের কোলেই তো তার বেশিটা সময় কাটে, অবশ্যই অভিভাবক সবারই দায়িত্ব, কিন্তু তারপরেও একটু বিশেষত মায়েদেরই কিন্তু সজাগ সতর্ক থাকতে হয়। একদম ছোট বয়স থেকে আমরা কিভাবে তাদের পরিবেশ সচেতন করে তুলতে পারি?
0: সেটাই তুমি যা বললে যে শিশুরা এবং স্টুডেন্টসরা, দাদি একদম ঠিক বললে কে শিশুরা বা ছোট্ট যে স্টুডেন্টসরা রয়েছেন, ওরা মানে আমাদের সমাজের একদম বেস। আগামীকালে ওরা আমাদের ভবিষ্যতের সচেতন নাগরিক বা দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে। তো সেই শিক্ষাটা যদি আমরা স্কুলের অপেক্ষা না করে বাড়ি থেকেই শুরু করতে পারি, তার থেকে ভালো আর কি হতে পারে? চ্যারিটি বিগিনস এট হোম, এটা কথাই আছে তাই না? তো সেটা নিয়ে বলতে চাই কি, মায়েদের প্রকৃতিকে মায়ের সাথে তুলনা করা হয় একটা কারণেই, বিকজ সেলফলেস, নিঃস্বার্থভাবে মা যেরকম আমাদেরকে পরিষেবা দিয়ে চলেছে, বিনিময়ে কিছু চায় না, ঠিক তেমনি আমাদের প্রকৃতি মা যে রয়েছেন, তিনি আমাদেরকে শুধু দিয়েই চলেছেন। ওটা বিকল্পে আমরা কি করছি, শুধুমাত্র ডেভেলপমেন্টের নাম বলে আজকে ওই কালকে সেই বলে আমরা শুধুমাত্র,
1: মানে ভাবতে অবাক লাগে না, সেই কত বছরের পুরনো গাছ যারা ছায়া দিয়ে বড় করেছে, আমাদেরকে আশ্রয় দিয়েছে, সেই গাছগুলোকে কিন্তু আমরা নির্বিচারে কেটে চলেছি।
0: সেটার সাথে আমাদের ইমোশনাল বন্ডিং বলো বা ছোটবেলার অনেক হয়তো মেমোরিজ রয়ে যায়,
1: ঠিক ঠিক,
0: তো সেগুলো মানে এক মুহূর্তে চলে যায়। তো সেই জিনিসটা সত্যি মানে সচেতনতাটা খুব ছোটবেলা থেকেই মায়েদের বাড়িতে
1: করতে হবে,
0: হ্যাঁ করা উচিত।
1: একটা গাছ কাটার আগে আরো একটা নতুন গাছ লাগাতে হবে।
0: একদম, প্রথমত যেটা সেটা হচ্ছে বাড়িতে প্রথমত আবর্জনা ফেলার যে ব্যবস্থাটা, সেই জিনিসটা ওদেরকে প্রথমে বোঝাতে হবে কি, যে কোনো জিনিস যেরকম যেটা কিচেন থেকে বেরোচ্ছে, যে রান্নাঘর থেকে ওয়েস্ট বেরোচ্ছে, সেটার সাথে তুমি যদি এবার মোবাইল বা ব্যাটারির ওয়েস্টটাকে মিক্সড করে দাও, তাহলে তো সেটা একসাথে যখন এটা মানে পোড়ানো হবে বা ইনসিনারেশন হবে, সেটা অনেকটা দূষিত করে তুলবে।
1: তো সেই ক্ষেত্রে
0: ওদেরকে ছোটবেলা থেকেই খুব ভালোভাবে যাতে ওরা সেগ্রিগেট করে এই ওয়েস্ট গুলোকে ফেলে, সেটা খুব ভাবে ওদেরকে
1: বিভিন্ন রঙের, যদি ডাস্টবিন রাখা যায়,
0: বিভিন্ন রঙের ডাস্টবিন রাখুক, যেটা হয়তো কমার্শিয়ালি হয় বাট বাড়ি ঘরে হয়তো অতটা সম্ভব হয় না, বাট নিজেদের মতে ওরা একটা কিছু বানিয়ে নিক যে এখানে আমরা ই ওয়েস্ট বা স্টেশনারি জিনিসগুলো ফেলবো, আর ওদিকটায় আমরা কিচেন থেকে যেসব ওয়েস্ট আসছে ওটা ফেলবো, আমরা দুটোকে একসাথে ফেলবো না। সেটা একটা শিক্ষা যেটা আমরা ওদেরকে বলতে পারছি যে হ্যাজার্ডাস ওয়েস্ট বা সলিড ওয়েস্টটাকে আমরা আলাদা করলাম। সেটা গেল ঘরের ভেতরের কথা। এবার বাইরে যদি চিন্তা করতে যাই আমরা, একটা গাছ লাগানো শুধুমাত্র লাগিয়ে ফেললাম তাতে কিন্তু আমাদের দায়িত্বটা শেষ হয়ে যায় না, সেটাকে সংরক্ষণ করা বা সেটা বেঁচে আছে কিনা তার যত্ন নেওয়াটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট।
1: দায়িত্বটা যদি তাকে তার উপর বর্তে দেওয়া যায় যে এই গাছটা তুমি লাগিয়েছো, এর দায়িত্ব তোমার, এটা বড় হয়ে ফল দেবে ফুল দেবে ততটা পর্যন্ত কিন্তু তুমি তার দায়ভার নেবে, তাকে ভালো রাখার দায়িত্ব তোমার।
0: কারণ কি, বাচ্চাটার পাশাপাশি সেই গাছটাও বড় হতে শুরু করবে, সে তার পরের প্রজন্মকে দেখাতে পারবে এই গাছটা তোমাদের বয়সে আমি লাগিয়েছিলাম। তাতে কি হবে যে প্রত্যেকটা জেনারেশন সেই জিনিসটা করার বা লাগানোর এনকারেজমেন্টটা পাবে,
1: সেই যে ভালোবাসাটা, গাছেরও প্রাণ আছে, গাছও যে ওর সাথে সাথে বেড়ে উঠছে, সেই
0: ফিলিংসটা, ইমোশনসটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যতদূর না ইমোশনালি

0: কানেক্ট হব আমাদের মাদার নেচারের সাথে, ততক্ষণ কিন্তু আমরা ওটাকে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে দেখব, নট ইমোশনাল। ছোট বাচ্চাদেরকে ওদের মতো বোঝানোটাই খুব সুন্দর ব্যাপার।
1: এটাই
0: এখন যদি আমি সায়েন্স বা টেকনোলজি দিয়ে বোঝাতে যাই,
1: একদম
0: এটা ওদের জন্য
1: অনেক ডিফিকাল্ট,
0: অনেক ভারী ব্যাপার হয়ে যাবে। ওদেরকে ছোট ছোট জিনিস যেরকম কিভাবে ওরা রুম থেকে বেরিয়ে গেল, লাইটটা সুইচটা যেটা রয়েছে সুইচ বোর্ডে যে লাইট বা ফ্যান বা এসি যেটা আছে সেটাই ছোট্ট করে অফ করে দিল, সেটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন করছে, বিকজ ও ওখানে ফসিল ফুয়েলটাকে বাঁচাচ্ছে।

0: ট্যাপটা যে ছেড়ে রাখে,
1: হুম
0: অনেকের
1: হুম
0: অভ্যেস থাকে যে
1: থাকে
0: আমরা বড়দেরকে দেখেই শিখি,
1: হুম
0: সেটা শুধুমাত্র শিশুদেরকে বোঝানো এবং বাড়ির যে প্রত্যেক সদস্য রয়েছেন
1: হুম
0: ওরাও ওই জিনিসটাকে মেনটেন করতে হবে, যে
1: হুম
0: অযথা জল নষ্ট করবেন না,
1: হুম
0: সেভ ওয়াটার,
1: ঠিক
0: সেভ এনার্জি, সেভ ওয়াটার। তারপরে
1: ঠিক,
0: যেটা আমি,
1: সেটা
0: হ্যাঁ
1: যদি আমরা ঘর থেকেই সেই অভ্যেসটা করি,
0: অভ্যেসটা করি,
1: তখন কিন্তু
0: হ্যাঁ
1: সে যখন একটু বড় হবে, স্কুলে যাবে, তখনও
0: একদম
1: কিন্তু সেটা করবে, বা বিভিন্ন জায়গায় লেখাও থাকে যে জল অপচয় করবেন
0: করবেন
1: না,
0: না,
1: তো
0: হ্যাঁ
1: এই বিষয়গুলোর প্রতি কিন্তু সে অনেকটা দায়িত্বশীল হবে এবং পরবর্তী সময় সে কিন্তু বোঝাবে অন্যান্য
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: নাগরিকদের।
0: তো ওটা শুধুমাত্র ও নিজেকে হেল্প করছে না,
1: হুম
0: তার আশেপাশে পরিবেশ এবং ওর আশেপাশে যারা
1: হুম
0: রয়েছে সবাইকে ও একটা লেসন দিতে
1: ঠিক,
0: অনেকটা হেল্প করবে,
1: একদম একদম, তার মধ্যে কিন্তু সেই সচেতনতাটা ছোট থেকেই গেঁথে গেল এবং
0: একদম
1: সে কিন্তু
0: একদম
1: সেটা দায়িত্ব সহকারে
0: সেটাই
1: পালন করতে শিখবে,
0: শিখবে একদম,
1: একদম। এছাড়াও কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা চিপস খেতে ভালোবাসে, প্যাকেট রাস্তায়
0: হুম
1: ফেলে
0: হুম
1: দেয়,
0: হুম হুম
1: হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি খেলার ছলে তাদেরকে সেই বিষয়টা
0: বুঝলাম,
1: শেখানো হয়, গেমের আকারে যদি তাদেরকে শেখানো হয় যে ঘরেই যে পুলিশ বা এরকম করা, ডাস্টবিন দাদা
0: হুম হুম
1: এর
0: হুম
1: মধ্যে
0: হুম
1: কিন্তু ঢুকিয়ে দাও, এরকম ভাবে যদি আমরা ইচ্ছে করলে কিন্তু ছেলে মেয়েদের বন্ডিংটাও ভালো হয় মা বাবার সাথে, সেই ক্ষেত্রে কিন্তু তারা এটা অনেক কিছু
0: শিখতেও পারে,
1: শেখে
0: হ্যাঁ
1: এর মধ্যে
0: সেটাই।
1: থেকে।
0: আমরা যেটা জানি যে অনেক শিক্ষিত লোকেরাও এই ভুলটা করে থাকে যে লিটারিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট,
1: হুম
0: যে কোথায় আমরা কি ফেলছি। ডাস্টবিন থাকা সত্ত্বেও অনেকের কিন্তু ওই হ্যাবিটটা থাকে যে জিনিসটা ডাস্টবিনে
1: যেখানে সেখানে
0: পড়লো
1: ফেলেছি।
0: না, বাইরেই পড়লো, ওটাকে উঠিয়ে আবার রাখার মতো
1: ঠিক
0: কিন্তু কারো ধৈর্য ধরে না।
1: হুম হুম
0: তো
1: হুম
0: কোথায় আমরা কি ফেলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষভাবে যখন একক ব্যবহারযোগ্য প্লাস্টিক যেসব রয়েছে, যেরকম চিপসের বটল, চিপসের প্যাকেট, এসব জাতীয় জিনিসগুলো বাচ্চারা বেশি ইউজ করছে,
1: হুম
0: চকলেট
1: হুম
0: র্যাপার্স। খুব বৃষ্টি হয় আগরতলা শহরে, চারিদিকে জল
1: ঠিক
0: জমে যায়। একদিন শিশুদেরকে নিয়ে আমরা যদি পরে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর ফ্লাডের পরের দিন যদি বের হই, ওরা একটা জিনিস খুব ভালো লক্ষ্য করতে পারবে, প্রত্যেকটা ড্রেনের পাশে যখন এএমসির যেসব লোকেরা রয়েছেন যারা পরিষ্কার করছেন, সেই ড্রেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেই
1: ঠিক
0: প্লাস্টিকের র্যাপার এবং ওই পেট
1: হুম
0: বটলস
1: হুম
0: যেগুলো
1: হুম হুম
0: রয়েছে,
1: হুম
0: একক ব্যবহার যে বটলগুলো
1: ঠিক
0: রয়েছে, শুধুমাত্র সেই জিনিসগুলি বেরিয়ে আসে
1: ঠিক,
0: যেটা আমাদের ড্রেনকে ব্লক
1: জ্যাম
0: করে
1: করে
0: রাখে
1: দেয়, ব্লক করে দেয়, আর
0: একদম
1: তার ফলে কিন্তু
0: শহর
1: শহরবাসী
0: বা
1: হচ্ছে
0: ওটা জলের নিচে আমরা মানে অনেকটা সময়ের জন্য আমাদের
1: হুম হুম
0: ভোগান্তি
1: হুম
0: হয়,
1: আটকে যেতে হয়, তো
0: আটকে
1: সেটা
0: যেতে
1: যদি
0: হয়,
1: তাদেরকে চাক্ষুষ করানো
0: চাক্ষুষ
1: যায়।
0: করা যায়। তার মধ্যে প্লাস স্কুলসদেরকে একটা আবেদন থাকবে যে আপনারা প্লাস্টিক ফ্রি জোন রাখবেন, যেখানে
1: হুম
0: স্টুডেন্টদেরকে আপনি আপনারা আলাদাভাবে ডাস্টবিন করে দিন, যে
1: হুম
0: ওখানটাই ওরা চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট,
1: হুম
0: বিশেষভাবে কোল্ড ড্রিঙ্ক বা ফ্রুট জুস যেটাই
1: হুম
0: খাচ্ছে
1: হুম
0: সেখানেই যাতে ওরা ওই
1: সেটা
0: জিনিসটাকে
1: ফেলে,
0: লিটারিং করে
1: ঠিক
0: ফেলে। এবং বাড়িতে তো এই অভ্যেসটা অবশ্যই করা দরকার,
1: ঠিক
0: যে ঠিক জায়গা মতো জিনিস ঠিক জায়গায় যাতে ওরা রাখে, বিশেষভাবে প্লাস্টিক
1: ঠিক
0: সংক্রান্ত যেসব বস্তু রয়েছে সেটা যাতে ওই পার্টিকুলার ডাস্টবিনই ওরা
1: ঠিক, আর সেই
0: ফেলে,
1: ক্ষেত্রে যদি পাশাপাশি এগুলোকে কিছুটা অ্যাভয়েড করার
0: করা যায়।
1: প্রবণতা
0: হ্যাঁ
1: যদি গড়ে তোলা যায়, যেমন আমরা দেখি যেমন জন্মদিনের থার্মোকলের থালা, বেলুন,
0: হ্যাঁ
1: তারপর রিটার্ন গিফটের একটা
0: একটা
1: প্রচলন
0: ট্রেন্ড
1: রয়েছে,
0: চালু হয়েছে
1: তো
0: এখন,
1: সেই
0: হ্যাঁ
1: ক্ষেত্রে আমরা কি করি, তাদেরকে এই সমস্ত কিছুই, চকলেট বা চিপস এগুলো অফার করি, বা প্লাস্টিকের খেলনা,
0: খেলনা,
1: এইগুলোর পরিবর্তে যদি আমরা যে বাচ্চাদের হাতে সেই টব, মাটি, গাছের চারা সেগুলো
0: খুব
1: আমরা
0: ভালো, হ্যাঁ
1: দেই, তাতে
0: হ্যাঁ
1: কিন্তু একটা খুব সুন্দর
0: সুন্দর মেসেজ,
1: মেসেজও যায়।
0: হ্যাঁ ঠিক বললে, কারণ কি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থেকে
1: হুম
0: প্রচুর একক ব্যবহারযোগ্য দ্রব্য টোটালি ইন্ডিয়াতে ব্যান
1: হুম
0: আছে,
1: হুম
0: কিছু দ্রব্য তো সেটার মধ্যে যেরকম প্লাস্টিকের দেখবে যে বালুনসগুলো যে হয় যেটা নিচে স্টিক লাগানো
1: হুম
0: থাকে,
1: হুম হুম
0: সেই স্টিকটা কিন্তু অ্যাকচুয়ালি
1: প্লাস্টিকের হয়,
0: প্লাস্টিকের হয়, ওটা কমপ্লিটলি ব্যান, কিন্তু ওটাকে আমরা নিজেদের লাইফস্টাইলে ওয়েলকাম করে নিয়েছি,
1: হুম হুম হুম
0: তার কিন্তু কোনো ভূমিকা নেই শুধুমাত্র দূষণ করা ছাড়া,
1: ঠিক
0: ঠিক আছে। কারণ কি আমরা যখন ছোট ছিলাম সেখানে সুতো বাঁধা থাকতো,
1: ঠিক
0: বেলুন দিয়ে তো আমরাও খেলেছি বা
1: ঠিক
0: আমাদের যারা আগের জেনারেশন ছিল ওরাও
1: হুম
0: খেলেছে, বাট ওটা আমরা লাইফস্টাইলে আমাদের স্ট্যাটাস মেনটেন করার জন্য
1: ঠিক
0: কিছু জিনিসকে ইনভাইট করলাম, যেটা তুমি বললে রিটার্ন
1: হুম
0: গিভ,
1: হুম হুম
0: একদম ঠিক বললে। সেই প্লাস্টিকের দ্রব্যগুলোকে এনকারেজ না করে
1: হুম
0: সেই ছোট বাচ্চাদেরকে যদি আমরা রিসাইকেল করা কিছু কিছু
1: ঠিক
0: জিনিসপত্র দিতে পারি, বা গাছের একটা স্যাপলিং বা চারা একটা
1: ঠিক
0: দিতে পারি, সেটার থেকে ভালো কাজ আর কি হতে পারে,
1: ঠিক,
0: সেটা একটা
1: মানে
0: সুশিক্ষা
1: জন্মদিনের মতো সেই একটা ভালো
0: একদম,
1: অনুষ্ঠানে যদি আমরা সেই ভালো বার্তাটুকু
0: ভালো বার্তাটুকু
1: অন্যান্য বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে
0: পৌঁছতে
1: দিই,
0: পারি,
1: আর সেটা কিন্তু আমাদের একটু ভেবে দেখা দেখার সময় এসছে, মানে কি অনেকটা দেরি হয়ে গেছে আমরা বলতে পারি, কিন্তু আর দেরি করা কিন্তু

0: করতে পারি
1: চলবে
0: না।
1: না, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার কথা ভেবেই কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে চট জলদি। আর কেন গাছ কাটতে নেই এই সম্পর্কে যদি বাচ্চাকে আমরা বলি যে এই কেন গাছ কাটতে নেই, স্কুলে টুলে পড়ানো হয় রচনা বলো লেখো, এটা না করে মনে হয় সেটা যদি আরেকটু আরেকটু ভালো করে গাছের কান্নার গল্প বলি, যে গাছেরও যে প্রাণ আছে সেটাকে যদি বোঝানো যায় গল্পের আকারে,
0: সেটাই শিশুদেরকে আসলে বা গেম, ঠিক বললে তুমি, গেম বা স্টোরি,
1: গেম স্টোরি সেটাই,
0: সেগুলো দিয়ে কিন্তু বোঝানোটা অনেক সহজ। এবং ছোটবেলায় কিছু ইনসিডেন্ট বা ঘটনা আমরা যদি খুব মন থেকে ওটাকে অ্যাকসেপ্ট করে নি, সেটা যত বয়স হয়ে যাক না কেন সেই জিনিসটা কিন্তু ঘুরে
1: মনে গেঁথে থাকে। যেমন এক্ষুনি শুরুতেই আমরা বলছিলাম না সেই যে পুরনো গাছ কাটার যে কষ্টটা, মানে আমরা কিন্তু এখনো অনুভব করি ওই যে ওখানে কৃষ্ণচূড়া গাছটা ছিল যেমন কি সুন্দর বসন্তে ফুলে ভরে যেত, আমরা ফিল কর বা রাস্তায় পথ চলতি মানুষরা ফুল পেড়ে নিয়ে যেত, বা সুন্দর যে একটা ছবি সেটা কিন্তু এখনো আমাদের চোখে ভাসে এবং মাঝে মাঝে চোখে জল চলে আসে ভাবলে যে এই গাছটা নেই এত বছরে, সেই গাছটা হয়তো আমার দাদু দেখেছে, ঠাকুমা দেখেছে, আমার বাবা দেখেছে, আমিও দেখেছি, তো সেই গাছটা হঠাৎই কেটে নেওয়া হলো, সেই যে ফিলিংসটা এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু সেটা অনেকটাই মনে হয় কমে গেছে। তার জন্য দায়িত্ব আমাদেরই, আমরা হয়তো তাদেরকে মানে ঠেলে দিচ্ছি চাপের মুখে, তাই ইমোশনস গুলো কিন্তু
0: অনেকটা কমে গেছে। এখন সবাই মল বা কি বলবো ম্যাটেরিয়ালিস্টিক বা শপিং মল, মানে আধুনিকতাটা ওই দিকে যাচ্ছে যেখানে আমরা আমাদের প্রকৃতিকে ভুলে যাচ্ছি। সেটা না করে যদি আমরা ওদেরকে বেশি করে কোনো পার্ক জাতীয় জায়গায় নিয়ে যেতে পারি বা কোনো জায়গায় যেখানে বৃক্ষরোপণ হচ্ছে সেসব ধরনের অনুষ্ঠান ওদেরকে পার্টিসিপেট করাতে পারি, তো সেই জিনিসগুলো কিন্তু অনেকভাবেই বাচ্চাদেরকে মোটিভেট করে যাতে ওরা প্রকৃতির সাথে কানেক্ট
1: হলেও কিন্তু তারা সেটা যদি ইয়ে করে, আমাদের যদি খেলনাগুলো ওরকম ভাবে তাদেরকে এনে দেওয়া হয়,
0: খেলনা বলো কার্টুন বলো, কার্টুন ওরা খুব পছন্দ করে, সেটা যদি কিছু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে আমরা কার্টুন দেখাতে পারি বা নেচারকে কিভাবে আমরা সেভ করতে পারবো সেই সংক্রান্ত কিছু কার্টুন ওদেরকে দেখাতে পারি, সেগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে।
1: ঠিক, অবশ্যই আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করব, অবশ্যই কিন্তু এই দিন থেকেই কিন্তু আমাদের শপথ নিতে হবে, আমরা কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই এই অভ্যেসগুলো গড়ে তুলতে শুরু করব এখন থেকেই,
0: এখন থেকে।
1: আর যেমন বাচ্চারা যেমন অভিভাবক মা বাবাকে নকল করে, আপনি যদি বাজারে চটের ব্যাগ নিয়ে যান তো সেটা কিন্তু সেই অভ্যেসটা সে শিখে যাবে যে এটা নয়, পাশের বাড়ির কাকু বা কাকিমা বা যেই হোক বা প্লাস্টিকের ব্যাগ যখন নিয়ে যাবে ওর মনে কিন্তু একটু হলেও দাগ কাটবে, ও বলবে যে এটা কেন, এটা তো নেওয়া বারণ, এটা আমাদের পরিবেশকে নষ্ট করে, তো ওনার মাথায়ও কিন্তু কিছুটা হলেও একটা দাগ কাটবে যে এই ছোট বাচ্চাটি আমাকে বলছে, সত্যি তো এটা ভেবে দেখা উচিত।
0: যখন কিছু ফ্রিতে পাই সেটা দুবার আমাদের ভেবে দেখা উচিত যে কেন দিচ্ছেন, ঠিক আছে, কারণ কি ওটা আমাদের ডিমান্ড অনেক রয়েছে। আর এটা এমন একটা জিনিস যেটা প্রকৃতিকে এখন অ্যালার্মিং সিচুয়েশন, প্লাস্টিক পলিউশন যেটা বলি আমরা, সেটার ওয়ান অফ দ্য মেজর রোল প্লে করছে সেই কালো প্লাস্টিকের পলিথিন প্যাকেটগুলো,
1: একদম।
0: তো সেই জিনিসটা যদি আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারি, সেই নো টু প্লাস্টিক ক্যারি ব্যাগ যদি করতে পারি, সেই জিনিসটা যদি আমরা নিজেরা অ্যাকসেপ্ট করি, তাহলে তো আমাদের দেখে আমাদের সন্তানেরা শিখবে,
1: অবশ্যই অবশ্যই, কিন্তু আমরা ডিমান্ড করি
0: সেটা। আমরা ওদের সামনে গিয়ে যদি এবার কোনো মিষ্টির দোকানে বা কোনো গ্রসারি শপে চেয়ে বসি যে দাদা একটা প্লাস্টিকের প্যাকেট দিন, তাতে সেটা ও শিখবে, হোয়ার এস আমি বাড়িতে গিয়ে আবার ওকেই বলছি যে তুমি ওটা ব্যবহার করবে না, তো একটা কনফিউশন ওর মধ্যে ক্রিয়েট হয়ে যাবে যে করবো কি করবো না, ভালো না মন্দ। যখন আমি ওকে এটা বারণ করবো সেটা আমারও দায়িত্ব হচ্ছে যে আমি
1: সেটা করে দেখাবো, অবশ্যই কিন্তু আমি সেটা সেই অভ্যেসটা কিন্তু আমি শুরু করব ঘর থেকে। আর বাচ্চাদের তো না বলতে নেই, না বললে সেটা অবশ্যই তাদের মনে দাগ কাটে যে কেন না করছে, আবার দেখছি মা বাবাই প্লাস্টিকের ব্যাগ করে জিনিস নিয়ে আসছে বাড়িতে, অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। অনেক সময় মানে দেখা যায় এইভাবেই কিন্তু গাছ লাগানোর অভ্যেসটাও কিন্তু ছোটবেলা থেকেই আমাদের গড়ে তুলতে হবে, যেমন এখন প্রায়শই দেখা যায় ফ্ল্যাট বাড়ি বারান্দা নেই, সময় নেই, শহরের মায়েদের একটাই অজুহাত জায়গা ছাড়া টাকা ছাড়া সময় ছাড়া পরিবেশ আমরা কি করে সুরক্ষিত করব, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র অজুহাত, তাই তো?
0: একদম, ইচ্ছে থাকলে কিছু করা যায় না সেটা তো সম্ভব না, ইচ্ছেটা আমাদের মধ্যে নিজেদের মধ্যে আগে গ্রো করতে হবে, তারপর আমরা সেই জিনিসটা আমাদের ছোট জেনারেশনের মধ্যে পাস করতে পারবো। আমি আপনি যদি এখন থেকে এই অভ্যেসটা শুরু করি যে বৃক্ষরোপণে ওদেরকে নিয়ে যাওয়া, ওদেরকে পার্টিসিপেট

0: করা, মলে না ঘুরিয়ে সেসব ধরনের অনুষ্ঠানে ওদেরকে যতটা সম্ভব ওদেরকে এঙ্গেজ করা, সেটা যদি আমরা, আমাদের অতটা ইনভেস্টমেন্ট কিছু লাগছে না, জাস্ট কিছুটা সময়, সেটা যদি আমরা দিই, তো একটা সুশিক্ষা আমরা যে ওদেরকে দিতে পাচ্ছি, সেই সেই জিনিসটা ওরা ভবিষ্যতে যাতে ক্যারি ফরওয়ার্ড করতে পারে।
1: ঠিক, অবশ্যই। আর এই যে গাছ লাগানোর যে শিক্ষাটা, অনেক ক্ষেত্রে যেটা বলছিলাম যে ফ্ল্যাট বাড়ি, ছোট বারান্দা, কিন্তু ইচ্ছে থাকলে কিন্তু সবই সম্ভব,
0: সবই সম্ভব।
1: সেই টবে যদি একটি তুলসী গাছ বা একটি প্রয়োজনীয় পুদিনা পাতার গাছ ওদের হাত ধরে যদি
0: লাগানো যায়, সেটাকে টেক কেয়ার যদি ওদেরকে দায়িত্ব দেওয়া হয় যে এটা তোমার তোমার দায়িত্ব, তুমি এখন থেকে এই গাছটিকে দেখবে কি করে এটা ফল ফুল দেবে, ইটস ইওর রেসপন্সিবিলিটি,
1: প্লাস কি করে এটা কাজে লাগছে প্রয়োজনের সময়,
0: একদম একদম, তাতে শুধুমাত্র সে প্রকৃতিকে ভালোবাসে না, সে একটা দায়িত্ববান মানুষ হিসেবেও উঠবে, কারণ কি সেই গাছটা ওর দায়িত্বে রয়েছে।
1: এই বিষয়গুলো কিন্তু শপথ নেবার দিন এখন থেকেই, আজ থেকেই অবশ্যই আমরা দিনটি পালন করব এবং শপথ নেব আমাদের ঘরের যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে কিন্তু এই সচেতনতাটা করে তোলার মধ্যে দিয়ে। আমাদের সময় বলছে একেবারে শেষের পথে, সবশেষে আপনার কি কি সতর্ক বার্তা থাকবে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবেন?
0: প্রথমত বলতে চাইবো, সকল নাগরিকরা রয়েছেন, ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাইবো কে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, একক ব্যবহারযোগ্য প্লাস্টিককে একদম নো, সে নো টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক করবে। প্লাস্টিকের চিপস র্যাপার্স যেগুলো রয়েছে, চকলেট র্যাপার্স যেগুলো রয়েছে, সেগুলো ঠিক জায়গা মতো ওটাকে লিটারিং করবে, ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলবে না, কারণ কি তুমি যদি ভাবো যে ওটা ফেলে দিয়ে আমি চলে গেলাম, আমার দায়িত্ব শেষ, আমি ওটা থেকে মুক্তি পেয়ে গেলাম, সেটা নয়, সেটা ঘুরে তোমার বাড়ির ড্রেন বা জলাশয়তেই আসবে, সেটা তোমাকে ডিস্টার্ব করবে, তুমি একদম ওর থেকে গেট রিড হতে পারবে না, কারণ কি ও তোমার কাছেই কোনো না কোনোভাবে ফিরে আসবে। তো সেজন্য ভালো হয় যে সেটাকে নির্ধারিত স্থানে যদি আমরা ফেলতে পারি, অবশ্যই যাতে সেই হ্যাবিটটা আমরা আজ থেকেই আমাদের জীবনে ঢুকিয়ে ফেলি।
1: বা অসাধারণ, এই আলোচনা থেকে আমি যেটা বুঝলাম যে আমরা এভাবে বলতে পারি যে আমাদের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই, খুব ভালো কথা, কিন্তু পাশাপাশি যেটা করতে হবে, সবার আগে ওকে পৃথিবীর যোগ্য নাগরিক করে তুলতে হবে। কারণ ডাক্তারও যদি নিঃশ্বাস নিতে না পারে, ইঞ্জিনিয়ারও যদি খেতে না পায়, তাহলে ডিগ্রি দিয়ে কী হবে? আর আমাদের মনে রাখতে হবে, আপনি যা ফেলবেন, যে এক্ষুনি আপনি যে কথাটা বললেন তার রেশ ধরেই বলছি, আপনার সন্তান কিন্তু তাই কুড়োবে। আপনি প্লাস্টিক ফেললে ও প্লাস্টিকের পৃথিবী কুড়োবে, আপনি বীজ ফেললে ও ফলের বাগান কুড়োবে। এভাবে কিন্তু আমরা রিটার্নটা পাই। তাই আজ বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমি, আপনি, আমরা সবাই মিলে শপথ নেই, সন্তানের খেলনা হবে মাটি, বই হবে পাতা, বন্ধু হবে গাছ। এভাবেই কিন্তু আমরা একটা সুন্দর সবুজ পৃথিবী আমরা গড়ে তুলব, সুরক্ষিত করতে পারবো আমাদের এই বিশ্বকে। তাই আজকের দিনে আবার আমরা তিনটে কাজ করতে পারি, দু তিনটে কাজ এভাবেই করতে পারি। ওকে দিয়ে একটা গাছ লাগাবো, জল আলো এগুলো যাতে বেশি করে তাদের গাছগুলোর কাছে পৌঁছে দিতে পারে, সেই বার্তাটুকু ওদেরকে দেব। রাতে ঘুম পাড়ানোর আগে একটা গল্প বলবো, পুকুরের পাখির, বৃষ্টির বা গাছেদের গল্প।
0: গল্প বাচ্চাদেরকে, বিশেষ করে আগামীকাল আমাদের বিশ্ব পরিবেশ দিবস, আমি সকল মায়েদের, গার্জিয়ানদের রিকোয়েস্ট করবো যে যতদূর পারবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, খুব বেশি না, একটা গাছ লাগান, তার বিষয়ে ইম্পর্টেন্স ওর কী রয়েছে সেই গাছে সেটা বলুন।
1: একদম
0: বাচ্চাদেরকে উৎসাহ করুন যে একটা কিছু পেন্টিং, যেটা মাদার নেচারকে নিয়ে একটা কিছু, ওর কী চিন্তাধারা, ও কী ভাবে, প্রকৃতি মা কে, কেমন কী করে, সেটা নিয়ে উৎসাহ করুন, একটা পেন্টিং করতে এনকারেজ করুন।
1: একদম
0: তারপর গল্প যেটা বলল স্মিতাদি, খুব ভালো প্রস্তাব সেটা, সেটা ওদেরকে অনেক ধরনের স্টোরি বলুন, যেটাতে ওরা আরও ন্যাচারালি আমাদের পৃথিবী বা মাদার নেচারের সাথে কানেক্ট হতে পারে।
1: ঠিক, অবশ্যই। আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম কিভাবে আমাদের শিশুকে আমরা পরিবেশ বান্ধব করে গড়ে তুলব। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
0: থ্যাংক ইউ ভেরি মাচ।
1: শ্রোতা বন্ধুরা, বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে আজকের এই আলোচনায় অংশ নিলেন পরিবেশবিদ অন্তরা চৌধুরী। আপনাকে সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো মহিলা মহলের আসর থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজ পৃথিবী গড়ে তোলার শপথ নেবেন। নমস্কার,
0: ধন্যবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গুজরাটের আমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এতে যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া শক্তি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে উভয় দেশ মতবিনিময় করবে। আগেই জানানো হয়েছে, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি গতকাল 5 দিনের সফরে নতুন দিল্লি এসে পৌঁছন। তাঁর সঙ্গে সেদেশের বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবহন মন্ত্রীও প্রতিনিধি দলে রয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভেনেজুয়েলার প্রতিনিধি দলটি শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে ভারতের শক্তি, ওষুধ এবং পরিবহন শিল্প ক্ষেত্রের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতাভিত্তিক সম্পর্ক রয়েছে। গতকাল নতুন দিল্লিতে সেদেশের ভারত সফররত উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থংসাভন ফোমভিয়ানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, তবে দুদেশের বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল 10ম ভারত লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের যৌথ কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। শ্রী জয়শঙ্কর দুদেশের মধ্যেকার সভ্যতা কেন্দ্রিক সম্পর্কের কথা বলেন।
1: Our two countries have close civilizational ties reflected in the common heritage of Buddhism and Ramayana. Our relations go back in history based on deep cultural and people-to-people linkages. I fondly remember my own visit to your beautiful country during our ASEAN chairship in 2024.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে

একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। ছজন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত ছটি পণ্য প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ইএসআই হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এগুলির মধ্যে রয়েছে শক্তি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ও নিকাশী ব্যবস্থার উন্নয়ন এবং দহেজে পেট্রোলিয়াম শোধন পরিকাঠামো। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছবেন এবং সেখানে 2,970 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 1,340 কোটি টাকা ব্যয়ে নির্মিত নমো বিমানবন্দর এবং হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত 24 ঘণ্টায় এই রোগে আরও 7টি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 601 হয়েছে। সেদেশের স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হামের সন্দেহজনক সংক্রমণে 511 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও 90টি শিশু এই রোগে মারা গেছে। সারা দেশে নতুন করে 1,210টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এবছরের মার্চে শুরু হওয়া সন্দেহজনক হাম সংক্রমণে 74,572 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 60,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 55,942 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্পাই শহরে 9টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ মালব্যনগর অগ্নিকাণ্ডের আহতদের দেখতে সাকেতে একটি হাসপাতালে যান। তিনি আহত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ত্রিপুরা সফরে আজ সন্ধ্যায় আগরতলায় যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। 99 থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। রাজ্যে সর্বত্র এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন কাজে স্বচ্ছতা আসবে, তেমনি সংরক্ষিত থাকা যাবতীয় নথিপত্র অনলাইনে দেখার সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু

0: আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ব জুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাতটি দেশ থেকে 400 বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শ্রী মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। খবর শেষ হল, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি। আজকের শিল্পী দুর্গা রায়।

0: पर सैन्य कार्रवाई के विरोध में एकजुट अमरीकी प्रतिनिधि सभा ने प्रस्ताव पारित किया। केरलम में दक्षिण पश्चिम मानसून शुरू और अहमदाबाद में पहली विश्व योगासन खेल चैंपियनशिप का शुभारंभ हुआ। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনাদের জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘণ্টার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 60%। এক সতর্কবার্তায় জানানো হয়েছে, রাজ্যে গরম এবং আর্দ্র আবহাওয়া অব্যাহত রয়েছে। দক্ষিণ ত্রিপুরার কয়েকটি এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাশাপাশি ত্রিপুরার দু একটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। বিকেল 5:10 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের অনুষ্ঠান শুনবেন আপনারা। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে সুস্থ থাকতে দাঁতের যত্ন নিন, এই প্রসঙ্গে শুনবেন ডক্টর রণবীর রায়ের সাক্ষাৎকার। পরে লোকগীতি শুনবেন রাখাল দাস বাউলের কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 ত্রিপুরা সরকারের পরিবেশ এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ প্রচারিত হবে। অনুষ্ঠানটি আকাশবাণী কৈলাসহর, বিলুনিয়া এবং সমস্ত রিলে সেন্টার থেকে প্রচারিত হবে। রাত 8:30 ভক্তিগীতি শুনবেন শিল্পী মান্নাদের কণ্ঠে। রাত 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। রাত 9:15 শুনবেন স্পটলাইট। রাত 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছরের স্মরণে বিশেষ সিরিজ এবং বিশেষ প্রোগ্রাম প্রযোজনায় আকাশবাণী শিলং। রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আপনারা শুনবেন নূতন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি হচ্ছে। আমাদের আজকের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 32 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলোহার্টজে।

গানখানি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে সরগম ছবি থেকে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে একই ছবি থেকে।

এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং এস পি বালসুব্রমণিয়ামের দ্বৈত কণ্ঠে এক দুজে কে লিয়ে ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং অনুপ জালোটার দ্বৈতকণ্ঠে এক দুজে কে লিয়ে ছবি থেকে। পরের গানখানি শুনবেন এসপি বালসুব্রহ্মণ্যম এবং লতা মঙ্গেশকরের দ্বৈতকণ্ঠে একই ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী শচীন দেববর্মণ।

মানিক আমার আমি গোল বাধায় চল রাহি চল রাহি চল রাহি চল রাহি চল ডুবুক মরণ যমুনায় রূপ ধরি আয়েছে মরণ প্রাণ পাখি আর মানে না।

আমাহতে চন্দ্রা বলি কিবা রূপে গুণে, আমাহতে চন্দ্রা বলি কিবা রূপে গুণে।

বিভিন্ন সমস্যার কারণে তার একটা জীবনে দারিদ্রতার ছাপকে নিয়েই তার বাঁচতে হয়, এবং এই দারিদ্রতা, এই অভাব অনটন তাকে, তার কলমকে আরও শক্ত করে তুলে। আমরা দেখতে পাই তার মধ্যে একটা প্রতিবাদের ভাষা, তার কবিতার মধ্যে একটা বাঁচার আশা আমরা কবিতাগুলোর মধ্যে দেখতে পাই। ছোট্ট একটা শিশুর সম্পর্কে এখানে বলা হয়েছে কবিতাটিতে। কবি সুকান্তের বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে, যেমন ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, নীতিগুচ্ছ, মিঠে কড়া, অভিযান ও হরতাল। তার কিছু অপ্রচলিত রচনাও রয়েছে, 5টি গল্প, প্রবন্ধ, ছন্দ ও আবৃত্তি, গান 5টি, কবিতা ও পত্রগুচ্ছ। 1941-42 খ্রিস্টাব্দ নাগাদ তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ভারতবর্ষে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ এসে পড়েছে। এই সময়ে তিনি অন্নদাশঙ্কর ভট্টাচার্যের দ্বারা প্রভাবিত হন এবং প্রথমে ছাত্র ফেডারেশন এবং পরে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। সুকান্ত এবং ছাত্রনেতা অন্নদাশঙ্কর উভয়ে মিলে অবিরাম প্রয়াসে পয়লা বৈশাখ 1350 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন কিশোর বাহিনী। তো এই আমরা জানলাম কবি সুকান্ত ভট্টাচার্য, তার পারিবারিক জন্ম বংশ পরিচয় নিয়ে। তার শিক্ষাটা চলো একবার শুনে নেই। উনি সুকান্ত বিদ্যারম্ভ করেন কমলা বিদ্যামন্দিরে। মায়ের মৃত্যুর পর তার স্থানান্তরিত হন 20 নম্বর নারকেলডাঙ্গা মেন রোডের বাড়িতে। ভর্তি হন বেলেঘাটার দেশবন্ধু বিদ্যালয়ে। এখানেই তার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে সাহিত্যপ্রেমী অরুণাচল বসুর। দুবার চেষ্টা করেও সুকান্ত অঙ্কে পাশ করতে পারেননি বলে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন। তবে সে সময় এক অভাবনীয় ঘটনা ঘটে। তার রানার এবং অন্য আরেকটি কবিতা গুয়াহাটি এবং পাটনা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়। এই কবির জীবন খুবই সংক্ষিপ্ত। অভাব অনটন, অত্যাধিক পরিশ্রম, আরও অন্যান্য কারণে তার স্বাস্থ্যের অবনতি হয় 1 এপ্রিল 1947 খ্রিস্টাব্দে যাদবপুর যক্ষ্মা হাসপাতালের লেডি মেয়রি হাবার্ট ব্লকের 1 নং পেয়িং বেডে ভর্তি হন তিনি। কিন্তু 13 মে 1947 খ্রিস্টাব্দে সকাল 11:30টার সময় সুকান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সম্পর্কে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, আমাদের মধ্যে জীবনের আকাঙ্ক্ষাকে মুখর করে তোলার তপস্যায় সুকান্ত তার বাংময় জীবনকে আহুতি দিয়েছেন। এই দারিদ্রতা, এই জীবনের সংগ্রামে তিনি এতই বেশি উদ্দীপ্ত ছিলেন যে তার কবিতাগুলোর মধ্যে প্রতিটি কবিতায় আমরা সেই ঝলক দেখতে পাই। তো তোমাদের যেই পাঠ্য ছাড়পত্র কবিতাটি, কবিতাটির মূল গ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র। ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত এই ছাড়পত্র কবিতাটি। চলো আগে আমরা একটু ছাড়পত্র কবিতাটা পাঠ করে নেই, তারপর আমরা বিষয়টাকে জানতে পারবো। তোমরাও আমার সঙ্গে সঙ্গে কবিতাটা পাঠ করতে পারো এবং কবিতাটাকে আমি সম্পূর্ণই বিশ্লেষণ করে তোমাদের শোনাবো। তো চলো আজকে এখন আমরা প্রথমেই কবিতাটাকে পাঠ করে নিচ্ছি। প্রতিটা লাইনে লাইনেই কিন্তু প্রশ্ন রয়েছে, তোমরা খুব মনোযোগ দিয়ে কবিতাটা শুনবে এবং নিজেরাও পড়বে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। একটা ছোট্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে, মানে তার জন্ম হয়েছে। সেই শিশুর মুখে কবি খবর পেলেন যে সে নাকি একটা ছাড়পত্র পেয়েছে নতুন বিশ্বের দরবারে, তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকার। সেই পৃথিবীতে এসেছে এবং সেটা জানান দিচ্ছে এক সুতীব্র চিৎকারে, এবং সে তার অধিকারকে ব্যক্ত করতে চাইছে এই চিৎকারের মাধ্যমে। খর্বদেহ নিঃস্বহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে অনেক ছোট্ট, একটা সদ্যজাত শিশু, তার হাতের মুষ্টিবদ্ধ থাকে, কিন্তু সে উদ্ভাসিত, মনে হয় কি যেন এক প্রতিজ্ঞা তার মধ্যে কাজ করছে। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। এই ছোট্ট শিশুটির মুখের ভাষা, তার অঙ্গভঙ্গি কেউই বুঝতে পারছে না। কেউ হাসছে তো কেউ বা তিরস্কার করছে মৃদুভাবে। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠির আসন্ন যুগের পরিচয়পত্র, পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। কবি বুঝতে পেরেছেন সেই শিশুর ভাষা,

তার ইঙ্গিতকে যে সে তার পরিচয়পত্রকে সন্ধান করছে সেই ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে কবি সেটা লক্ষ্য করছেন। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। কবি উপলব্ধি করতে পেরেছেন যে যে শিশু, যে আগামী প্রজন্ম আমাদের কাছে আসছে বা এসেছে, তাদের জন্য আমার কিছু করতে হবে। তাকে এই পৃথিবী যেন বাসস্থানযোগ্য হয় সেই ব্যবস্থাই করে দিতে হবে, তার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। আমরা আমাদের কাজ শেষ করে আমাদেরকে চলে যেতে হবে, আর কার জন্য স্থান দিতে হবে? সেই সদ্যজাতদের, সেই নতুন প্রজন্মকে একটা সুন্দর জায়গা তৈরি করে দিয়ে আমাদের চলে যেতে হবে। কি নিয়ে চলে যেতে হবে? জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে করে আমাদের চলে যেতে হবে। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। কবি বলছেন যে হ্যাঁ, চলে তো যেতেই হবে, কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ প্রাণপণে পৃথিবীর সমস্ত জঞ্জাল সরিয়ে সাফ করে দিয়ে যাব, যাতে আগামী প্রজন্ম সুন্দর একটা জীবন পায়, সুস্থ একটা সমাজ পায়, সুস্থ এবং স্বাভাবিক একটা পরিবেশ পায় যেটা তার বাঁচার উপযোগী। এ বিশ্বকে, এ শিশুর বসবাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। কবি অঙ্গীকার করছেন এবং দৃঢ়ভাবে সেই অঙ্গীকার করছেন যে এই পৃথিবী শিশুর বসবাসযোগ্য করে দিয়েই তবে তিনি যাবেন নবজাতকের কাছে, তিনি প্রতিজ্ঞা করছেন। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। শেষ পর্যন্ত কবি তার নিজের দেহের রক্ত দিয়েও নতুন শিশুকে আশীর্বাদ করে যাবেন। তিনি প্রাণপণে চেষ্টা করবেন এই পৃথিবী যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। এই হলো আমাদের কবিতাটা, এবং লাস্ট লাইনটা দেখো, লেখা আছে তারপর হব ইতিহাস। এখানে কবি ইতিহাসে লিপিবদ্ধ হওয়ার কথা বলছেন। তো ইতিহাসে আমরা তখনই লিপিবদ্ধ হতে পারি যখন আমরা কিছু করে যাব, নতুন প্রজন্মকে বাঁচার সম্পূর্ণ অধিকার দিয়ে তার পরিবেশকে সুস্থ এবং সুন্দর করে দিয়ে যেতে পারবো, তখনই আমরা ইতিহাসের পাতায় নাম লেখাতে পারবো। এই কবিতার মধ্যে দিয়ে কবি যেন এক দৃঢ় প্রতিজ্ঞা এবং অঙ্গীকারের এক বাণী ছড়িয়ে দিলেন আমাদের মাঝে। মনে হচ্ছে যেন কবি এই নতুন প্রজন্মকে কিছু করে দিয়ে যেতে চাইছেন এবং আমাদেরকেও অনুপ্রেরণা দিতে চাইছেন এই কবিতার মাধ্যমে। তো এই হলো কবিতা পাঠ। তোমরা নিশ্চয়ই বাড়িতে সুন্দর করে কবিতা পাঠ করবে, কারণ সাহিত্য পড়তে গেলে আমরা জানি কবিতা পাঠও একটা এর অঙ্গ। যত সুন্দর করে তুমি কবিতাটা পাঠ করবে তত বেশি এর মর্মটা উপলব্ধি করতে পারবে। তো দেখো কিছু শব্দার্থ রয়ে গেছে কবিতাটার মধ্যে, যেমন ভূমিষ্ঠ হওয়া। ভূমিষ্ঠ শব্দের অর্থ কি এটাকে তোমরা আন্ডারলাইন করো। ছাড়পত্র মানে কি সেটা জানতে হবে। ছাড়পত্র হচ্ছে কোনো কিছু প্রবেশ করার জন্য বা পৃথিবীতে আসার জন্য যে একটা কাগজ বা পত্র, সেটাকেই ছাড়পত্র বলা হয়। নতুন বিশ্বের দরবারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। নতুন বিশ্বের দরবার মানে সে এই নতুন করে এই পৃথিবীতে তার আগমন ঘটেছে, সে তার অঙ্গীকারকে, সে তার অধিকারকে সুতীব্র চিৎকারে জানান দিচ্ছে। খর্বদেহ শব্দার্থ কি আন্ডারলাইন করে রাখবে। নিঃসহায় শব্দের অর্থ কি, মুষ্টিবদ্ধ মানে শব্দের অর্থ কি, উত্তোলিত উদ্ভাসিত, এগুলিকে আন্ডারলাইন করে রাখবে। এখানে শব্দার্থগুলি অবশ্যই তোমাদের জানা উচিত। দুর্বোধ্য প্রতিজ্ঞায় শব্দার্থ শিখতে হবে। তিরস্কার শব্দের অর্থ কি জানা থাকা দরকার। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এখন দেখো যে শব্দার্থগুলো রয়েছে, যেমন জঞ্জাল, অঙ্গীকার, আশীর্বাদ, নবজাতক, এই শব্দার্থগুলো তোমরা অবশ্যই জানবে। যখনই কোনো কবিতার শব্দার্থ তোমরা ভালো করে জানবে তখন কবিতার যে মর্মটা সেটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। তোমরা সুন্দর করে কবিতাটি পাঠ করবে এবং এর শব্দার্থগুলো অবশ্যই তোমরা পড়বে। এবারে দেখো এই কবিতার থেকে কি কি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসতে পারে বা

বাছাই করে সঠিক উত্তর লেখার জন্য কি কি আসতে পারে। অনেক সময় কি হয় যে কবিতার লাইন তুলে দেওয়া হয়, শূন্যস্থান পূরণও আসে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেলুম, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কার মুখে খবর পেলেন, কে খবর পেলেন। এখানে তো আমরা জানি যে কবি খবর পেলেন, কার মুখে, ওই যে ভূমিষ্ঠ শিশুটির মুখে। শব্দার্থগুলো দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। ছাড়পত্র, শব্দের অর্থ অনুমতিপত্র, ভূমিষ্ঠ প্রসূত, দ্বারে দরজায়, ব্যক্ত।

সর্বদেহ বেটে বা খাটো বা ছোট আকারের দেহ, নিঃসহায় মানে অসহায়, মুষ্টিবদ্ধ, আঙুল মুড়ে বা মুঠো করে রাখা হয়েছে এমন, উত্তোলিত তুলে ধরা, উদ্ভাসিত দীপ্ত, দুর্বোধ্য বোঝা শক্ত এমন, প্রতিজ্ঞায় সংকল্প পণে বা শপথে, মৃদু হালকা, তিরস্কার ভর্ৎসনা, আসন্ন নিকটবর্তী বা যা প্রায় কাছে এসে গেছে, জীর্ণ সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য, জঞ্জাল আবর্জনা, নবজাতক মানে সদ্যজাত শিশু, দৃঢ় কঠিন, অঙ্গীকার মানে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি, আশীর্বাদ গুরুজনের দ্বারা মঙ্গল কামনা করা, ইতিহাস অতীতের সমূহ ঘটনা পরম্পরা। এই গেল এখান থেকে শব্দার্থ। এবারে দেখো কিছু প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। সঠিক উত্তর বাছাই করার মধ্যে এরকম আসতে পারে যে ছাড়পত্র কবিতায় নবজাতক কীভাবে তার অধিকার ব্যক্ত করে। অপশনগুলো যেমন ধরো দিতে পারে মৃদু কণ্ঠে, তীব্র চিৎকারে, সুতীব্র চিৎকারে, শব্দমাত্রা ছাড়িয়ে। তো সঠিক উত্তরটা কী হবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, সুতীব্র চিৎকারে। একটা কথা তোমাদের বারবারই বলছি যে সাহিত্য পড়তে গেলে সবসময় কবিতা যখন পড়বে কবিতাটাকে সুন্দর করে মুখস্থ করবে এবং এর বিষয়টা একদমই নিজের কাছে স্পষ্ট রাখবে। তাহলে তোমাদের যেই সঠিক উত্তর বাছাই বলো বা এক কথায় উত্তর বলো, সেগুলো উত্তর করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এমনকি যখন তোমরা তিনের মান বা বড় প্রশ্ন যখন তোমরা উত্তর করবে তখন নিজের থেকেই তোমরা অনেকটা লিখতে পারবে। আরেকটা প্রশ্ন হতে পারে যে এসেছে নতুন শিশু, কোথায় এসেছে? আমরা জানি যে নতুন বিশ্বে। ছাড়পত্র কবিতায় বর্ণিত যারা জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, ছাড়পত্র কবিতায় বর্ণিত যারা জীর্ণ পৃথিবীতে ব্যর্থ তাদের কি করতে হবে? উত্তরটা তোমাদের জানা আছে, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে। এরকম সঠিক উত্তর বাছাই কিছু তোমরা পড়ে নেবে। কবিতাটাকে ভালো করে পড়লেই তোমরা লাইনে লাইনে এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা তৈরি করতে চেষ্টা করবে। এরপরে দেখো রয়েছে এক কথায় উত্তর। মূল গ্রন্থের নাম অবশ্যই তোমাদের জানা থাকা দরকার। এক কথায় উত্তরের মধ্যে কি রয়েছে আমরা দেখছি। যে শিশু ভূমিষ্ঠ হলো, কখন ভূমিষ্ঠ হলো? তো আমরা জানি যে কবিতাটার মধ্যে লেখা ছিল যে আজ রাত্রে ভূমিষ্ঠ হলো। সে পেয়েছে ছাড়পত্র এক, কিসের ছাড়পত্র সে পেয়েছে? সে অর্থাৎ সদ্যজাত শিশু পৃথিবীতে তার অধিকার বিস্তারের ছাড়পত্র পেয়েছে। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়! প্রতিজ্ঞার দুর্বোধ্য সম্পর্কে তোমার ধারণা কি? মানে দুর্বোধ্য প্রতিজ্ঞাটা কি ছিল? ভূমিষ্ঠ হওয়া শিশুর কোনো প্রতিজ্ঞাই থাকতে পারে না, কবির দৃষ্টিতেই তা সম্ভব। শিশুটির অভিব্যক্তি যথাযথ বুঝে উঠতে পারেননি বলে কবির চোখে তা দুর্বোধ্য। আসলে কি ছোট্ট একটা শিশু তার সমস্ত প্রতিজ্ঞা অঙ্গীকার সেগুলো কি সে বুঝবে? না, এটা হচ্ছে মাত্র একটা ইঙ্গিত যে ওই ভূমিষ্ঠ শিশুর হয়ে কবি সুকান্ত জানান দিচ্ছেন যে আগামী প্রজন্মের জন্য আমাদের কিছু করে যেতে হবে এবং এই পৃথিবীকে জঞ্জালমুক্ত, সাফ এবং পরিষ্কার রাখতে হবে, যাতে করে তারা একটা সুস্থ সুন্দর জীবন পায়। ছাড়পত্র বলতে কি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ছাড়পত্র হচ্ছে এক প্রকার অনুমতিপত্র। অনুমতিপত্র মানে কোনো জায়গায় প্রবেশ করতে হলে এখানে একটা অনুমতির জন্য একটা পত্র লিখে বা এটাকে এই অনুমতিপত্রের মাধ্যমেই আমরা প্রবেশ করতে পারি। তো এইভাবে তোমরা কবিতাটা পড়ে নেবে। পড়লে দেখবে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সঠিক উত্তর বাছাই এগুলি তোমরা পেয়ে যাবে। টেক্সট যে যত ভালো করে পড়বে তত তার পরীক্ষায় প্রশ্নোত্তর করতে কোনো অসুবিধা হবে না। তোমরা নোট বইয়ের শর্ট কোয়েশ্চেনের উপরে নির্ভর করে থাকবে না, তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে। এরপর দেখো কিছু বড় প্রশ্ন রয়েছে। পাঁচের মানের প্রশ্ন রয়েছে। তার মুখে খবর পেলুম, কে কার মুখে কি খবর পেলেন? তো এখানে দেখো প্রশ্নের নম্বরটা এইভাবে বিভাজন করা আছে, এক যোগ এক যোগ তিন। তো এখানে যদি তোমরা কে এবং কার মুখে এই দুটো প্রশ্নের উত্তর করতে পারো তোমরা এখানে দুই পেয়ে গেলে। আর কি খবর পেলেন এটাকে একটু ডিটেলসে লিখতে হবে। এখানে তিনের মান, এটা তিন নম্বর রয়েছে এখানে। তো পাঁচের মধ্যে তোমাদের দুই কনফার্ম হয়ে গেল এবং ওই বাকি জায়গাটা তোমাদের মুখস্থ না করলেও চলবে। তোমরা যদি টেক্সট বইয়ের কবিতাটা ভালো করে মুখস্থ করে নাও, এর অর্থগুলো জানো এবং বিষয়বস্তুটা এবং কবি পরিচিতি এবং কবি এই কবিতাটা সম্পর্কে ঠিক কী ধারণা সেটাকে আয়ত্ত করতে পারো, তোমরা যে কোনো প্রশ্নই খুব সুন্দরভাবে
নিজেরাই উত্তর করতে পারবে।

0: সে পেয়েছে ছাড়পত্র এক। সে কে? সে কিসের ছাড়পত্র পেয়েছে? ছাড়পত্র কি? ছাড়পত্র সম্পর্কে কবির কি মত তা পাঠ্য কবিতা অবলম্বনে লেখো। এখানে দেখো নম্বর বিভাজনটা হচ্ছে 1 1 1 2, তো এখানে 3 নম্বর তোমরা সহজেই জেনে গেছো এতক্ষণে, এবং 2-এর মানটাকে একটু সুন্দর করে নিজেরা লিখতে হবে। এই হলো প্রশ্নের ধরন। এই প্রশ্নগুলো তোমরা শুধু দেখে রাখবে যে কোন কোন লাইনের থেকে কোন প্রশ্নটা হয়তো ইম্পর্টেন্ট হতে পারে। আমি কিছু লাইন তোমাদের বলে দিচ্ছি, কিছু লাইন খুব ইম্পর্টেন্ট আসতে পারে। দেখো, খর্বদেহ নিঃস্ব হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। তারপর হব ইতিহাস, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমার মনে হয়, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। খুব আসলেই কবিতাটা এতই সুন্দর একটা কবিতা, এখানে লাইনে লাইনেই তার যেন চেতনা প্রকাশ পাচ্ছে, এবং এখানে একটা লড়াই করার, বাঁচার লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার একটা অনুভূতি, অনুপ্রেরণা আমরা এখানে খুঁজে পাই। আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। বক্তা ও নতুন শিশুর পরিচয় দাও। বক্তাকে আমরা জানি, বক্তা হচ্ছেন কবি সুকান্ত ভট্টাচার্য। শিশুর পরিচয় দাও শিশুকে। শিশুটি আজ রাত্রে ভূমিষ্ঠ হয়েছে, সে নতুন বিশ্বের দরবারে নিজের অধিকার ব্যক্ত করতে আবির্ভূত, এবং সেই মর্মেই একটি অলিখিত ছাড়পত্র নিয়ে সে এসেছে। তো এখানে আমরা কবির পরিচয় এবং নতুন শিশুটির পরিচয় জানতে পেলাম। বক্তা কেন ওই শিশুকে আশীর্বাদ করতে চান? শিশুটি সদ্যজাত হলেও তার শরীরী ভঙ্গিমায় প্রকাশ পেয়েছে সংগ্রাম, প্রতিবাদ বা সমান অধিকারের জন্য প্রয়াস। তার জন্মমাত্র সুতীব্র চিৎকার, উত্তোলিত উদ্ভাসিত মুষ্টিবদ্ধ হাত প্রমাণ করে এবার যত জীর্ণ পুরাতন তাদের দিন শেষ। কবি বলেছেন, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে তাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পরিবর্তে নবাগতদের জন্য তাদের স্থান ছেড়ে দিতে হবে। এজন্য তার কোনো ক্ষোভ দুঃখ নেই, বরং দেহে প্রাণ থাকাকালীন প্রাণপণে পৃথিবীর সমস্ত জঞ্জাল সরিয়ে এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যেতে চান তিনি। সমাজ ও দেশের প্রতি তিনি বিশেষ দায়বদ্ধ, এই মর্মে তিনি নবজাতকের কাছে অঙ্গীকারবদ্ধ। কিন্তু এখানেই শেষ নয়, এর অমানসিক কাজকর্ম সমস্ত সমাধা করে ওই শিশুটিকে নিজের দেহের রক্তে আশীর্বাদ করে যেতে চান। কারণ তিনি জানেন, একজন শিশুর মধ্যেই লুকিয়ে থাকে উজ্জ্বল সম্ভাবনা বা উজ্জ্বল আগামীর দিন। এইভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো নিজেরা বুঝে পড়বে এবং নিজেরা লিখে তোমাদের স্যার ম্যাডামদের দেখাতে পারো, তাহলে তোমাদের যে সৃজনী শক্তি সেটা অনেক বেশি মজবুত হবে। আমরা কি করি, অনেকেই প্রশ্নের উত্তরের জন্য নোট বই থেকে আমরা কয়েকটা প্রশ্ন বা সব প্রশ্ন মুখস্থ করতে থাকি, এইরকম করে আমাদের কি হয় যে আমাদের লোডটা বেশি হয়ে যায়। তো তোমরা অন্তত সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে, তোমরা সেটা না করলেও পারো। তোমরা যদি টেক্সটের গল্প, গদ্য এবং কবিতাগুলোকে খুব ভালো করে পড়ো, আর কবিতাটাকে বলবো আমি মুখস্থ করতে, কবিতা মুখস্থ করলে তোমাদের কি হবে, তোমাদের প্রতিটা লাইন জানা থাকবে কোনটার পর কোনটা। তাও যদি তোমরা কোনো প্রশ্ন দেখো তোমাদের চোখের সামনে নেই বা তোমরা এটা পাওনি, সেটাও দেখবে সুন্দর করে তোমরা উত্তর করতে পারছ। সেই দক্ষতাকে অর্জন করতে হলে তোমাদের অবশ্যই টেক্সট বইকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। কবিতার বিষয়বস্তু, নামকরণ, কবি পরিচিতি তো অবশ্যই পড়বে। আর তোমাকে বলবো যে প্রত্যেকটা কবিতাকেই কবিতার বিষয়বস্তু, নামকরণ, মূল গ্রন্থের পরিচয়, কবি পরিচিতি, এবং তোমাদের কাছে যেটাই মনে হবে যে এটার থেকে বড় প্রশ্ন আসতে পারে, সেগুলোকে নিজেরা তৈরি করতে চেষ্টা করবে। কবিতার বিষয়টাকে ভালো করে বুঝে নিজে লিখে তোমরা তোমাদের স্যার ম্যাডামকে দেখাতে পারো। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, ছাড়পত্র কবিতা। খুব সুন্দর একটা কবিতা, জীবনে চলার পথে এটা আমাদেরকে সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায়। তোমরা কবিতাটাকে ভালো করে পড়বে, বুঝবে, এবং খুব সহজেই তোমরা দেখবে প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারছো। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালোই লেগেছে। ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ নবম শ্রেণীর বাংলা কবিতা ছাড়পত্র সম্পর্কে

আটকে পার দিলেন কোনাবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা অশ্রুকণা আচার্য। আকাশবাণী আগরতলা, জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে ঘর গৃহস্থির আসরে সুস্থ থাকতে দাঁতের যত্ন নিন বিষয়ে শুনবেন, পরে লোকগীতি শুনবেন রাকা দাস বাউলের কণ্ঠে। সন্ধে ৭টায় ককবরক অনুষ্ঠান। রাত ৮টা বেজে ৫ মিনিটে ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার প্রতিবেদন শুনবেন। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, এফএম উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হবে। রাত ৮টা বেজে ৩০ মিনিটে শুনবেন ভক্তিগীতি শিল্পী মান্না দে। রাত ৯টায় আধুনিক গান শুনবেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। রাত ৯টা বেজে ৩০ মিনিটে শুনবেন আকাশবাণীর ৯০ বছরের স্মরণে বিশেষ সিরিজ এবং বিশেষ অনুষ্ঠান প্রযোজনায় আকাশবাণী শিলং। রাত ১০টা বেজে ১০ মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি। রাত ১০টা বেজে ১৫ মিনিটে শুনবেন নতুন আলোর দিশারি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮% এবং সর্বনিম্ন ৬০%। আজ বিকেল ৫টা বেজে ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০.৮ মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থী আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থী আসরে আমরা আলোচনা করব, সুস্থ থাকতে দাঁতের যত্ন নিন, এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর রণবীর রায়। নমস্কার ডক্টর রায়।
1: নমস্কার
0: রণবীরবাবু। আমরা জানি যদি সুস্থ থাকতে হয় আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু সঠিকভাবে যত্ন নেওয়া বিশেষ জরুরি। সেদিক থেকে দাঁত কিন্তু আমাদের বিশেষ প্রয়োজনীয় একটা অংশ বলবো, আমরা শরীরের একটা অঙ্গ। সেই মুখের ভেতরে যে দাঁত থাকে, যা দিয়ে আমরা প্রতিনিয়ত প্রতিদিন চিবিয়ে খাদ্য খাই, সেটা নিয়ে কিন্তু আমাদের সচেতন না থাকলে দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু ছোটবেলা থেকে বয়স্ক পর্যন্ত অনেকেই কিন্তু ভীষণভাবে সাফার করতে থাকেন। প্রথমে আপনার কাছ থেকে যেটা জানবো, আক্ষরিক অর্থে আমরা দাঁতের যত্নটা কীভাবে নেওয়া শুরু করব।
1: প্রথমে আমি দাঁতের যত্ন নিয়ে বলতে গেলে আমি প্রথমভাবে দুভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যায়। প্রথমত একটা ফাংশন ওয়াইজ, মানে কার্যগতভাবে দাঁতের তো অনেকটা, যেটা আপনি বললেন, উপকারিতা আছেই, কিন্তু মুখমণ্ডলের যে সৌন্দর্য সেটা রক্ষা করার জন্য দাঁতের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। তো আমি যদি ফাংশন নিয়ে, কার্যগত পার্টটা নিয়ে আমি যদি কথা বলি, প্রথমত বলবো ব্রাশের উপকারিতা, যেটা খুবই জরুরি, বেসিক ডেন্টাল কেয়ার যেটা আমরা বলি। মূলত দুবেলা দাঁত ব্রাশ করতে লাগবে, ঘুম থেকে উঠে একবেলা, এবং রাত্রে ঘুমোয়া যাওয়ার একবে একবেলা, দিনে দুবেলা খুব ভালো করে দাঁত ব্রাশ করতে লাগবে। এবং প্রপার ওয়ে, ঠিকভাবে কীভাবে ব্রাশটাকে ইউজ করতে লাগবে সেটা কোনো দন্ত চিকিৎসকের কাছে গিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে নিলে ভালো হয়।
0: আচ্ছা,
1: দাঁতে যাতে

0: প্রত্যেকটি দাঁত সামনের থেকে পেছন অবধি এবং দাঁতের প্রত্যেকটি সারফেস খুব ভালো করে যাতে ব্রাশ হয়, পরিষ্কার থাকে, উপরের দাঁতগুলি নিচের থেকে, নিচের দাঁতগুলি উপরের দিকে খুব ভালো করে ভিতরে বাইরে যাতে ভালো করে ব্রাশ করতে পারা যায়। দিনে দুবেলা করে দাঁত ব্রাশ করতে লাগবে, ঘুম থেকে উঠে একবেলা, রাত্রে ঘুমিয়ে যাওয়ার একবেলা আগে একবার। তারপরে আমি বলবো আমরা যে কুলকুচি করার একটা অভ্যাস, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ঘরে থাকি তখন কোনো কোনো সময় ব্রাশ করার পরে, খাওয়া দাওয়ার পরে আমরা একটা ব্রাশ করার ইচ্ছা প্রকাশ করলে আমরা ব্রাশ করতে পারি, কিন্তু বাইরে থাকলে সবসময় ব্রাশটা সম্ভব না,
1: সম্ভব হয়ে ওঠে না।
0: কাজে ওই ক্ষেত্রে যখনই আমরা কিছু খাই, খাবার পরে খুব ভালো করে যদি কুলকুচি করে নিই, অনেকাংশে দাঁতগুলি পরিষ্কার থাকে। তো কুলকুচি করার অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ, যখনই আমরা কিছু খাবো খুব ভালো করে বাইরের মুখটা ধোয়ার পাশাপাশি মুখের ভিতরে খুব ভালো করে জল নিয়ে ভিগরাসলি খুব ভালো করে কুলকুচি করতে করা উচিত, যাতে খাবার জিনিসগুলি দাঁতের ফাঁকে ফাঁকে জমে না থাকে। আর অনেকটা সময় যদি এই খাবার জিনিসগুলি দাঁতের ফাঁকে জমে যায় তখনই আস্তে আস্তে ওই ধরনের রোগ হয়, দাঁতের যে বিভিন্ন রোগ যেটা আমরা হয়তো পরে আসবো আলোচনা, সমস্যাগুলি হয়।
1: এবং দাঁতের যে দুটো দাঁতের ফাঁকে মাঝে যে অংশটা থাকে সেখানে খাদ্য দানাগুলো বা খাদ্য কণাগুলো লেগে থাকে, সেগুলো যদি পচন ধরে তাহলে কিন্তু আমাদের দাঁতের মধ্যে সমস্যা
0: সৃষ্টি হয় এবং মুখের দুর্গন্ধ হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আলোচনা সাপেক্ষে আমরা পরে আসবো এটা। থার্ড আমি যেটা বলবো তৃতীয়ত, যে পিরিওডিক্যাল চেক আপ।
1: আচ্ছা,
0: কোনো অসুবিধা থাকুক না থাকুক অন্তত একবার প্রত্যেক ছয় মাসে যে কোনো মানুষের দন্ত চিকিৎসককে দেখিয়ে নেওয়া উচিত, যাতে কোনো প্রবলেম কোনো কোনো সময় সাবমেসিভ থাকলেও, মানে ভিতরে থাকলেও, যেটা অনেক সময় আমরা পেইন বা ব্যথা অনুভব করি না, তারপরে কিন্তু কিছু কিছু প্রবলেম বা সমস্যা থেকে যায় যেটা রোগীদের ক্ষেত্রে প্রথমত বোঝা মুশকিল। এক্ষেত্রে চেক আপ করলে সেই জিনিসটা অনেক তাড়াতাড়ি, অনেক অতি শীঘ্র আপনি এটা ট্রিটমেন্ট বা চিকিৎসা করে নিলে পরের অনেক প্রবলেম থেকে আমরা রেহাই পেতে পারি।
1: এমনিতে সচরাচর আমরা কী দেখি, যখন আমার দাঁতে কোনো সমস্যা হচ্ছে তখনই কিন্তু আমরা দন্ত চিকিৎসকের কাছে যাই,
0: কারেক্ট,
1: তাই না?
0: হ্যাঁ,
1: প্রতিনিয়ত বা একটা রুটিন চেক আপ আমি যেটা বললেন সেটা কিন্তু করছি না।
0: হ্যাঁ,
1: নট অনলি দ্যাট, মানে শুধু এটাই নয় যে আমরা ছোটবেলা থেকে যদি আমার ঘরে যে সন্তানটি এলো,
0: হ্যাঁ,
1: ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে,
0: হ্যাঁ,
1: তার দাঁতে যখন দেখি যে মানে প্রচণ্ড দাঁত ব্যথা করে চিৎকার কান্নাকাটি করছে, শুধু তখনই কিন্তু আমরা যাই। এবং সেটা কখন দেখি, পাঁচ ছয় বছর সাত বছর বয়স হয়ে গেল তখন কিন্তু এই সমস্যাগুলো এক এক করে দেখতে থাকি, কিন্তু সমস্যাটা কিন্তু অনেক আগে থেকেই
0: শুরু হয়েছিল।
1: তাহলে আপনি যেটা বললেন যে একটা নির্দিষ্ট রুটিন চেক আপ যদি করাতেন, তাহলে হয়তো ওই ব্যথার সম্মুখীন কিন্তু শিশুটাকে হতে হতো না।
0: এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে দাঁতের যে রোগগুলি, ম্যাক্সিমাম ডেন্টাল ডিজিজগুলি প্রিভেন্টেবল, ব্যাপারটাকে এভাবে বুঝতে পারা যায়, দুভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যায়। একটা সমস্যা যখন হয় তখন ওইটার সাপেক্ষে আমরা ডাক্তারের কাছে যাই, যেটা চিকিৎসা আমরা বলে থাকি, ট্রিটমেন্ট পার্ট। আর একটা যাতে সমস্যাটা না হয় সেটাকে যত্ন নেওয়া, যেটা প্রিভেন্টিভ পার্ট। তো ডেন্টিস্ট্রিতে দাঁতের রোগের ক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অনেক লম্বা, আমি যদি ভালো করে নজর দিই তাহলে হয়তো পরে প্রবলেম বা সমস্যাটাই হবে না। এটা এরকম কোনো রোগ না, জ্বর না, যে আপনি জানেন না যে আপনার কালকে জ্বরটা হবে কি না। সেক্ষেত্রে কোনো কোনো সময় জ্বরটাকে কন্ট্রোল করা মুশকিল, জ্বর হলেই ডাক্তারের কাছে দৌড়া ছাড়া আর কিছু উপায় নেই। কিন্তু দাঁতের প্রবলেমটা ঠিক উল্টো, আপনি জানেন বা জানা উচিত যে এই কারণে হচ্ছে এটা,
1: এবং স্বাভাবিক কারণে এটা হতেই পারে।
0: তো এই ক্ষেত্রে আগে প্রবলেমটা যদি খুব কম থাকতে চিকিৎসা করে নেওয়া যায়, পরের ক্ষেত্রে অনেক সময় কমে যায়, এটা ব্যয় সাপেক্ষে যে ট্রিটমেন্টটা পরে হয় সেটা থেকে রেহাই পাওয়া যায় এবং কষ্টটা অনেকটা কম হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রিভেনশনটা এনি রোগের ক্ষেত্রে প্রিভেনশনটা কিউর থেকে বেটার, কিন্তু এই ক্ষেত্রে ডেন্টিস্ট্রিতে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অনেক লম্বা, খুব ভালো করে নজর দেওয়া যায়। সেই ক্ষেত্রে যেটা বলছিলাম একটু আগে, অন্তত একবার যে কোনো মানুষের দন্ত চিকিৎসক দেখিয়ে নেওয়া উচিত, ওয়ান্স ইন এভরি সিক্স মান্থ, ছয় মাসে অন্তত একবার একটা পিরিওডিক্যাল চেক আপ, রুটিন চেক আপ খুবই গুরুত্বপূর্ণ।
1: ডক্টর রায়, আমরা যদি ছোটবেলা থেকে ধরি, শিশু যখন ভূমিষ্ঠ হলো, তারপর ছ মাস সাত মাস পর থেকে তার দাঁত উঠতে শুরু করলো, ঠিক সেই মুহূর্ত থেকেই কি যত্ন নেওয়া উচিত?
0: একদম, যখন একটা দাঁত মুখে আসে তখন থেকে এটাকে যত্ন নেওয়া উচিত।
1: সেটা কীভাবে?
0: সেটা আমি বলছি, যখন একদম একটু বা দুটো করে দাঁত আসতে থাকে তখন এই ক্ষেত্রে আবার আমি আবার বলবো, দ্য কাউন্সিলিং টু দ্য প্যারেন্টস, মা বাবার রোলটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা এই বয়সের বাচ্চাকে আপনি বলতে পারবেন না ব্রাশ করার জন্য, সেক্ষেত্রে মা রোলটা আসে। কীভাবে আমরা বলি, যখন দাঁতগুলি একটু একটু করে আসে তখন আমরা বলি একটা ব্যান্ডেজের যে কাপড়, যে ব্যান্ডেজ আমরা বলি বা যে কোনো স্টেরিলাইজ কাপড়, সুতির কাপড়গুলি একটু আঙুলে ভালো করে র্যাপ করে নিয়ে কিছু খাবার পরে পরে ওই ভালো করে, যাতে ইঞ্জুরি না হয়, আস্তে আস্তে ওই দাঁতটার বাইরের দিকটা ভিতরের দিকটা মুছে দিতে লাগে।
1: ডক্টর, আপনি ঠিক কথা বললেন। দেখুন, ছোট শিশু যখন ব্রেস্ট মিল্ক নেয়,
0: কারেক্ট,
1: বুকের দুধ খাচ্ছে,
0: হুম হুম,
1: এবং এটা খুব আঠালো হয়, ঠিক আছে,
0: এক্স্যাক্টলি,
1: সেটা ছোট শিশু, সে তো আর কুলকুচি করে মুখ ধুয়ে নিতে পারবে না,
0: হ্যাঁ,
1: বা কন্টিনিউ সে জলও খাচ্ছে না,
0: কারেক্ট,

0: তাই না? তো আমরা জানি মারা কিন্তু দীর্ঘদিন ধরে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করান, মানে মুখের দুধ পান করান, পাশাপাশি অনেকেই বিভিন্ন ধরনের রেডিমেড খাদ্য বা দুধ বাজার থেকে নিয়ে সেগুলোও খাওয়াচ্ছেন, কিন্তু সেই ছোট শিশুরকে কিন্তু কুলকুচি করাচ্ছেন না। সেই দিক থেকে আপনি যেটা বললেন, প্রথম যেটা মায়ের কর্তব্য সেটা হচ্ছে খাওয়ানোর পর, মানে যখন মানে খেতে দিচ্ছে বাচ্চাটাকে, তারপরে কিন্তু তার মুখটাকে ভালো করে পরিষ্কার করে দেওয়া উচিত।
1: হ্যাঁ, ওই ক্ষেত্রে ওই সাহায্য নেওয়া যেতে পারে, এরকম কাপড় একটু ভালো করে র্যাপ করে ভিতরের থেকে বাইরের থেকে ভালো করে দাঁত দিয়ে মুছে দেওয়া যায়,
0: চুবিয়ে নিয়ে।
1: হ্যাঁ, চুবিয়ে। তো আমরা বলি অনেক সময় কি হয়, রাত্রেবেলা ঘুমোবার আগে বাচ্চাদের একটা আর্জ হয় এরকম ফিট করার জন্য, সে ব্রেস্ট ফিডই হোক বা অনেক সময় অনেকে বোটল ফিডও করে, সেটার ক্ষেত্রে নিপল থাকে। তো এই ক্ষেত্রে কন্টিনিউ ফিট করে ঘুমিয়ে গেল, তখন ভালো করে কুলকুচিও করা হলো না, মুশকিল রয়ে গেল। তো সারা রাত্র এরকম ইনফেকশনের টেন্ডেন্সি থাকে, দাঁতটা ক্ষয় হয়ে যায়, কেরিজ ডেভেলপ করে, একসঙ্গে দুটো তিনটো চারটা দাঁত একসঙ্গে র্যাম্পেন্ট কেরিজ বলে সবগুলি ক্ষয় হয়ে যায়। তো হওয়ার পরে গিয়ে ডাক্তারের কাছে চিকিৎসা করার থেকে না হওয়াটা অনেক বেটার। তো এই ক্ষেত্রে ওই ভালো করে যদি এই জিনিসগুলো মেনটেন করা যায়, যে একটু ভালো করে মুছিয়ে দেওয়া, সকালবেলা ঘুম থেকে ওটা আরেকটু এক্সট্রা কেয়ার নিয়ে ভালো করে ব্রাশ করিয়ে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু অনেক
0: এই সমস্যাগুলো থেকে কিন্তু অনেকটাই মুক্তি
1: পাওয়া যায়।
0: পাশাপাশি আরেকটা ডক্টর রায়, আমরা দেখি পাঁচ ছয় বছর যখন হয় শিশুদের, তারপর থেকে কিন্তু যে আমরা বলি দুধের দাঁত, প্রথম যে দাঁতগুলো আসে সেগুলো একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু পড়ে যায়, তারপর নতুনভাবে দাঁত উঠতে শুরু করে। এই যে সময়ের যত্নটা বিশেষ দরকার, এবং বিশেষ করে সেই মুহূর্তে দাঁতগুলো যদি আঁকা বাঁকা হয়ে ওঠে, সেই শিশুটার কিন্তু মুখের সৌন্দর্যটা নষ্ট হতে পারে।
1: খুবই গুরুত্বপূর্ণ, ঠিক বলেছেন আপনি।
0: সেই দিকটা কিভাবে নজর রাখবো?
1: যে দুধের দাঁত, সাধারণত প্রত্যেকটি দুধের দাঁত ছয় সাড়ে ছয় বছর থেকে পড়া শুরু হয়, এবং এই সময়টা মোটামুটি 13 ইয়ার্স 13 বছর অবধি চলে। কিছু কিছু দাঁত পরে, কিছু কিছু দাঁত আসে, দুধের দাঁতগুলি পরে পার্মানেন্ট দাঁত আসে,
0: 6-7 বছর ধরে কিন্তু এই পিরিয়ডটা
1: চলতে থাকে। তো আমাদের লক্ষ্য রাখতে লাগবে, যে দুধের দাঁতটা সাধারণত যে বয়সে নর্মালি নড়তে নড়তে পড়ে, ঠিক ততটুকু সময় যাতে মুখে থাকে, তার বেশি যাতে ওভার রিটেন না থাকে। মানে আমি একটু যদি বিশদভাবে বলি ব্যাপারটা, তিনটা এক্ষেত্রে জিনিস হতে পারে। একটা হচ্ছে দাঁতটা নড়ছে কিন্তু বাড়িতে পড়ছে না, অনেক সময় মা বাবারা না বুঝে ওয়েট করেন বাড়িতে কবে পড়বে, ডাক্তারের কাছে নিয়ে যাব, ওই ক্ষেত্রে দেরি হতে হতে একটা দাঁত ভিতর থেকে কি মারলো, তখন তো এটাকে সোজা করা বড় মুশকিল,
0: গোড়াটা ভেঙে গেল,
1: ভেঙে গেল। যেহেতু সামনের দাঁতটা যেটা নড়ছে সেটা যদি না ফেলি আমরা, নিচের দাঁতটা আসা জায়গা পাবে না, ফলে ল্যাকো স্পেসটা কম থাকাতে ভিতর দিকে চলে আসলো। এক্ষেত্রে দাঁতটা নড়ছে আমি বলছি, যদি 3-5 দিন এক সপ্তাহ ওয়েট করুন, না যদি বাড়িতে পড়া যায় পড়বে, আদারওয়াইজ ডাক্তারের কাছে গিয়ে ওই দাঁতটাকে ফেলে দিতে লাগবে, নড়া দাঁতটা, যাতে নিচের দাঁতটা আসা জায়গা পায়। এটা কিন্তু একটা অ্যাবনর্মাল না, নর্মাল সিচুয়েশন, প্রত্যেকটি বাচ্চা হতে পারে। আচ্ছা, অনেকে এরকম কমপ্লেন করে, স্যার ওর তো কোনো দাঁতই পড়েনি, সব ডাক্তারের কাছে এসে ফেলতে লাগে, এটা অ্যাবনর্মাল না। অনেকের ক্ষেত্রে হয় একটা একটা একটা সাইড গেল যে দাঁতটা থাকতে দাঁত ভিতরে চলে আসলো, আবার এরকমও কোনো কথা নেই যে ভিতর থেকে দাঁত আসতে গেলে যে সামনের দুধের দাঁতটা নড়তে লাগবে,
0: আচ্ছা
1: এটাও কথা না, দাঁত থাকতেও দাঁত আসতে পারে। তখন যেই দাঁতটা দেখছি ভিতর থেকে সাদা একটা পাটুকি মারছে, তখন সামনের দাঁতটা ফেলতে লাগে। তো এই ক্ষেত্রে আমি আবার বলছি, মা রোলটা খুব ইম্পর্টেন্ট, ব্রাশ করার সময় নজর দেওয়া যে ভিতরে কোনো হার্ড কোনো কিছু লাগছে কিনা আঙুলে, এবং সাদা দাঁত দেখা যাচ্ছে কিনা।
0: আমরা যখন ছোট ছিলাম সেই ভিডিওটি কিন্তু আমাদের মা বাবাদের কিন্তু এতটা সচেতনতা ছিল না, এবং এই ব্যাপারগুলো আমরা জানতামও না, বা আমাদের পরিবারের মা বাবা যারা ছিল জানতেন না। বর্তমানে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন প্রতিনিয়ত আমরা প্রচুর পয়সা খরচা করছি কিন্তু আমাদের শিশুদের যত্ন নেওয়ার জন্য। আমি প্রচুর পরিমাণ খাইয়ে গেলাম, কিন্তু এই সাধারণ ব্যাপারগুলো নজর রাখলাম না, যেটা কিন্তু একটা চিরস্থায়ী একটা সমস্যা তৈরি করে দিতে পারে।
1: হ্যাঁ, পরে এইসব ক্ষেত্রে ট্রিটমেন্ট বা চিকিৎসা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়, মুশকিল হয়ে যায়। আরেকটা সিচুয়েশন আমি বলছি, যে যদি প্রিমিচুরলি আগেই দাঁতটা নষ্ট হয়ে যায়, মানে যেটা একটু আগে বলছিলাম, 6 বছর বয়স থেকে দুধের দাঁতগুলি পড়া শুরু হয়, 13 বছরে গিয়ে শেষ হয়, এবার ধরুন যে দাঁতটা দুধের দাঁতটা 12 বছরে নর্মালি পড়ে, এটা 4 বা 5 বছরে ছোট্ট একটা গর্তের মতো হয়ে গেল, কিন্তু ইনিশিয়ালি তো কোনো ব্যথা করে না। তো এই ক্ষেত্রে যদি বাড়িতে মা বাবারা মনে করে আছে যে পেইন হচ্ছে না, এখন ডাক্তারের কাছে যাবো না, দেখা যাক 7 বছরের ব্যথা শুরু হয়ে গেল, ইনফেকশন হয়ে গেল, ডাক্তারের কাছে গেলাম, তারপরে বাধ্য হয়ে দাঁতটা ফেলে দিতে লাগলো, তো কী করলাম আলটিমেটলি, 12 বছরে যে দাঁতটা নড়তে নড়তে পড়ে, এটা 5 বা 6 বছরে আমি বাধ্য হয়ে ফেলে দিলাম। যেই দাঁতটা ফেলে দিলাম, জায়গাটা খালি হয়ে গেল, তো ওই যে খালি জায়গার নিচের দাঁতটা, সেটা তো 12 বছর আসার কথা, আমি তো ফেলে দিলাম 6 বছরে, এই যে প্রিমেচুরলি দাঁতটা ফেললাম, তখন কি করবে, 12 বছর ওই দাঁতটা যখন আসবে, তার আগে সঙ্গে দাঁতটা ওই স্পেসটাকে ব্লক করে দেবে, হ্যাঁ নিয়ম, তো ওই দাঁতটা আর আসার জায়গা পাবে না 12 বছর ওই দাঁতটা,
0: পরবর্তীকালে 12 বছরে যে দাঁতটা আসবে সে কিন্তু অন্য পাশ দিয়ে
1: কিন্তু এক্স্যাক্টলি দুটো হয়
0: আসবে না। অনেক সময় কি বলি, আক্কেল দাঁত বলি, কিন্তু
1: আক্কেল দাঁতটা আলাদা, আক্কেল দাঁতটা বলছে পার্মানেন্ট শেষ, এটা আমরা ম্যালপোস টুথ বলি, যেটা ক্রাউডেড টুথ বলি, হ্যাঁ উল্টো পুল্টু গ্যাস দাঁত অনেক সময় বাংলাদেশে বলা হয়, হ্যাঁ তখন দাঁতটা উঁচু নিচে হয়ে যায়, তখন কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক করতে গেলে অনেক চিকিৎসা, অনেক ব্যয় সাপেক্ষ, অনেক সময় দরকার কাজে।

0: যে দুধার দাঁতটা সাধারণত যেই বয়সে পড়ে ঠিক ততটুকু সময় মুখে রাখতে লাগবে। তার আগেও যাতে দাঁতটা ফেলতে না লাগে নজর দিতে লাগবে, আবার সময়ের বেশি থাকাটাও মুশকিল,
1: আচ্ছা,
0: দুটা পার্টি সমান গুরুত্বপূর্ণ।
1: মানে
0: এক্ষেত্রে
1: সেই ক্ষেত্রে বলবো যে আমাদের যে পরিবারে যারা গৃহকর্তা রয়েছেন, মা বাবা যারা রয়েছেন,
0: হুম হুম
1: ওরা কিন্তু এই রোলটা নেবেন,
0: হ্যাঁ
1: মানে এটা জেনে শুনে প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিয়ে আপনার শিশুকে ডাক্তার দেখিয়ে পরামর্শ নিয়ে আমাদের নিকটবর্তী যে কোনো হাসপাতালেও যেতে পারেন,
0: এক্স্যাক্টলি,
1: সেখানে আমাদের দন্ত চিকিৎসক রয়েছে, পরামর্শ নিন, আপনার শিশুকে সুন্দর এবং সুস্থ থাকতে সাহায্য করুন।
0: ভেরি সিম্পল, ব্যাট তিনটা জিনিস আমরা বলি, দাঁত নড়ছে কিনা দেখুন, দাঁত থাকতে দাঁত আসছে কিনা দেখুন, আর যে দুধের দাঁতগুলি আছে সেগুলির মধ্যে কোনো ক্যাভিটি, কোনো ক্যারিজ যেটা আমরা বলি হোল, গর্ত, স্পট বা গর্ত আছে কিনা, হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে গর্তটাকে পরিষ্কার করে ভর্তি করে নিতে লাগে, তাহলে প্রসেসটা বন্ধ হয়ে যায়। আদারওয়াইজ দাঁতে যদি একবার ক্যাভিটি বা ক্যারিজ হয়ে যায়, এটা অনগোয়িং প্রসেস, আপনি এটাকে আটকাতে পারবেন না, এটা ভিতরে যাবে আনটিল অ্যান্ড আনলেস আপনি এটাকে ভর্তি না করে দিন, ফিলিং না করুন। তো এক্ষেত্রে ফিলিং করে নিলে প্রবলেমটা সলভ হয়ে গেল, আর কোনো সমস্যাই রইল না,
1: দাঁতটা
0: দীর্ঘস্থ হয়ে গেল, সেই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বলছে খাদ্যাভ্যাসটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার প্রশ্ন আসছে, কিন্তু কেন হচ্ছে, একমাত্র খাবার জিনিসগুলি জমা ছাড়া আর সাধারণত কোনো কারণ নেই দাঁতে গর্ত হওয়ার, এটাই বিজ্ঞান, তার বাইরে যেতে পারবো না আমরা।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এই যদি দাঁতে গর্ত হয় মানে অনেক খাবার জিনিস জমে, তো না জমাটার জন্য ভালো করে ব্রাশ করা জরুরি। আঠালো জাতীয় খাবার জিনিসে যেটা একটাকে বলছিলেন আপনি, চকলেট, মিষ্টি, যে কোনো জিনিসগুলি আঠালো জাতীয় খাবার যেগুলি পরিহার করা উচিত, একটু সময় বাদে বাদে খাওয়াটা নজর দেওয়া উচিত, যদি কিছু অকেশনালি খেতেই লাগে খুব ভালো করে ব্রাশ করে নেওয়া উচিত। হ্যাঁ, কুলকুচিটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সেলফ ক্লিনজিং অয়েল, গ্রিন ভেজিটেবলস রোলটা খুব ইম্পর্টেন্ট, সবুজ শাকসবজি খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড স্বাস্থ্যের জন্য ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম যেটা বলি, অ্যান্ড চেক আপ যেটা বলছি যে গুরুত্বপূর্ণ, একটা পরীক্ষা নেওয়া করে নেওয়া খুব উচিত।
1: ডক্টর রায়, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যখন আমরা আমাদের যখন বয়স বাড়তে শুরু করে, আমরা সচরাচর এটা কমন যে আমাদের দাঁতের যে মাঝখানে ফাঁক যেটা বলি আমরা, সেগুলো অনেকটা বেড়ে যায়, দাঁতের মাড়ি অনেকটা ক্ষয় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু সেটার যত্ন নিই না।
0: খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে দুটা পার্ট, জমে জমে অনেক সময় দাঁতটা ক্ষয় হয়ে যায়, তো একটা দাঁতের উপরের স্থল লক্ষ্য করে দেখবেন, আমরা দাঁতের উপরের স্থলটা খুব একটা রেগুলার না, একটু ইরেগুলার, একটু অ্যাব্রো খ্যাব্রো, ফলে খাবার জিনিসগুলো জমার টেন্ডেন্সি এখানে বেশি থাকে, সেখানে যে গর্তটা এটাকে একটা কনভেনশনাল ক্যারিজ বলি, নর্মালি এখানে হয়, আবার দাঁত আর মাড়ির সংযোগ স্থলে কিন্তু খাবার জিনিস জমে ক্ষয় হয়ে যায়, তো যেদিকেই ক্ষয় হোক না কেন যায় কিন্তু এক জায়গায়
1: যাবে, এক জায়গায়
0: জাগে, তো তিনটে স্তর থাকে দাঁতে, যতক্ষণে গর্তটা একদম উপরের স্তরে সীমাবদ্ধ থাকে ইজিলি এটাকে পরিষ্কার করে ভর্তি করে দেওয়া যায়, যেটাকে ফিলিং বলি।
1: আচ্ছা,
0: যদি না করি আস্তে আস্তে এক থেকে দু নম্বর লেয়ারে যায়, সেখানে অনেকটা সেন্সিটিভিটি হয়, ঠান্ডা জল লাগলে শিরশিরি করা বা একটু অসুবিধা হয়, সেখানে এক ধরনের ফিলিং নর্মাল হতে করা বাঁচানো যেতে পারে। যদি এই ক্ষেত্রে এটাকে ইগনোর করা হয়, যখনই গর্তটা দাঁতের ভিতরের স্তরে যেখানে নার্ভ এন্ডিংসগুলি থাকে, তখনই ওই লেয়ারে গেলে কিন্তু পেইন বা ব্যথা অসুবিধা হয়, যেই ব্যথা হয়ে যায় তখন কিন্তু দাঁতটাকে নর্মালি রেখে চিকিৎসা করা বড় মুশকিল। ওই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দাঁতটাকে বাঁচানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব গর্তটাকে পরিষ্কার করে কিছু দিয়ে ভর্তি করে দেওয়া যায়, যেটাকে আমরা রেস্টোরেশন বা ফিলিং বলে থাকি। ফিলিং যদি না করি তাহলে
1: দাঁতটাকে ফিলিং করে নেওয়া,
0: আদারওয়াইজ কিন্তু বাড়তে বাড়তে পরে দাঁতটা ফেলতে গেলে কিন্তু মুশকিল হয়ে যায়। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পার্ট যে গর্ত হয়ে গেল। আরেকটা যেটা বলছিলাম, খাবার জিনিসগুলি জমে অনেকটা অনেক সময় দাঁতের আর মাড়ির মাঝখানে, এটা পাথরের মতো ক্যালকুলাস আমরা যেটা বলি চিকিৎসা পরিভাষায় বা টার্টার, সেগুলি জমে যায়, তো জমতে জমতে মাড়িগুলি আস্তে আস্তে ইরিটেট হয়ে ইনফেকশন হয়ে যায়, ফুলে যায়, একটা ব্যাড স্মেল, মুখে একটা দুর্গন্ধ হয়, ঠান্ডা জল খেলে শিরশিরি করে, ব্রাশ করলে মাঝে মধ্যে মাড়ির থেকে রক্ত আসে, জিঞ্জিবাইটিস যেটা বলে, আস্তে আস্তে আস্তে আরও ভিতরে গেলে দাঁতটা যে হাড়ে থাকে হাড়টা সংক্রমণ হয়ে যায়, তখন দাঁতটা নড়ে যায়,
1: চোয়ালের
0: আরও বেশি বেড়ে যায়, হ্যাঁ নড়ে যায়, দাঁতটা পড়ে যায়, তো দাঁতটা লস হয়ে যেতে পারে খাবার জিনিস জমে। এর জন্য যদি এরকম দেখা যায় দাঁতের মাঝখানে কালো কালো এরকম পাথরের মতো আছে, কিছু স্টোন লাইক স্ট্রাকচার আপনি ফিল করছেন, ওর ব্রাশ করলে রক্ত আসছে, ওর মুখেরা দুর্গন্ধ ফিল করছেন, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে ওই পাথরগুলি দাঁত আর মাড়ির থেকে একটু পরিষ্কার করে নিতে লাগে, এটাকে আমরা স্কেলিং বা অরাল প্রোফাইলেক্সিস বলি।
1: ডক্টর রায়, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, বর্তমানে কিন্তু যারা মধ্যবয়স্ক থেকে বয়স হয়েছে যাদের, তাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা মধুমেহ রোগ, যেটাকে আমরা সুগার পেশেন্ট বলি, ডায়াবেটিক পেশেন্ট বলি, তাদের ক্ষেত্রে দাঁতের বিশেষ যত্ন নেওয়া তো অবশ্যই জরুরি।
0: অবশ্যই, ডায়াবেটিসটা চিকিৎসার ক্ষেত্রে কোনো সময় এরকম একটা সমস্যা সৃষ্টি করে না, শুধু কন্ট্রোল থাকলে সময়টা অনেকটা ইজি হয়ে যায়, চিকিৎসাটা ইজি হয়ে যায়, কিন্তু তার মানে এটা নেই যে ডায়াবেটিস আছে জন্য আমি কোনো চিকিৎসা করতে পারবো না, এটা একটা রং কনসেপশন। শুধু এতটুকুই বলবো, যদি কেউ এরকম মধুমেহ বা ডায়াবেটিস থাকে, ইনফেকশন যাতে না বাড়ে কম থাকতেই চিকিৎসা করে নিয়ে নিন।

0: যাতে ইনফেকশনে না বাড়ে। সেই ক্ষেত্রে ফিলিং করা বা যেখানে মারি বা চারিদিকে সফট টিস্যুগুলো ইনভলভ হয় না এরকম ধরনের সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার নেই, ওই ধরনের ট্রিটমেন্ট ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সবগুলি সমান, সে ডায়াবেটিস থাকুক না থাকুক। ডায়াবেটিস রোগের প্রবলেম বা সমস্যা নিয়ে কথাগুলি তখনই আসবে যখন দাঁতটা ফেলতে লাগবে, কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, ওর ইনফেকশন হয়ে গেল, ফুলে গেল, ওষুধের প্রশ্ন আসলো, সেই ক্ষেত্রে এক্সট্রা কেয়ার নিতে লাগবে। তো যে কোনো ক্ষেত্রে সুগারটা নর্মাল থাকা উচিত, সে দাঁতের প্রবলেম থাকুক বা না থাকুক।
1: ডক্টর রায়, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা সুস্থ থাকতে দাঁতের যত্ন নিন এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম সুস্থ থাকতে দাঁতের যত্ন নিন এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর রণবীর রায়।
2: আসরে এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী রাখাল দাস বাউল।

0: সঞ্জাকাহাম যতনন আকাশবাণী আগরতলা তাবুক সঙ্গে তিনি সঞ্জা জরানী কবরক আওয়াই পান্ডা পান্ডা পৈলাও খালায় হাবানি কক পান্ডা
1: সঞ্জাদারানী হাবানি কক খাই তোলায় খাজানী দাপক দিয়ে বহুতেও খানি হামজাকমা দই সিবাইয়া খরক রং পয়সারক গবান খাজিনা থাকি সুরবন বিমা সুবন রীতি বহু হাইটে নাকি খেলেগুলো আমন কাহামক সামনে বাকি স্টুডিও কবগে দুখা ডক্টর কলিকা কলম পুজানো ডক্টর জিমা পুজানো ডক্টর জিমা সিংহ মুসুব মুসুর রক নিব গবান বেমার দোক মুসুর রক নিব বহু টপ্র রক নি বেমার মুখ
2: দেরাউই মানুষ অনেক রকম দেরাউই মানুষ বহগ টংফ্রু নিশি নজেন যদি মুসুর কাহাম মানা মুসুর কাহিনকে আর মুসুর যখন বহ বিষয় টাই আপ্রু নিশি নবল কাহিনকে নাইকি খেলাই পেলাম মানা না গে যখন বহগ টমা চেসাই মানুষ বেশি নয় বটম আর সময় আবার পিছা বারা কাহাম চারমা নানে চেন যে ব্যালেন্স রেশন আমি গরমজাক আদার আদারও বেমান টাই আবাহাই তাই কিছু মিনারেল মিক্সার রক চিনসারমা নামে দুই কাহামকে খানা নামে গে যে বুমানো আর বুমানো বেশি ভিয়ক যাও তলিমা কাহিনকে কাহাম তাহলে ইমালে ভিয় কাহিনকে বিয়াং বুনি বেড়ারক বার সাই তঙ ইমানই আবু তো বড়নি নেচার নুসা বাহাই বলে সাইমিয়া বার সাই তঙে উ গো কিসা হাকর হাই রক ফানো কলাই কাহিনকে দেরা উই কলাই রক তঙ্কে বিশিং নিবো সাবো নষ্ট ইমানো আবুনি বাকি বহগ টংফ্রুকে আবুনো কিসা কাহামকে নাই কাহাম চার জাগনাই কাহাম খান খানই টনা নাই

0: কে আলগা লাস্ট বাবাই আজাইতে আজাইতে সময় আজাইনা নি এক মাস প্রায় সিগাং এক দেড় মাস সিগাং নজন বনো ক্রিমিনি বিথি সারি মাংখা কাহাম এমনিতে বেবাক ধরনের ক্রিমিনি বিথি নজন বহ কতরফুরু সারি মেয়া কে যে বিথি সারি মানাই আবো তো ডাক্তার সাইমানো কিন্তু তাবুক তো চিনি পারা আমচাই রগ গানা গিনি বেবাক জায়গা নো মাল মালমা তাহাম গ্রে বেদেক নি ডিসপেন্সারি তঙ সাব সেন্টার তঙ আ জায়গা রগ বহ ক্রিমিনি বিথি রান থগু কে তাই যে মিনারেল মিক্সার মানে অবরকম পানথগু গার থাঙে যোগাযোগ খেতনা নাই কে তাই সানা কালাই যে বহগ তংফুর নিশিমি নিশিকা যাহাম জাতনি মুসুক মানানি মুসংখে দুধ গবাং রাই জাত ফান গান জাত মুসুক রা মুসংখে যে একো দাগ্রের মানে মানে হাইনো মুসুক দাগ্রিয়াওই ইনজেকশন বাইজে যাগ্র মানে যা বাহানো আর্টিফিশিয়াল ইনসিমিনেশন এই আবু বাই যদি নজন মুসুক অগনাংরি মানখানকে আবু তাই কাহাম আবু বেবাক জায়গা ন আবু মান থগি তো চিনি গানা গিনি নিজে মালমাতানি রং দশ টাকার মা বানজি খেলাই তো তাইব সানাকলাই ও ক্রিমিন বিথি চার মানে পরে এঙ্কাঙ্কেও আচাই খেন যে বাহাত বাক্সা তো বহক বিশেঙ্গ তংফ্রো মানজাগি মান বলে অনেক রোগ তো আবুনি বাকে আচাই মানি পরে কয়েকটা খেলাই তাই আজাইমানি লগে লগে তো তামাই নাই বিশের ভাগ নুকজাগ আজাইমানি পরে দেখা আজাইমানি পরে তামো অমথায় ইয়ং কলাই খায় ইয়ং তুই কালাম খা বাক্সা সকল বাক্সাকে তামো খাই ডাক্তার বাইসেন জমা লাই বড় তামো খাই সাইচুং সাইচুং নো কেরোসিন রোগ রুও পেট্রোল রোগ লুখলাই রু কিন্তু আবো একদম চায় কলাই নিনি বসাগো চিনি বরং নিব বাহানো কেসা রং খাঙ্কে আরো পেট্রোল রোগ রুহে বাহিং নো বাকসা এসিড রোগ ছিলু আবো একদম চায় কলাই তাঙ্গে মানে ইয়ং তো থুই উঠি কিন্তু বিনি গানা গানা নিজে বিনি বাহানো কে নাইয়া দেবা বিনি বাহান বাবো যে সগৈ থাঙ্কাঙ্কে ওয়াশা খাম প্রই থাঙ্কাঙ্কে আবো তাই সা হামনা নিমার খেলে তুগু হিঙ্কা ও দেগা যে রম দিয়া আবো বেরেস ফানুংখা দামরিক ফানুংখা দামরিক গেসং দুধ মানাই বসা তাইসা মামফিনাই বেড়াসং কবা জং আল বাই মানাই গৌ জরাই ফুরুন সে বিনিয়া অম থাইও সে ইয়ং কলাইয়ৈ জং নিজে নি ইয়াক বাই দেরারি রে মানি বন পেট্রোল রকের সে রক সারি ও কাম কি হিমি মে আফা নঙি মানো তাই বক সা কতর জেস পা নঙি তো গনি মানো আম বাগে আম হাই খলাই মিয়া বেজুয়ার রক নঙি মানো গাবন পরে আসাইয়ৈ প্রাই মাস কাশা রং গাঙ্গে মাস কাশেন সে কাং ফানো সে চিনোর তো জে জে ভাবে ক্রিমি অনেক মান জাগু আবন বাগে ক্রিমি বিথি জারনা নাঙনাই আপুরব মাস কাশেন পরে সারখে হামকু বুতা তা মলে বেলাই কলিওকে ক্রিমি বিথি ব ক্রিমি নো যেমন বুথার তেমনি নো বকিহা বনো দেরারি মান বলে আবনি বাগে গে আবনি পরে গে দুই মাস রংনি পরে গে জং ভ্যাকসিন জানা নাঙনাই যেমন বেমার গবাং মা নুকজাগ বলে আবনি বিশেঙ্গ ত্রিপুরাও যেটা জং বেশি নুকজাগ আবংখা বাতিমা নিরু গে চেরে চেরে হনো গেতে কাছে কে তঙ্গ ততরা ফুলি মানি বহক ফুলি খিগো থিমানি পরে বুকুং তুই তাই খিক রক তুই মানে ন্যাচারাল অরিফিস তুই বিনি কো তোমা নাই থুই গ্রুক অংখরু বুকুং তুই বুকুক তুই আমাকে এন্থ্রাক্স আমাকে বেবাক জায়গা নমান যা গিয়া তবে খে স্পোরেডিক্যালি মানে কাশে কাশা জাগা ও কাশে কাশা বিশিং বিশিং ও আমাকে অঙ্গুতা এই তবে খেও যে বাতি মানি রক গে বেভাগ জাগানো প্রায় নুকজাগো গে খিমানি নুকজাগো খিকেপে খিমানি নুকজাগো ও খিকেপে খিমান রং কাঙ্গে ক্রিমিনি বাগুই নুগু আপনি বাগুই যেন তিন মাস পর পর মুসুক রং ক্রিমিনি বিথি সারি মাকে খাম শুধু মুসুক সিমিয়া যেন তো মুসুক নিদি নি সালে মানে হেপানো মাল মাতা যত নজন বন্দি আলগা জেসপান ওয়াক হিন্দি যত ন ক্রিমিনি বিথি যেন ঠিক ঠিক সারি তো না শুধু মুসুক মাসা সিমিয়া আনি নগতাম তং মুসুক মাসা মুসুক মাগনি তং তির আলজুরা সা পুন মাগনি মাগথাম তক মাগনি মাগথাম ওয়াক মাসা হাঙ্কে কাইসানো ক্রিমিনি বিথি চার মান সময় আলকা রং নবো একসঙ্গে চারি মান কাহিনকে তাই বুকা হাম
1: ইংকা আ ক্রিমিনি বিথি চার মানে মুসুঙ্গ চারিব আবো যত মালমাতন চারি দেমান
0: আবো হাঙ্কে তো হাইকে সাইরি মাইয়া চারি মানু কিন্তু এক একটা ক্রিমিনি বাগই এক একটা পিথি তাই এক একটা মালমাতানি বাগই এক এক রকম মানে বনি

0: মাত্রা কিসা ফেরুতা
1: হেঁকে
0: যেমন রং দিয়ে পুইলা বাবাই উ আজাই মানে আজাই দ্রব খিকে প্যাক রক খিয়া দেবা মুসুক রক দেখা রক আবরংনি আলকা আবহে মেইনলি এসকারিস নি কাইসা ক্রিমি দো আবরংনি বাগাইমু হেঁকে আবনি পরে কতর যে মানে আবরংকে উগো ক্রিমি মানে খিকে প্যাক একদম মুসকি যে নুখান সে জায়গায় দো মুসকি সমসু মুসুমু প্যাক তুইহাই মানা মাই আবরংকে এম্ফিস্টোম নি কাইসা দো আবনি বাকি বুঙু হেঁকে তাই কয়েকটা ক্রিমি দো যেমন যেন ফেসিওলা আবরকতা আবকতা মহাই কিসা ওয়াতৈনি সময় রক হে বেশি নুকজাগো আ ক্রিমি রক হে তাঙ্গে হিমালে যেন যে উ গোসায়াদা স্নেল শিকাম্বুক শিকাম্বুক খা যে যে ক্রিমি আ মুসুগ আ রুখলায় শিকাম্বুক নি বিশিং আ ক্রিমি অর্ধেক অর্ধেক বিনি জীবন অর্ধেক পাইগিরাও আবুনি পড়েছে নেক্সট স্টেপ ব মুসুক রংনার বা অনুমাল মাতানার হাবু তরুক হাবু গাবন বাকি যখন যেন শিকাম্বু রক বেশি নুকজাকমান সময় ফাইমান সময় আপুরং গাইকে আর রুক রকবো মানজাগু আর বিনি মানে ডেভেলপমেন্টাল যে কাইসা স্টেজ দমানি আবো শিকাম্বুক তৈ ইংতা শিকাম্বুক পরিষ্কার অর্ধেক যে বিনি জীবন নি আবো সঙ্গে মালি আংকাই অর্ধেক ভাইকে থাকাই এ আবাহাই রক উঙুতা আং যে সামানি আবুনি বাদে যেটা কাইসা ব্যাকটেরিয়া খাইমানি আবু কিরমা সিংসা রোগ খা ও গহন সামানি চেরে চেরে ব্ল্যাক কোয়ার্টার হুম আবু হঙ্কে তাম মুসুক তো এমনিতে হেঁকে তো আদার রক হামকা চাই টঙিয়া দেবা আমার যে কোনো রোগ মানজাকা হাঁকে ন মুসুক আদার জাথাইয়া খুঁজু কুতুং নাই মানে বিন যে টেম্পারেচার কাকা হাঁকে ন খুঁজু হাঁকে সিজাগো টাঙি নাই খাঁকে টাঙি নাই খাঁকে সাইমানো ব কুতুংই দো গে বনি সুতৈমানি ফানো অন্য রকম সিনাই কাক রক ফান সিনাই খিয়া পান সিনাই খি কেপেক ফান খি সিনাই আদার জাথাইয়া মকল তৈরক তাই আংখা মকল তৈরক বুতিরক লাইখা খুঁতিরক চরাইখা হেঁকে ও যে ব্ল্যাক কোয়ার্টার নি সামানি আবো হঙ্কে তামো ইয়াকুং সে বাহান ছগি থাঙু আবো টাঙ্কা ইয়াকুং নি বাহান ছগি থাঙু ই টাঙ্গাই নাই খাঙ্কে হেঁকে মানে বিশিং গ্যাস ইংই থাঙু তা আবো টাঙ্গাই নাই খাঙ্কে মেরি নাই খাঙ্কে বিশিং হাবি থাঙ্গাই হেঁকে আওয়াজ বুঙু কাইসা খরাং উতা চেরে চেরে আমি চেরে চেরে বুমুগ্রে যাগো আবুনি হইতে হেঁকে অবো ও রোগ যেন অমুনি ব রোগ পাই খাঙ্কে পুইলা বাবা নিয়ে যদি সাইমান খাঙ্কে চিকিৎসা খাইকে হামি মানো তবে খে বেশিরভাগ ন সময় মার গিয়া হ্যাঁ আতম সানো ওই আবাহাই ইয়াকুং হিমি মাই আঙো খুলে ওই কালাই দো তাঙি নেখে আমি চেরে চেরে
1: চেরে চেরে মানে
0: ব্যবস্থা দো আবংখা ভ্যাকসিন বা টিকা যেন ভ্যাকসিন রান নাই যখন তো জেরাই তো নাইব তিন মাস নি বয়স নো বা ভ্যাকসিন নি এক একটা কোম্পানি এক এক রকম ভাবে খোলায়ও বেশিরভাগকে যেন তিন মাস নিব তিন মাস নিজে দেখানো রুতা ও ভ্যাকসিন রিমা রেখাঙ্কে আবুনি পরে ছয় মাস নি পরে তাইসা রুই বছর বছর ব্রুম রুই মাতং নাই হিঙ্কে আর রুঙুই থই থাঙিয়া খেলাইনি বাকে হিঙ্কে যেন কিসা শুধু তামো বছর ব্রুম কিসা নাই নাইকিনি খেলাই ভ্যাকসিন মার নাই পুইলা তিন মাস নি বয়স আবু বু নিজে আসক্ত লাগি রে রিয়া ফান যেন তাবুক তো মালমাতানি মালমাতা হামগ্রাই বেদেক নি যে বরং তাংমুং তাংমুং বিতিনি বিশিং অন্য সব তঙ্গু যে বছর বছর ও ভ্যাকসিন দান রানাই থাঙ্গি বরি মানে অত লাঙি থাঙ্গে তো তাই কাহাম রি রহ তবে খে বরক সাকলাই রো তাকো অত অমতই দিন সঙ্গ রেফাইনাই অ জাগা ও হে আম চাইনি যত মুসুক নত লাঙে আর যত নুকুথুম লাগিয়া গানা নিকাশা পারানি ফান নংখা আ পারাও রিখা দুই তিনটা পারা রমি ফানো একসঙ্গে রিখা আবার হিঙ্কে রথগুতা তাঙ্গে মানে একটা একটা জায়গাও নসে একশোটা মুসুগ্ন রিমানাই যাত আমার হিঙ্কে একসঙ্গে রি রেখে যাও হিঙ্কে ও ব্ল্যাক ওয়াটার নো বাদ কারি বুতং তাই কাইসা হিমোরেজিক সেপ্টিসেমিয়া আবো হঙ্কা হিঙ্কে আবাখে গদনা গদনা ফুলিও আবো হঙ্কা হিঙ্কে তামো আবো মেইনলি আবো লাংমানি যে লাংমানি রোগ হিনজাগে মানো মানে তত্রানি ও হামাহতিনি বেজোয়া অঙ্গ হিঙ্কে ও পুরা যে ফুসফুস লাংস পুরা রেসপিরেটরি ট্র্যাক্ট আবো ইনফেক্টেড উমুতা ও বাই হিঙ্কা হিঙ্কে পুরা হামাকা হামকা নাই মেয়া বুকুটি কুংটি হ্যাং মার্কে ফাইনাই খিকে

0: 구하시고 쇼 키우 이게 담은 뜨이죠 미우이 탕우다
1: 맨디블
0: 삽 맨디블러 조노 떠트라도 그 콜라이 떠라 드르파이 이게 아바 아스테 아스테 울러테 부 떠라워 우 무슨이 떠라 니제 증가 디울랩 노 브리스켓 아자가 우부 탕우 pura to like dom teijo miwi thanguta thom thom ngi tong ga ban pore kam ka atom sake go khundu tungi temperature ngai adarok sa yang ngam buthi man ba abu bo chomoni bisingo jung sike chaklai man kan ke
1: hamoi thanu
0: abu ni bo vaccine o thaji go black water
1: tikari ma hanya abu tikari man ta
0: abu ni bo tikato
1: ngai tai ke sing namu jung para para rogo sung sungro rimanu khangka sungnu gota bohoro kotma angi rok thui thang
0: atom sa ke phule jawi thui thang
1: abo khai tang thi
0: ta singo samani ab rok ke to bebang no jibanu bai eng jag rok rok tai bo alka ro butong kho ha pon ta bung nang sungma ni ba abo ka ta mo rom ka kunu jibanu ni ro ya ba ka cha ma sa thani dera oi
1: cha thini dera
0: bak sa tong o jabra atom sa ekdom gas bishi eng nai jat o je nu bohok phule oi thiu mani apno blood han jago blood ba timpani ta গে আতম ডাইজেস্টিং ইয়াওই আতম সা বিশিমা সাখে বা বাক্সা কেতা মং গো উ জাবরানি বেলাই গো গো মুতা গ্যাস প্রোডাকশন নই মানে
1: বাক্সা তো জাবরা তো গো বিশি সা খাঙ্গা উ সং
0: গ্যাস প্রোডাকশন নই জান ই
1: বলমি বিশি
0: না তো গো কে বাক্সা তাম উ গো কাইলা বাড়ি রং নি পরে বা বাক্সা মাইক সাম রক ওয়া মুসু রং না সারো বাক্সা আবু রক বো ডাইজেশন নই ইয়াওই আমকে ইনডাইজেশন গো ভাই দুইটা কারণে নি নো বহক ফুলি হই মানুতা থম থম গই কে আবু নিব আবু কাহামকে সময় টংসানি যদি নজং নাই আহকে আম জগিন আর গিয়া হাঙ্কে থই পান মানু ফাচাকে গেলাই আবু নি হিঙ্কে বিথি তো মান থগুন গে বিথি রুই বইয়া যাত ফাচার হাঙ্কে পুরা বহক সুপ্লাই চেন ক্যান ট্রকারেন ক্যান ইউ লাত হুনু মানি তংতা আবু সুপ্লাই মারু গাব আম হাই খাঙ্কে লগে লগে ন যে কোনো বড় ডাক্তার বা এ আর ডি এ স্টাফ যে কোনো যে স্নপান হরি খাঙ্কে বড় ভিজিট ফান খেলাই মানু
1: ডাক্তার ক্রি ফ্লাচো হরগ অংখা ইংগে সিং অ সুপ্লা জং নাই আদি সুপ্লা জং আপনু পাইছে
0: কাং বাড়িয়া পাইব তো নাই মানু কে মাত্র র কাম কে সিং মা তো নাই এই মানু আ ভাই ডাক্তার রং সিং এই তো নি নি মানু যদি নি নি বুসুক বাং বা নি নি এলাকা ও গানা গিনি আছে গরই ডাক্তার রং কে তো লাগি থাঙ্গি মানু সালাই ডাক্তার ভাই
1: কে আবো জে সুপ্লা না মা কা বু হাসাত বা বহক লাতেই না
0: বহক তোলাতে ইয়া সাইড বা ভাই আপনো কারিব যে জীবাণু বা ইংজাগ রোগ তো কাছে বাতি মানি হিনু আবো মারখান কিরমা সিং তাঙ্গে হিমালে ও রোগ খাঙ্গে থেলে থেয়া খুব সময় থেয়া কিন্তু তামং দুধ রি টংনাই গাই হিংকাঙ্কে বোতাই দুধ কমরানাই বা আল নিমু সংকাঙ্কে বিনি ব কাহামকে আল বাই মায়াঙ দুর্বল লঙ্গি থাঙু সরি যে সাতুং বেশি সহ্য খাই মায়াঙ বাতিকে তামং ইয়াকুং কেসার কেসার রগ বুকু গ বুকুক বিশিং খুসই আজাগারগ কুলুম তঙ্গুমুরক পুরা ঠেংসাই থাকবা হাই তংবাই কেন তামুং খুক তৈবু সরাই একদম কলমা সরাই তো সব সময় ন জাখান কে বুকাইছে চাক চাক পচাক পচাক হাই কাইছে আওয়াজ উঠা আবু নিব এফ এম ডি নিব আমি এফ এম ডি বা বাতি মানি হলো বনব ভ্যাকসিন তো অমুখে কাইছে ভাইরাস নিশিরু
1: আবু ইয়া সুনি সিকাং আ ভ্যাকসিন চারি দে মান নাকি
0: ইমান ইয়া সানি সিকাং দেগা আসাই কেন যেও দুই তিন মাস নি বিশিং কোন ভ্যাকসিন রুই তাছে বুস্টার ডোজ কাইছে রুই বছর ব্রু মুরই তো খাঙ্গে ও রুক
1: আবু ইয়া কাটি মান দা
0: ইয়া কাগি মান
1: হ্যাঁ হ্যাঁ তে কেসে সিনম সঙ্গ বাক্সা বাক্সা সিং উ কান্তা
0: লোকাল অয়েন্টমেন্ট রং মারনাই বিথি মারনাই আবু ডাক্তার ভাই মালাই খান যাও আর জায়গা বাক্সা আর জায়গা কেরিসিন রক সালাস আবরমানি যায় স্পিরিট রকমানি যায় তাকমালা আর কেসা খাঙ্গে ও বুতই তৈনাই বুতই তৈনাই যাত ইয়ং গবংমা বিরিতং বলে আবর বুতই

0: tikelang thangu apke sang megot hanu apruke megot rongi thango ge taibo tongo krimi phatarni krimi butongu bohok bisingni krimi tongo jemon krimi to onek jaga tongi mamle langmao butongi mano bohok bisingo butongo bukuro butongo phataro butongu je bukurni krimi rok phatarni krimi abrok gangke a khunjurogo nguta khlaiwa am hai gabo abo bo injection rongri mano jeng
1: সিনিয়াগত জরাক হেপন ডাক্তার জিনিস লাস্ট সঙ্গে সঙ্গে তাবুক মুসুক নক রক নুব বাক্স মিসকি রক সাপ খাইয়া হানো

0: Krimi di biti injection marna ya pru.
1: Ah, ke sinja kota jarak. Hepno, dak jeng last tu sengam tu seng tabuk musuk nok rok nubo, baksa miski rok sab kaya. Hanya janjang ya kacun ya rok.
0: Abu ke ton mani ke ekdom caya abah ingke to krimi rok. Tapi kebang nai jibanu, tapi tong nai tang malah jekuno jibanu. Bo kisha kesang suru suru, kisha belai humid, amahai. Mane ekdom tamu nai. যে হিউমি যে কিসা কাসাং রে কিসা তুং রে আমার জায়গা উনকে বেশি বড় মানে বংশ বিস্তার খাই মানে
1: জীবাণু
0: বংশ বিস্তার খাই মানে থাম্পুই রোগ বন্ধু গিয়া বা আমার হাইকে মুস্কি রক্ষি বিয়াতন কে থাম্পুই রোগ হাইনা ব্যাং ব্যাং আর থাম্পুই নসে কিসিসা কাসা রক মানকেও অমথাই রোগ উখুঞ্জু রোগ কাসা মানকে তুই তুই রু আর থাম্পুই রোগ নাবনি সোর্স গাবন বাগে পরিষ্কার কে তনা নাংনাই সবসময়
1: আহাই সিং গবাংমা খানা খানালাই মাখা ভাইকে মুসুক নাই ভাইকে নাকি নিখানে বুবু বুবু হাইকে বংনি রুকনি ইয়াকাক নানি ইংকাই খাজানি তাকু বুকু সব বুঝি খানা নেই খা খায় ইংকাই সুন টংলা হেনপন টংমালিয়া সুন তিনি অরণ মা বাসালাস নাই ইংকাই পাঠাগো যতন্ন খুলুমকা
0: খুলুমকা
2: হাবানি কক পান্ডা খানা বাইখা আকাশবাণী আগরতলা তাবু সুরন কন্যা কলোনি জাদুনির সাপুং খানার জাগানা
3: Oh.

올라마시 에가나니 살랑다예 살랑 살랑시

전 허자것이 검전바탕은 딜리야 파이응 어버서 씨.

밥상 어디니라 설사세롱어 담슨 어떻게 그라.

যাদনের সাপং খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা তাবো খানালাইনে খানানি পান্ডা আওয়াইবতাং খানা ফুংনি দামদক নৈশিবা সদি তামফ্রু হাইনু খরং পান্ডাও অরুণাদেব বর্মনি রসামুং খুনার জাগানা দিবনি দামসিনি তামানি জরাও পুলালেলামানি জরাও মৈয়া কাইমানতই ঠেসে থানি কক আবনি উলো বামুনি দেব বর্মানি জাদুনি রসাপুং খুনার জাগানা আবনি উলো হাসকনি খরাং পান্ডাও জরি ফো কাইপেংনি রসামুং খুনার জাগানা আবনি উলো ন রঞ্জিত দেব বর্মানি সুমনি তামুং খুনার জাগানা হরনি দামসিনি তামানি জরাও পৈলাও সা খামক্রানি পান্ডাও মেনোপোজ বেমারনতই ককলাম সাইখানারবনু ডক্টর অমূল্য দেব বর্মা আবনি উলো জানুমণি দেব বর্মানি জাদুনি রেসাবন খানা জাগানা আসে জরা খানানি পান্ডা আওয়াই বতাং খানা বাইখ্যা অবনি লগরে পাখ্যা তিনি সানজোজারানি কক বড় আওয়াই পান্ডা

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद में होने जा रही इस पहली वर्ल्ड योगासन चैंपियनशिप की बहुत बड़ी भूमिका होगी।
0: বিশ্বজুড়ে যোগ প্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400 বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যোগকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন।

0: জ্বালানি বাণিজ্য বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
1: Venezuela is possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
2: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্সান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুভারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরও বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
3: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, small hydro, pump storage, all put together.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
4: वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली आज नेवा में जुड़ना मैं मानता हूं कि ऐतिहासिक है। मैं वेस्ट बंगाल के माननीय स्पीकर रतिंद्र बोस जी को और उनके टीम को मैं बधाई देता हूं। नेशनल ई विधान एप्लीकेशन प्लेटफॉर्म में जुड़ने से अब पश्चिम बंगाल असेंबली और देश का जितना असेंबलीज है, जितना विधानसभाएं है, हमारा पार्लियामेंट, हम सब एक

0: ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোকসেবা আয়োগ UPSC পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে UPSC চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এমআর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচেই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলামে প্রবেশ করেছে। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও সবিতা দেববর্মা তিনি নি ককতমা বোবাগ রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল বেনেজুয়েলা নি বার্জা মাঞ্জাক রাষ্ট্র বক্রক দেলস সি রড্রিগেস বাই ককলাম সালাইমাও আচুক লাইখা কেন্দ্র নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শাখা মোদী হাপাংনি চেতন বাই সালচি সালকা আমচায় তমহালো খামিয়ানি জরা পাই তাবু হামক্রাইনি কেন্দ্র অংলি বাচাখা কেন্দ্র নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি নৌকা সামনে হাস্তে বেড়াইমাও ফাইকা হাস্তেও তো সহক বার্ন সামুঙ্গ ফুনাঙ্গই তাং সামুং বাংগ্রনা নিতাই ফুরংমুঙ্গ হামক্রাই খ্লাইনানি হাপাং কক রেজাখনে শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল বেনেজুয়েলা নি বার্জা মাঞ্জাক রাষ্ট্র বক্রক দেল সি রড্রিগেস বাই ককলাম সালাইমাও আজুক লাইখা ককলাম সালাইমাও খক থক বানিয়া রাং বক্সিন লাইমং শাক হাম সেপ্তাই অটোমোবাইল নখবই জুদা জুদা বাবায় চুবাচুনি লাম বাংরানা নাহারে ককলাম অংখা ককলাম সালাইমা ইয়াগুলো নাইখুংনি সালগা বেদেকনি তাঁকরা রুদ্রেন্দু টেন্ডন শাখা হাকতরনি কতর থক তংমা হাকতর বেনেজুয়েলা বাই থক মাঞ্জু লাইমং হালকরা খ্লাইনানি শাখা ফান বক্সিনকা খরক নই অজানি বিশিং আমচাইতাই হায়ুং বেরেমনি ককনতুই ব ককলাম অংখাতাই গ্লোবাল সাউথনি বাকি বখাকনৈনি হালকনতাই ব কুথুক লাইনা ও ফান বক্সিনি কক অংখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা মোদী হাপাংনি চেতন বাই সালচি সালকা আমচায় তংহালক হামিয়ানি জরা পাই দাবু হামক্রাইনি কেন্দ্র অঙ্গী বাচাখা শিলংগ ফিল্ডস নিচি থাম সালচি সালকা পরিষদনি কুথুমলাইমাও মানজাগৈব শাখা এন ই সি টাবুক আমচাইনি হামক্রাইতাই লুকু রকনি খাকামা সুপুং নাও নাংমা বারজা ইয়াসাগৈ দঙ্গ সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শাখা সালচি সালকা আমচাই নতাইব ফানক্রাক তাই হামক্রাই খ্লাইনাও বেবাক অজারক থানসাকে সামুং তাঙ্গৈ দঙ্গ পান্ডামানজাখা মেঘালয়নি হাস্তেফা সি এইচ বিজয় শঙ্কর মন্ত্রীয়করা কনরাড কে সাংমা দুনার মন্ত্রী ইয়াকচু সুকান্ত মজুমদার কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন

ডুনার নাইখংনি টাংরা সঞ্জয় জাজু আপন কারিব সালচি সালগাম চাইনি কাইজার হাস্তেনি হাস্তে ফাতাই মন্ত্রী অক্রা সং মানজাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নখা সালাইনি হাস্তে বেড়াইমাও ফাইকা মেঘালয়নি শিলঙ্গ এনইসি পান্ডা মানজাকমাইয়াগুলো সানজাও আগরতলাও ফাইকা আগরতলা এমবিবি বীরখুংখলাও মূসং শাহন লামসকা হাস্তেনি মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক শাহা আর মানজাকা এমপি রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নাইখরাইনি মেয়র দীপক মজুমদার হাস্তেনি সচিব অকরা জে কে সিনহা পুলিশনি দাগিভাং অকরা অনুরাগ নখবই ভারতনি সেঙ্করাক বাহিনী তাই বিএসএফ নি দাগিভাং সং আবুনি ইয়াগুলো বউ বীরখুংখলা নিশিমি সালবাগানো বিএসএফ সদর নাইখুঙ্গ থাঙ্কা পুলিশ সদর নাইখুংনি খাক্তি সাজাকা খনাফুঙ্গ উদয়পুর মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মান্দব্য মোটাইডেনা থাঙ্গে কেন্দ্রনি মন্ত্রী অমিত শাহ আবনিয়াগুলো আগরতলানি কচাম রাজভবন নখলাও পুষ্পবন্ত পেলেশ হা মতাই রুমা পান্ডা মানজাগন দিবর লঙ্কামুরা আড়ি আমসাই বেড়াইনাও থাঙ্গন আর বিএসএফ নি জওয়ান রক বাই ককলাম সালাইন আবনিয়াগুলো মোচাং সহ শালবাগানি বিএসএফ সদর নাইখুঙ্গ কুচুকবেরামনি ককলাম সালাইমাও মানজাগন আর মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শশী বকরা পুলিশ নি দাগিভাং অকরা বিএসএফ নি আইজিএন নখবই কুচুক আচুক থাইনি আদংরক মানজাকনা ককতঙ্গ মন্ত্রীকরা নরেন্দ্র মোদী খনা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা গুজরাটাই দমন বেড়াইমাও থাঙ্গানো মন্ত্রী বক্রক সুরাত খক চিচার সাইচার আর যা গোবাং রাংনি জুদা জুদা হামক্রাই গনাং তাংবতাংনি হলং থংকায়েন তাই চেঙ্গিরুই বসংনি বখাগো ইয়াফারেন আবন কারিব মোচাং মোদী গুজরাট কাইনিরা থুয়াম গনাং কতাল ইএসআই শাখাম নগ্ন চেঙ্গিরওয়ান সানজাও মন্ত্রী বক্রক দমন সগৈমা ইয়াগুলো বেগবাগে খক নৈসাই চুকুরাস নিজি রেজাক রাংনি হামক্রাই গনাং তাংবতাংন চেঙ্গিরওয়ান শাখাম বীরখুং থাংলাইশু বেড়াইখিরি তাংবেখ্রেপ মাঞ্জুমুং সেপ্তাই লুকু হামক্রাই রুকজাক নখবই জুদা জুদা বাবয়া অ তাংবতাংর মুখথাঙ্গ আসার জাগান হাস্তেও তো সহকবার অংথতক ন সামুঙ্গ ফুনাঙ্গই তাং সামুং বাংরানি তাই ফুরংমুঙ্গ হামক্রাই খেলাইনানি হাপাং কক রেজাখানি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি জিরানিয়া বেখাকসে চম্পক নগরনি কলা বাগান আমচাইও স্টেট সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট বেড়াই নাইয়ে ব অকন শাখা বেড়াইমাও জড়াও মন্ত্রী মথানি তাবুকনি তংহালক থিনাংনি অংথতক তাই হামক্রাইনি জুদা জুদা বেখাগ কৃংজাক আদংরক বাই সুবাই শুক্রবৈ ককলাম সালাইকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাইতংবায়ু আকাশবাণী নি ককতমানি আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপস টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গন আতাই মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকোটি হাংকার ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রনি জগন্নাথপুর তাই ফটিগ্রাই হাতি বেড়াই নাইখা বেড়াইমা জরা বিনিলগি তংখা কৃংজাক আমসাইনি লুকু আদং হাফাংনি অফিসার তাই ইঞ্জিনিয়ারক বেড়াইনাইমাও ইয়াগুলো মন্ত্রী মোচাং দাস শাখা হাতিন হামক্রাই কতাল সেপ বাই মাঞ্জুজাক লুকু হামক্রাই রুকজাক লাইটিশান হাফাংনি বখাক্তে সাকথারমুং নাহারজাক্ষা খনাহায়ুং টংখরশাল আপন রুগী তিনি আগরতলানি হদা সংসানাই মথানি যোগালিমা বাই ওয়াক ফর ইয়োর প্লানেট টংখর নরমই নারকনানি বাকি হিমবত ক্লাইজাখা আগরতলা নুয়ুংমা লামপ্রানি সিমি চেঙ্গই জুদা জুদা লামাও হিমবত ক্লাইজাখা আগরতলা পুর নাইখরাইনি মেয়র দীপক মজুমদার শাখা আগরতলা আউলিন সরাই সরাই নাইথকতাই কতাল থাই সুনাম তিসানান নাহারৈ পুর নাইখরাইনি হামক্রাই রেগজাক সামুং সাকথারৈ তাংজাগৈ তঙ্গ তিনি পুর নাইখরাইনি চিদক নম্বর ওয়ার্ড বেড়াই নাইমা পাই ককতুমা থুমনাই রক্ন অকক্ন শাখা ব শাখা আগরতলা আউলিনি জুদা জুদা লামা রেখঙ্গ টংমা আওয়াইমুং রক্ন দায়টি নরৈ রেজাগন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিডকনি ক্রিকেট বাতাইলাইমা তিনি নিশিমি চেঙ্গজাখা ওয়াতৈনি বাকি মথাকজাক টংমানি তিনি কাইথাম থংমুং অংখা নরসিংগরনি টিআইটি থংখলাও আগরতলা কোচিং সেন্টার রান বাচিবা বাই জিবি প্লে সেন্টার ন এমবিবি স্টেডিয়ামও এগিয়ে চলো সঙ্গ রান ছাড়া থামচি থাম বাই নিউ প্লে সেন্টার ন তাই নরসিংগরনি পিটিএ থংখলানো মুচুক মোচাক ক্লাব উইকেট কাইচার বাই চাম্পামুড়া কোচিং সেন্টার ন মেচেন

শিক্ষা ভারত নি নবার দুইবার বেদেক শাখা বিস্কাং দামনী চিব্রী বিশিং সালগ্রা সালথাং নি নবার কেরালাম তামিলনাডু তাই কর্ণাটক আমচায় কবাং ওয়াতে ওয়াইমানো হই হজাক মংরেখা নবার দুইবার নাইখং বিস্কাং সালনই সালথামনি বিশিং সালগ্রা সালথাম নকবার নকবার গুয়া মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তাই সালচি সালকা আমচায় হাফায়েন ইয়াং অরতালনি চি সালমারিনি বিশিং ত্রিপুরা মণিপুর মিজোরাম তাই নাগাল্যান্ড কবাংখে ওয়াতে ওয়াওয়ানো হই শাখা কক্তমা ফাইনানি সিকাং কক্তমা বুবা রক তেবাসা সাফিরো মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল ভেনেজুয়েলানি বার্জা মঞ্জাক রাষ্ট্রবক্রক ডেলসি রোড্রিগেস ভাই ককলাম সালাইমাও আচুক লাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা মোদী হাফাংনি চেতন ভাই সালসি সালকা আমচায় তংহালক হামিয়ারি জরা পাই তাবুক হামপ্রাইনি কেন্দ্র উঙ্গুই বাচাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নৌকা সালাইনি হাস্তে বেড়াইমাও ফাইখা হাস্তেও তস হুকবারন সামুঙ্গ ফুনাঙ্গে তাং সামুং বানগ্রানি তাই ফুরংমুঙ্গ হামক্রাই খাইনানি হাফাং কক রেজাকনি সাকা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা কক্তমা তিনি বাকে অরণ্যপাখ্যা উল্লি কক্তমা আওয়াই অঙ্গানে খনা ফুং দামসনি সতী বৃচিও

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026 মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে এবং এই অঞ্চলকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সম্ভাবনার কেন্দ্রে রূপান্তরিত করেছে। শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন যে এনইসি উত্তর পূর্বাঞ্চলের জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কৃতির প্রসারের পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনা একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও আজ এনইসির বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল গড়ার সংকল্পে সবাই ঐক্যবদ্ধ। বৈঠকে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ আজ এনইসির বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলায় এমবিবি বিমানবন্দরে শ্রী শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকগণ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আগামীকাল সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেবেন। এরপর আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল পাঁচতারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন তিনি। সেখানেই বিএসএফের জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব

পুলিশ মহানির্দেশক, বিএসএফের আধিকারিকরা, আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ জানিয়েছেন, সারা দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, গত তিন দিনে 1,50,00,000 এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 1,43,00,000 সিলিন্ডার সফলভাবে সরবরাহ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথপুর ও ফটিকরাই বাজার দুটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও প্রকৌশলীরা। পরিদর্শন শেষে মন্ত্রী শ্রী দাস জানান, বাজারগুলোকে উন্নত, আধুনিক ও জনবান্ধব করে তুলতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারগুলিতে ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। উদয়পুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর এক মহড়া অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানিয়েছেন, এই মহড়ায় ছিল এয়ার স্ট্রাইক ও বোমা বিস্ফোরণের কারণে বিপর্যয়ের পরিস্থিতি হলে কিভাবে দুর্গতদের উদ্ধার করা হবে সেই বিষয়ে নানা প্রক্রিয়া প্রদর্শনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা। এই মহড়াতে আপদা মিত্র, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, আরক্ষা দপ্তরের কর্মীরা অংশ নিয়েছেন। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলায় সিআইটিইউর রাজ্য কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পৌর নিগমের উন্নয়নমূলক কাজকর্ম জোর কদমে চলছে। আজ পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। তিনি জানান, আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে সব ধরনের বিজ্ঞাপন খুব শীঘ্রই সরিয়ে ফেলা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এ পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, এটি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রযুক্তি নির্ভর জনসেবা, তৃণমূল স্তরে উদ্ভাবনী উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলার ক্ষেত্রে বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের এই জাতীয় স্বীকৃতি রাজ্যের জন্য এক অসাধারণ অর্জন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লিতে দেশের প্রথম যাত্রীবাহী ফ্ল্যাক্স ফুয়েল গাড়ির যাত্রার সূচনা করেছেন। ফ্ল্যাক্স ফুয়েল গাড়িতে জ্বালানি হিসেবে 20% ইথানল ও 80% পেট্রোলের মিশ্রণ যেমন ব্যবহার করা যাবে, পাশাপাশি সম্পূর্ণ ইথানল দিয়েও এই গাড়ি চলবে। শ্রী পুরী বলেন, এর মধ্য দিয়ে ভারতের জ্বালানি ব্যবহারের এক নতুন যুগের সূচনা হল। যদি নতুন 2 এবং 4 চাকার গাড়িগুলির 50% ফ্ল্যাক্স ফুয়েল ব্যবস্থাপনায় চলে, তাহলে আরও 311,80,00,000 ইথানলের প্রয়োজন হবে। এর ফলে কৃষকরাও 12,403 কোটি টাকা অতিরিক্ত আয় করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়িও উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের রেশম চাষ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশিক্ষণের মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আজ জিরানিয়া মহকুমার চম্পকনগর স্থিত কলাবাগান এলাকার স্টেট সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে আজ আগরতলায় অর্পণ সামাজিক সংস্থার উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেরা যুব ভারত বা মাই ভারত এক সপ্তাহে সর্বাধিক সংখ্যক ব্যবহারকারীর অনলাইন কুইজে অংশগ্রহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি অর্জন করেছে। এই কুইজে 3,90,000-এরও বেশি অংশগ্রহণকারী সম্পূর্ণভাবে অংশ নেন। আজ নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া এই স্বীকৃতির শংসাপত্র গ্রহণ করেন।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে ফের শুরু হয়েছে। বৃষ্টির জন্য আসর সাময়িক বন্ধ।

ছিল আজ আসরের তিনটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় আগরতলা কোচিং সেন্টার 55 রানে, জিবি প্লে সেন্টারকে এমবিপি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ 133 রানে, নিউ প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 8 উইকেটে চাম্পমুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরলম, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এ মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা। এখন ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।
1: প্রিয় ত্রিপুরাবাসী, আগামী 5 তারিখ জুন সমগ্র বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 2026। এই বিশেষ দিনে আমি বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্তরের নাগরিক, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবস আমাদের সামনে এক নতুন অঙ্গীকারের বার্তা নিয়ে এসেছে। এই বছরের মূল ভাবনা নির্ধারিত হয়েছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আ ফিউচার, অর্থাৎ প্রকৃতি ধারা অনুপ্রাণিত জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। সবুজ পাহাড়, নিবিড় অরণ্য আর অনুপম জৈব বৈচিত্র্যের এক অপরূপ লীলাভূমি আমাদের এই পার্বত্য রাজ্য। অনাদিকাল থেকে আমাদের প্রকৃতি তার অকৃপণ ভাণ্ডার উজাড় করে দিয়েছে আমাদের এই পুণ্যভূমিতে। তবে বর্তমান বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে মারাত্মক বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসছে, তার বিরূপ প্রভাব থেকে আমাদের এই রাজ্য আজ মুক্ত নয়। মানব জাতির অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অসচেতনতা, প্রকৃতির উপর ক্রমাগত হস্তক্ষেপের ফলে আমাদের চারপাশের অমূল্য পরিবেশ ও বাস্তুতন্ত্র আজ গভীর সংকটের সম্মুখীন। এই অবস্থাতে আমাদের মূল লক্ষ্য হল প্রকৃতির সেই চিরন্তন ও সহনশীল রূপ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা, জলবায়ু সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা এবং সর্বোপরি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, দূষণমুক্ত ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এখানে আমাদের কী হচ্ছে ত্রিপুরায়, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে আমরা বিভিন্ন গাইডলাইন ইস্যু করে থাকি, এবং বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক ইউজেজের উপর আমাদের নিষেধাজ্ঞা আমরা জারি করেছি এবং ভবিষ্যতেও করব, এবং বিভিন্ন প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে

0: আমরা পুনর ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে পরিবেশ বান্ধব সড়ক নির্মাণের মতো যুগান্তকারী কিন্তু কাজ ত্রিপুরায় হচ্ছে। তবে সরকারের এই দূরদর্শী কল্যাণমুখী প্রয়াস তখনই সর্বাংশে সফল এবং পূর্ণতা পাবে যখন রাজ্যের প্রতিটি নাগরিক ব্যক্তিগত সামাজিক স্তরে সচেতন হয়ে নিজেদের দৈনন্দিন জীবনে পরিবেশ অনুকূল অভ্যাস তথা মিশন লাইফ এর মূল নীতিগুলিকে স্বতঃস্ফূর্তভাবে আপন করে নেবে। এবং আমাদের মনে রাখতে হবে, আজকের সচেতনতাই কালকের ভবিষ্যতের সুরক্ষা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বনভূমিময় পরিচ্ছন্ন শক্তি সাশ্রয়ী এক সবুজ ত্রিপুরা গড়ে তুলব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব এক সুন্দর, সুস্থ ও নিরাপদ পৃথিবী। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনি এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে সমীক্ষা।
2: এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয়, RBSK শিশুদের জীবন বাঁচানোর আশার প্রদীপ। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য পরিষেবাকে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচিগুলির সফল পেয়ে বহু রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সরকারের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, যেখানে বিনামূল্যে শিশুদের স্ক্রিনিং, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয় করে পরিষেবা প্রদান করা হয়। সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালের অন্তর্গত কে নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সঞ্জয় কুমার সিনহা এবং বাবলি সিনহার কন্যা অঙ্কিতা 12 বছর 3 মাস বয়সে তীব্র শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে আসে গত এপ্রিল মাসে। সেখানে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম টিমের কর্তব্যরত চিকিৎসক সম্রাট দেববর্মা অঙ্কিতার স্বাস্থ্য পরীক্ষা করার পর বুঝতে পারেন সে হৃদজনিত রোগে আক্রান্ত। তাকে উন্নত পরীক্ষার জন্য আগরতলার IGM হাসপাতালে পাঠানো হয় এবং ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে অঙ্কিতার জটিল হৃদরোগ চিহ্নিত করা হয়। কিন্তু পারিবারিক আর্থিক অভাবের কারণে বাবা সঞ্জয় কুমার সিনহা ও মা বাবলি সিনহা শিশু কন্যাকে বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানো একেবারেই সম্ভব ছিল না। ঠিক তখন RBSK এবং NHM এর সহায়তায় অঙ্কিতার উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই অ্যাপোলো চিলড্রেন হাসপাতালে রেফার করা হয়। স্বাস্থ্য দপ্তর থেকে মা বাবা এবং মেয়ের টিকিটেরও ব্যবস্থা করে দেওয়া হয়। 12ই মে অঙ্কিতা চেন্নাই অ্যাপোলো চিলড্রেন হাসপাতালে ভর্তি হয়। 13ই মে তার হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচার সম্ভব হয় চিকিৎসকদের তত্ত্বাবধানে ও সঠিক চিকিৎসায়। দ্রুত শারীরিক অবস্থার উন্নতিতে 15ই মে অঙ্কিতাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। সুস্থ স্বাভাবিকভাবে সে নতুন জীবন ফিরে পায় এবং বাড়িতে ফিরে আসে। গত 18ই মে বিশালগড় মহকুমা হাসপাতালের RBSK-র একটি টিম তার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়িতে যান এবং অঙ্কিতা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছে বলে তারা দেখেছেন। এই যাত্রায় অঙ্কিতা একটি নতুন জীবন উপহার পাওয়ায় তার পরিবার, রাজ্য সরকার এবং RBSK টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। RBSK রাজ্য সরকারের শুধু একটি সুরক্ষা প্রকল্পই নয়, বরং এটি নিশ্চিতভাবে সুস্থ শিশুদের জীবনে অসময়ে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এক আশার প্রদীপ। এমনই অভিমত ব্যক্ত করেন সিপাহীজলা জেলার দয়ারাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাসিন্দা বাপন দেবনাথ এবং তার স্ত্রী অঞ্জু দেবনাথও। তাদের একমাত্র ছেলে সঙ্গীত দেবনাথ মাত্র 1 বছর 6 মাস বয়সে বিভিন্ন জটিল ও শারীরিক যন্ত্রণায় ছটফট করতে দেখে তারাও তাদের সন্তানের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের RBSK-র পরিষেবা বিনামূল্যে গ্রহণ করেন। 10ই এপ্রিল ডাক্তার সম্রাট দেববর্মা 1 বছর 6 মাস বয়সের শিশু সঙ্গীত দেবনাথকে স্ক্রিনিং করে দেখেন যে শিশুটি জন্মগত হৃদরোগে আক্রান্ত। IGM হাসপাতালে ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে শিশুটির

0: সিএইচডি নিশ্চিত করা হয়। পরে শিশুটিকে চেন্নাই এপোলো চিলড্রেন হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা হয়। সঙ্গে শিশুটির মা বাবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়। 12ই মে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয় এবং 15ই মে শিশুটির সফল অস্ত্রোপচার হয়। এপোলো হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর আরবিএসকের টিম শিশুটির খোঁজ নিতে গিয়ে দেখেন শিশুটির আর কোনো শারীরিক জটিলতা নেই, সে সম্পূর্ণ সুস্থ। পুরো পরিবার শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এভাবেই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের পরিষেবা বিনামূল্যে গ্রহণ করে বহু অসুস্থ শিশু অসময়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছে। অসুস্থ শিশুদের জীবন সুরক্ষিত এবং নিশ্চিত করতে আরবিএসকে এক নতুন আলোর সন্ধান দিচ্ছে। এতক্ষণ শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল আরবিএসকে শিশুদের জীবন বাঁচানোর আশার প্রদীপ।
1: এতক্ষণ শুনছিলেন সমীক্ষা, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান ছায়াগীত। আজকের প্রথম গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বেতাব ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমারের দ্বৈতকণ্ঠে বেতাব ছবি থেকে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং মনহার উদাসের দ্বৈতকণ্ঠে হিরো ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান ছায়াগীত আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিগীতি, আজকের শিল্পী মান্না দে।

কথায় কথায় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো একজন মহান মানুষকে নিয়ে, যিনি সঙ্গীত কলাপ্রেমীদের কাছে ভীষণ পরিচিত। তিনি হলেন আশা ভোসলে। মহারাষ্ট্রের একটি ছোট গ্রামে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে 1933 সালে 8ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন মঙ্গেশকর পরিবারের দ্বিতীয় কন্যা আশা। বড় দিদি লতা ও পরের দুই বোন মীনা ও উষা, তাদের একমাত্র ভাই হৃদয়নাথ। চার বোন এক ভাইকে নিয়ে মঙ্গেশকর পরিবার নিবিড়ভাবে যুক্ত ছিলেন নাটক, অভিনয় ও সঙ্গীত চর্চার সঙ্গে। বাবা দীনানাথ ছোট বয়স থেকেই প্রতিভাধর নাট্যশিল্পী ছিলেন। বিভিন্ন নাটক থিয়েটারের অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করতেন। বাড়িতে গড়ে তুলেছিলেন নাটকের দল। এই পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে বড় হওয়া বাড়ির বড় মেয়ে লতার যখন 13 বছর বয়স, আকস্মিকভাবে বাবা দীনানাথের প্রয়াণ ঘটে। অসহনীয় সেই ঘটনা মঙ্গেশকর পরিবারে ডেকে আনে চরম দারিদ্র। বাবার নানান কাজের সঙ্গে নানাভাবে যুক্ত থাকার জন্য এই কাজের জগৎ সম্পর্কে অনুভব করার সুযোগ পেয়েছিলেন মূলত বড় দুই মেয়ে। বাকি ভাই বোনেরা ছিলেন তুলনায় অনেকটাই ছোট। মা এবং বাড়ির ভাই বোনদের কথা অনুভব করে যে কোনো প্রকারে হোক অর্থের খোঁজে নেমে পড়লেন 13 বছরের মেয়েটি। তার অভিনয় করা ও গানের সূত্রপাত হল। বাণিজ্যিকভাবে মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে দিদির এই গভীর পরিশ্রম ও সংসারের প্রতি দায়িত্ববোধ এর কাছ থেকে অনুভব করে 9 বছরের আশা মনে মনে দৃঢ় সংকল্প করল, কিছু উপার্জন করে সংসারে দিদির পাশে দাঁড়াতে হবে। বাবা মায়ের সূত্র ধরে এই পরিবারের সকলের সঙ্গীত ও অভিনয় প্রতিভা ছিল সহজাত। এই সহজাত প্রতিভার সঙ্গে যুক্ত হয় সাংসারিক কারণে অনন্য অদম্য সাহস, যা ক্রমান্বয়ে সাফল্যের দিকে তাদের নিয়ে চলে, মূলত লতা ও আশা দু বোনকে। যদিও ছোট ভাই হৃদয়নাথ বহু সঙ্গীত পরিচালনার পাশাপাশি নিজেরাও মারাঠি ও বিভিন্ন ভাষার স্বকণ্ঠে গান গেয়েছেন, এক কথায় অবিশ্বাস্য মনে হলেও প্রতিভা ও আত্মবিশ্বাস যে কোনো মানুষকে জীবনে চলার পথে এগিয়ে যেতে সাহায্য করে। মহারাষ্ট্রের মঙ্গেশকর পরিবার তার এক অনন্য উদাহরণ। মাত্র 10 বছর বয়সে 1943 সালে একটি মারাঠি ছবিতে কণ্ঠদান করে জীবন শুরু করেছিলেন আশাজি। এরপর 1948 সালে যৌথভাবে একটি হিন্দি ছবিতে প্লেব্যাকের পর 1959 সালে প্রথম হিন্দি ছবিতে একক প্লেব্যাকে অংশ নিয়ে জীবন শুরু করেছিলেন তিনি। ছবিটি ছিল রাতোকা রানী।

স্বতন্ত্রতা তুলে ধরার চ্যালেঞ্জ নিয়ে ওপি নায়ার পরপর তার অসংখ্য হিন্দি ছায়াছবিতে আশাকে নেপথ্য সঙ্গীতের সুযোগ দিয়ে আশার বাণিজ্যিক চাহিদা ও শ্রোতাদের কাছে এক ভিন্নতর ব্যতিক্রমী আবেদন গড়ে তুলতে সাহায্য করেছিলেন। আশা ভোসলের সঙ্গীত জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে এটা ছিল অন্যতম টার্নিং পয়েন্ট। শুরু হয়ে যায় জনপ্রিয়তার নিরিখে আশার ব্যস্ত পথে পথ চলা। শচীন দেব থেকে শঙ্কর জয়কিষাণ, রবি থেকে লক্ষ্মীকান্ত প্যারেলাল, অন্যান্য অসংখ্য সঙ্গীত পরিচালকের কাছে এক মণিমুক্ত খচিত নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে প্রায় তার অগ্রজ দিদির সমকক্ষ হয়ে উঠেছিলেন তিনি।

1971 সালে বিজয় বসু পরিচালিত ক্যাবারে ডান্সারের ভূমিকায় ফরিয়াদ ছবিতে সুচিত্রা সেনের লিপে আসার 5টি গান দুরন্ত সাড়া তুলেছিল। মজার কথা, গানগুলির সঙ্গে কিছু কিছু ভাষ্যও ছিল, কিন্তু অভিনেত্রী সুচিত্রা কিছুতেই রাজি হচ্ছিলেন না গায়িকাকে গান ছাড়াও ভাষ্য দিতে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের একান্ত ব্যক্তিগত অনুরোধে তাকে গান রেকর্ডিংয়ের সময় ভাষ্যর দৃষ্টান্ত চাক্ষুষ করানোর পর নিশ্চিত হয়ে সুচিত্রা বলেন, হ্যাঁ, আশার মতো এত ভালো করে ভাষ্য আমিও দিতে পারব না। ফরিয়াদের গানের তুমুল সাফল্যের পর থেকে একে একে বাংলার প্রায় সমস্ত সঙ্গীত পরিচালক, হেমন্ত থেকে নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী, মান্না দে থেকে শ্যামল মিত্র, সকলের সঙ্গীত পরিচালনায় বাংলা চলচ্চিত্রের প্রায় 4 দশক ধরে হাজার হাজার নেপথ্য সঙ্গীতে গলা দিয়ে বাঙালি শ্রোতাদের মনের কোঠায় জায়গা করে নেন মারাঠি আশা। বাংলা সংস্কৃতি ও বাঙালিদের সঙ্গে এক বিশেষ আত্মীয়তা অনুভব করতেন তিনি।

বহুদিন ধরে বিশিষ্ট প্রশিক্ষকের কাছে তালিম নিয়ে রবীন্দ্রনাথের ভাব অনুভূতিকে জানতে ও বুঝতে নিবিড় প্রশিক্ষণের পর আশাজি অনেকগুলো রবীন্দ্রনাথের গান রেকর্ড করেন, যা যথেষ্ট বাণিজ্যিক সফলতা এনে দেয় তার জীবনে।

দুবাইয়ে একটি বিশাল হোটেল তৈরি করেন আশাজি, যার শাখা বিদেশেও বহু আছে। ব্যবসায়িক সাফল্য পেলেও মানুষের জন্য সেবামূলক নানা কাজের ভাবনা তাকে বারবার তাড়িত করত। বহুকাল আগেই দিদির সঙ্গে বাবার স্মৃতিতে মহারাষ্ট্রে বিশাল একটি হাসপাতাল গড়ে তুলেছিলেন দীননাথ মঙ্গেশকরের নামে। এছাড়াও দেশি বিদেশি নানান সামাজিক কাজে তার মানসিক ও আর্থিক সহযোগিতার কথা অনেকেই জানেন। পুনাতে একটি বিশাল খামার বাড়ি তৈরি করেছিলেন। অবসরে সেখানে মাঝে মাঝে গেলেও বহু অর্থের বিনিময়ে এটিও তিনি বিক্রি করে দিয়েছিলেন। 2022 সালে আকস্মিক তার মাতৃসমা দিদি লতা মঙ্গেশকরের প্রয়াণে তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে সমস্ত ধরনের কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সুযোগ পেলেই একান্তে নানা সাধু সন্ন্যাসীদের কথাবার্তা শুনে নিজের মনের ভিতরের যন্ত্রণা লাঘব করতে চাইতেন।

শুধুমাত্র রেকর্ডের সংখ্যায় নয়, সারা বিশ্বব্যাপী তার গানের চাহিদা, তার ব্যক্তিগত পারফরম্যান্সের রেটিং এবং আর্থিক সাফল্য এখনও এক অনন্য মাত্রায় সূচিত হয় শিল্পী আশা ভোসলের ক্ষেত্রে। অসংখ্য সরকারি ও বেসরকারি সম্মান পেয়েছেন তিনি। তালিকায় রয়েছে দাদাসাহেব ফালকে, পদ্মভূষণ, বাংলায় বঙ্গবিভূষণ। তার নাম দুবার গ্রামী পুরস্কারে পৌঁছেছিল। আট দশকের বিশাল সঙ্গীত জীবন ও সারা বিশ্বব্যাপী গানের জগতে তার পদচারণা সত্যিই যে কোনো শিল্পীর কাছেই ঈর্ষণীয়।

আশাজির প্রয়াণের পর 13 এপ্রিল হৃদয়নাথ মুম্বাইতে একটি সাংবাদিক সম্মেলন করে দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, তার অগ্রজ দুই দিদির ইচ্ছানুসারে ও দুস্থ মানুষদের স্বল্প খরচে আধুনিক চিকিৎসার সুযোগ করে দিতে মঙ্গেশকর পরিবারের আদি বাসস্থান পুনে অঞ্চলে বিশাল একটি জায়গা নেওয়া হয়েছে। সেখানে এশিয়ার সর্ববৃহৎ হাসপাতাল গড়ে তোলাই তাদের ইচ্ছা। প্রতিষ্ঠানের নাম হবে আশালতা মেডিকেল ইনস্টিটিউট। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ আজও অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত, সুতরাং এটি নিঃসন্দেহে একটি উৎসাহব্যঞ্জক সংবাদ। আজকের কথায় কথায় অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি, ভালো থাকবেন। আবারও কথা হবে পরে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কথায় কথায়, আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্ত দিক খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালামে প্রবেশ করেছে। বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনিজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব রুদেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটি নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035-এর 5টি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। এই 5টি স্তম্ভ হল উন্নতি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক স্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী ও আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতায় আজ একজোট হয়েছেন। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলোর সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক ক্ষমতার এই সংশোধিত নিয়মের ফলে সোয়া 1 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের প্রয়োজনীয় সামগ্রী কেনা অনেক সহজ ও দ্রুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব

0: জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আমেদাবাদের এক অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকা, ঘানা, কেনিয়া এবং মালয়েশিয়া সহ বিশ্বের 60টিরও বেশি দেশ থেকে 400রও বেশি প্রতিযোগী উপস্থিত হয়েছেন। আয়োজক দেশ হিসেবে ভারতও এই প্রতিযোগিতায় শক্তিশালী দল নামিয়েছে। সাব জুনিয়র থেকে সিনিয়র মাস্টার্স পর্যন্ত মোট 6টি বয়সভিত্তিক বিভাগে ভারতের 122 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে আজ সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
2: প্রাইম মিনিস্টার মোদি জি কা সপনা হ্যায় ডিজিটাল ইন্ডিয়া, পুরা দেশ ডিজিটালি কানেক্টেড হো রাহা হ্যায় আর ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন ন্যাশনাল ই বিধান, উসি সপনা কো পুরা করনে কে লিয়ে তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ভি টোটালি ডিজিটাল অ্যাসেম্বলি হো জায়েগা।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়াল যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নেভাক প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে এবং বিধানসভার কাজ আরও গতিশীল হবে। আদালতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের বিষয়ে খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র কোনো AI বিশ্লেষণ বা অ্যালগোরিদমের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো মামলার রায় দেওয়া যাবে না বলে এতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবের উপর আগামী 20 জুন পর্যন্ত জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকায় মামলার ফাইল সাজানো, শুনানির সময়সূচি ঠিক করা, কজলিস্ট তৈরি, আইনি গবেষণা নথিপত্র সারসংক্ষেপ তৈরি, অনুবাদ এবং ট্রান্সক্রিপশনের মতো কাজে AI ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যসভা নির্বাচন এবং উপনির্বাচনের জন্য 11 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুক এবং রজনীশ আগরওয়াল মধ্যপ্রদেশ থেকে প্রার্থী হচ্ছেন। দলের আরেক সাধারণ সম্পাদক ডক্টর আলকা গর্জার ও সতীশ পুনিয়া রাজস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুজরাট থেকে রাজুভাই শুক্লা, মুকেশভাই রাঠিয়া, মানসিক পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জরিয়াকে প্রার্থী করা হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে তায় তাগাক এবং মণিপুর থেকে সারদা দেবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনের জন্য দেবাশীষ সামন্ত রায়কে প্রার্থী করেছে দল। সম্প্রতি তিনি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ করেছেন। বিহারের মুজফ্ফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শোকার্ত পরিবারগুলোকে 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শ্রী সেন বলেন, দুর্ঘটনা তদন্তের জন্য একটি 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, LPG এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো LPG ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের

0: অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 7 দিনে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর ভারতের রাজ্যগুলিতেও আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ভারত। মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন লম্বরিয়া। অন্যদিকে এশিয়া চ্যাম্পিয়ন প্রিয়া ঘাংঘাক্স 60 কেজি বিভাগে এবং বিশ্বনাথ সুরেত 50 কেজি বিভাগে নিজ নিজ ক্যাটাগরির সেরা 3-এর মধ্যে জায়গা করে নিয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ আর নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনতে পাবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা। এখন কাজের খবর। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার এটিও রিক্রুটমেন্ট 2026। পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গ্যাজেটেড। মোট শূন্য পদ 220টি। বিভাগ ডিরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বিজ্ঞপ্তি নম্বর 02/2026। আবেদনের শেষ তারিখ 5 জুন 2026 বিকেল 5:30 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীদের নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে: বিই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা এমসিএ, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। এছাড়া ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকতে হবে। বয়সসীমা ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 40 বছর। এসসি এসটি পিএইচও সরকারি কর্মচারীদের জন্য 5 বছরের ছাড় প্রযোজ্য। শূন্য পদের বন্টন: জেনারেল 114, এসসি 38, এসটি 68, মোট 220টি পদ। বেতন 10,230 থেকে 34,800 টাকা পর্যন্ত। গ্রেড পে 4,800 টাকা। ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স লেভেল 13 অনুযায়ী বেতন। আবেদন ফি জেনারেল 350, এসসি এসটি বিপিএল পিএইচ 250 টাকা। লিখিত পরীক্ষা 170 নম্বর। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট 30 নম্বর। মোট নম্বর 200। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আবারও জানিয়ে দিচ্ছি, 5 জুন 2026 বিকেল 5:30 পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট tpsc.tripura.gov.in দেখে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে বিস্তারিত খবরের জন্য। শুনলেন কাজের খবর।

মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমি 2027 সালের জুলাই মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য 2027 সালের অক্টোবর মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ইউপিএসসি জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন 2026। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের upsc.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার কর্মক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মহিলা প্রার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছে। আবেদন করার শেষ তারিখ আবারও জানিয়ে দিচ্ছি, 9 জুন 2026। শুনলেন কাজের খবর।

জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি সম্মিলিত প্রতিরক্ষা পরিষেবা পরীক্ষা দ্বিতীয় 2026 অনুষ্ঠিত করার বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি। আজকের বিষয়, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ। দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে 2019 সালের ফেব্রুয়ারি মাস থেকে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সারা দেশে কৃষকদের পরিবারকে প্রতি বছর 6,000 টাকা করে আয় সহায়তা প্রদান করা। প্রতিটি 2,000 টাকার 3টি কিস্তিতে তহবিলগুলি সরাসরি যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই প্রকল্পটি ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করে, যাদের 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে। কি জানলেন তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি? এবার ভাবছেন যে কিভাবে আবেদন করবেন? বলছি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য যোগ্য হতে হলে কৃষককে অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে, এবং সেই মানদণ্ডগুলো হচ্ছে, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, দ্বিতীয়ত কৃষককে আবাদি জমির মালিক হতে হবে, তৃতীয়ত জমির নথিতে কৃষকের নাম থাকতে হবে, এবং কৃষকের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, কৃষকের একটি বৈধ আধার কার্ড থাকতে হবে, এবং এই মানদণ্ডগুলো পূরণ করলেই আপনি যোগ্যতা অর্জন করবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে। এবারে ভাবছেন যে কিভাবে আবেদন করবেন? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে হলে যে প্রক্রিয়াটি আপনাকে অনুসরণ করতে হবে তা ভীষণ সহজ, এবং কৃষকরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আবেদন করতে পারেন তাই এবার আপনাদের জানাবো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে দেখতে হবে, যে ওয়েবসাইটটি হচ্ছে www.pmkisan.gov.in।

হোম পেজে নিউ ফার্মার রেজিস্ট্রেশন লিংকে আপনাকে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে, যেমন আপনার আধার নম্বর, আপনার নাম এবং আপনার বৈধ মোবাইল নম্বর। একবার বিশদটি যাচাই করা হয়ে গেলে কৃষকদের আবেদন প্রক্রিয়া করা হবে এবং আর্থিক সাহায্য সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনের স্টেটাস পরীক্ষা করতে হলে কৃষকদের যে

সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনের স্টেটাস পরীক্ষা করতে হলে কৃষকদের যে পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে তা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in আপনাকে দেখতে হবে। সেখানে হোম পেজ রয়েছে, হোম পেজে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি লিংক রয়েছে, সেই লিংকে আপনাকে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় বিবরণ সেখানে লিখতে হবে, যেমন ধরুন আপনার আধার নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এবং একবার সেই বিবরণগুলো যাচাই হয়ে গেলে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরীক্ষা করতে গেট ডেটা বোতামে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরেই আপনি আপনার আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। এভাবেই আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নিজেরা নিজেদের নাম খুব সহজেই অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন নতুন আলোর দিশারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ। আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের কৃষক বন্ধুদের আলোর দিশায় এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখছি। চলুন এবারে সবাই মিলে স্বপন বসুর কণ্ঠে একখানা লোকগান শুনি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। ককবরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং সকাল 6:25। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা সেন। সকাল 7:45 প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন, শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় বিভিন্ন ঘটনা, থাকবে শ্রোতাদের পাঠানো চিঠি, তথ্য, কাজের খবর, স্বাস্থ্যবিধি ও আবহাওয়া বিজ্ঞপ্তি। সকাল 8:40 যুব অনুষ্ঠান যুববাণী। দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান সবিতাব্রত দত্তর কণ্ঠে সকাল 9:10। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান শুনবেন সকাল 10:30। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলামণি জরা। বেলা 12:55 চাষের কথা, বিষয় পেঁয়াজ চাষ। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। ছড়ার গান শুনবেন জপমালা ঘোষের কণ্ঠে দুপুর 1:50। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানব।

সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে পাঠ দেবেন নরসিংগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত। সন্ধে 6:30 ঘরগৃহস্থির আসরে বর্ষাকালে চাষাবাদে মাটির সুরক্ষা প্রসঙ্গে শুনবেন ডক্টর সৌরভ দাসের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি শিল্পী গোষ্ঠ গোপাল দাস। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রাত 8:30 আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী সুপ্রতীক দাস। রাত 9:30 আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠানমালা শুনবেন প্রযোজনা আকাশবাণী আইজল। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোসলে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 60%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 45 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।